চোদ্দই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন লাইভ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট 42 সেকেন্ড।

0: সুভাষিত, আজ শুনবেন রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।
1: ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আবার সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জন গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে, সংসারে কিরকম করে থাকতে হবে? সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী, সব

0: করছি, কিন্তু বেশি নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনি বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়াই পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরের মন ফেলে রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে, বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জন দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায়, সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে, সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, বেশি থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না, তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার, বুঝেছ?
1: সুভাষিততে আজ শুনলেন রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হাইমনি খোরাং।

0: নিগিলাগাই টং মং চা মং তে চাশমাই টং মানে বিশিং তৈ সাগো এইচ আই বি সলোই মানো
1: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং যাকে হাস্তে নিজে শাশা খাম নগ থাঙ্গই আইসিটিসি খতল মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামু খলাইনা নাং নক কক বিতি না দি
0: এইচ আই বি তে এইচ নি কক কবিন কাহাম কে সিদে নিনি লাং মানো হামজাগৈ এইচ ন কা সুদি
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখ হামতে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যা
0: মৈতনারক দি নিগিলাগাই টংমং চামং তে চাশমাই টংমানি বিশিং তৈ সাগো এইচ আই বি সলোই মানো
1: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং যাকে হাস্তে নিজে শাশা খাম নগ থাঙ্গই আইসিটিসি খতল মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামু খলাইনা নাং নক কক বিতি না দি
0: এইচ আই বি তে এইচ নি কক কবিন কাহাম কে সিদে নিনি লাং মানো হামজাগৈ এইচ ন কা সুদি
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখ হামতে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যা অকক মৈতু নারুক দি এইচ আই বি সলোই টংমা জরাও এইচ নিকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগো কুলুম ভাই নাই শাল কলক রমুই বহক হামিয়া অং নাই তাই রাম নাই
0: বুকুগতে ততরাও কসাং নাই সাগো থুই কপুর কিসা নাই তাই থুপুর বেলাই খেলুম নাই অব কারিব জুদা তমুং গনুক জাগই মানো
1: আব হাইরক নুক জাখে গানানি শাখাম নগর করিং দি নাংখে এইচ হেল্পলাইন 1097 নো ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তাই নুকুং হামকাই নাইকুং ত্রিপুরা হাবাং বাই লোকু হামকাই নি বাগে আওয়াই যাক
1: অকক্ন মৈতু নারুক দি এইচ আই বি সলোই টংমা জরাও এইচ নিকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগো কুলুম ভাই নাই শাল কলক রমুই বহক হামিয়া অং নাই তাই রাম নাই
0: বুকুগতে ততরাও কসাং নাই সাগো থুই কপুর কিসা নাই তাই থুপুর বেলাই খেলুম নাই অব কারিব জুদা তমুং গনুক জাগই মানো
1: আব হাইরক নুক জাখে গানানি শাখাম নগর করিং দি নাংখে এইচ হেল্পলাইন 1097 নো ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তাই নুকুং হামকাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকু হামকাইনি বাগৈ আওয়াই যাক
3: আকাশমানি আগরতলা যতন ফেসিং খাকা হামিয়া ফারি তাবুক চেংজাগো তিনি নি ফুংনি কক বরক পান্দা হায়ুংনি খরাং তিনি তাংশাল জুন তালনি শাল নুই চিচুকু নৈশাই নুই চিদক ইংরাজি বিশি তালিউং তালনি শালচার চিব্রিরা থামচিবা ত্রিপুরা বিশি ও পান্দা আওয়াই ইংগুই তঙ্গো সাশাই নুইরা দক চিচুকু কিলু হরজ তাই নুইরা থামচি দক পয়েন্ট ব্রুই মিটারো তাই ও পান্দা বাক্সাকে আওয়াই ইংগুই তঙ্গো এফ এম ফ্রিকুয়েন্সি সারাসা পয়েন্ট ডক মেগা হার্জব পান্দানি পুইল

0: তিনি নিকক কাহাম হাজাখা গান্ধীজি সালাংমানি বাই থানো রতগী মাননি যতনি সিলাই কাহামকো লামা অংখা বুইন চুবাথানি বাই থানো সকমানানি পইলা বরক রক নন মনিনাই উলো নং বাই ওয়ালাইনাই বাই থাকে নং কপলাই অংনাই খনানো নং থুইনাই আবো হাইখ্লাই কথাং টংদি মলব্রুম কথাং টংফ্লাইনা বাকে আবো হাইখেন সরং সরংদি খনাবাইখা কক কাহাম হাইকে তিনি সালো লাইবুমা ও তামুখা আবো কিসা নাইলেন
1: খনাই দৌনে রংসাকি দাখো তিরিনি সালনি মৈতু সদন মূলনি বিশৃঙ্গ দঙ্গ পৈলাও তিনি ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে ইন্টারন্যাশনাল ডে হই আপনো পালাই যাবো আপনো কারিব তিরিনি সালনি মৈতু সদন মঙ্গ ন্যাশনাল স্ট্যাটিস্টিক নিয়ে খাব ইন্টারন্যাশনাল আবনো আন্তর্জাতিক গ্রীষ্মমণ্ডল দিবস হইব সালায়ও তাই আপনো কারিব তিনি সালনো জুদাখলাই পালাই যাকমানি খা তিনিতেই সালনো আপেল আইফোন নি পুইলা চ্যাংসামুংনি বেশি হই পালাই যাক আপনো কারিব তিনিতেই সালো বিশ্ব শিল্প নকশা দিবস নিব পালাই যাক আপনকারেই তিনি শালনি মৈতু শতন্মঙ্গ জাতীয় পরিসংখ্যান দিবস হইব তিনি শালনো পালাই যাক আপনকারেই মৈতু শতন জাকমানি বিশৃঙ্গ তঙ্গ তিনি সাংগুট উৎসব আবো গোয়ারি কাইসা বেলাই বুমঙ্গনা আবো পালাই যাক আপনো কারিব তঙ্গ স্যাটল মির ডকিং অবো মার্কিননি স্পেস নি স্যাটল আটলান্টিক্স নি পুইলা রমজাগো আবো রাশিয়াননি মহাকাশ থাংমানি সাল নিব জুদাখলাই পালাই যাক আপনো কারিব মৃত্যু সতন জাকনাই রকমি বিশৃঙ্গ তঙ্গ রমদি আবো চিচুকুড়া চুকুচি খ্রিস্ট বিশ্ব উজুন স্টর নিয়ে খেবা আবনো ক্লোরো ফ্লোরো কার্বন সিএফসি নি আবনো বন্ধ খ্লাইমানি সাল নেব আবনো পালাই যাক তিনি সাল নিজি চুকু জুনন আবনো পালাই যাক আপনো কারি তিনিতেই সাল কথারো আসাইনাই বুমঙ্গনা রূপনি বিশৃঙ্গ তঙ্গ চিচুকুড়া সিনিচিচার খ্রিস্ট বিশিও নিকুলে বহাইনো আচাইমানি তাই আপনো কারিব তঙ্গ চিচুকুড়া দকচি চার খ্রিস্ট বিশিও টিউরিন ফ্লেওরি আপনো কারিব তঙ্গ চিচুকুড়া থামচিদ খ্রিস্ট বিশিও হারমন কিলেব্রেউ থৈনাই রক বুনি বিশৃঙ্গ থৈনাই রকনি বিশৃঙ্গ বুমং গনাং রকনি বিশৃঙ্গ তঙ্গ নৈশাই থাম খ্রিস্ট বিশুও ক্যাথরিন হাববর্ন তেই তঙ্গ চিচুকুড়া ব্রিচি খ্রিস্ট বিশুও তিনি তেই সাল নৈ চিচুকু জুনন পল ক্লি বব থুইমানি সাল আশুকচরা চং খনাবাইখ্যা তিনি তেই সালও বেলাই বুমং গনাং রকনি সামুংনি তেই আসাইনি তৈ থুইনাই রকনি মৈতু সদর মঙ্গল
0: আও হে তাবুক হুকবানী কক কিসা খানা লাইয়েন বেলেশয় বা দেড়শো কাইমানি ক কিসা হাচিং গনাং হা বেলেশনি বাকি বেলাই কাহাম হা কাহাম কে চুয়াই হানো রফ রফাকলাই পুইলা সামুই নানানি নামনে ওয়াতুই নিতুই কচায়া তুই খে তুই থাকি লামা আবো খালাইনানি যতনি সেই নাঙ্গুক মানে হা কুচু খে বেরেম বেরেম খাই পুইলা নানানি নামনে মুখ নুই খে হাকচালো

0: বেলাশো বুঝলিনো কলনি কল থাম ফবুই রেনানি নামনে কাইমাস সকাং সালসা হরসা তুয় চমই তনিখাঙ্কে বুমুক পেরনানি বাকি গলাই উঙ্গু কাইমাস সকাং হাও মুসকি খয়েল খয়েল টিএসপি তাই এমুপি রক সাপলি হানো স্নামনানি নাঙ্গু চারা আচাইমানি উলো হা গ্রান অঙ্গি থাঙ্কে তুই লুনা নাংনাই তাই তুই বান অঙ্গি টংয়া তুই খেলায়ী হা নো তুই থাকি লামা স্নামুই রানি নামনাই বলায়ো ইং কলাইমানি আবহাই বেমার রোগ নুকজাগো আবহাই নুকজাখাঙ্কে ফুরাদন এবার মিরাল তুইও সাপলি সারনানি নামনাই আবহাইকে কাইমানি উলো সাল ব্রৈচি ব্রৈ সাল বাজিনি বিশিঙ্গনো বুবার বারনাই বুবার বারমানি সালচি তাই সালচিনি নি উলোনো বথাই গলে খাগিমান বেলাশো বেলাই কাহাম মুইকথং তামনি হিনবা বেলাশো ফাইবার ভিটামিন সি ভিটামিন কে তাই অ্যান্টি অক্সিডেন্ট তঙ্গ কলেস্টরেল বাংয়া খালায়ো তাই অবচামন বিশিংতেই বেমার কাশনানি ফানব বাংরুও বসাকো তাই বখানি বেমার ন কাশু মকলনি নুকমানি ফানব বাংরুও তাই কি গরাক উংমানি হাই বেমার রক নব হামরুব তাই যতন সেই নাঙ্কুকমানি ককে বেলেশন সংনানি বেলাই খেকালাই আসক জরা খানা রাজাক্ষা বেলেশ কাইমনতি ক কিসা হাইকে তাবু সা খামক্রাইন ক কিসা খানা লাইন
1: খনাই দনাই রংসাবনি তাকে বুকু দিরিনি সা খামক্রাইনি কগো ম্যালেরিয়া ব্যামন রোগী ককথা সেথাইনি খানা লাইন সাবসুতরা খাই দংয়া ওয়া দুই আবার সাতং বেলায় মানজা কাহানকে তুই হামিয়াবাই তুকু কাহানকে নকথারনি গানাগিনি ও থাম্পুই এরজাকনাই তুই গেলেক জাবরা ববরা কষক তাই এনোফিলিসিনি থাম্পুই বুড়ি বৈ ওয়ারজা কাহানকে ম্যালেরিয়া অঙ্গ গ্লিশাউই লুমজাকা সাও কাংনি কাংথাম রাজাই চুমরি বো গ্লিমানি হামিয়া বসাক সাকরূপমানি বেলায় তৈ বখরক বেলায় সানাই কিসাখেনে তুই কাঙ্গ কিসামিসা কুচুকনাই কুলুম সারি উই থাকায় ফিয়া হাইনহাই কুলুম কাসা ফিনাই গলিয়াউই বো তাবুটি মল রগো ম্যালেরিয়ানি কুলুম কাসামানি নুকজাগো ম্যালেরিয়া দাল থাম দালপুরি নুকজাগো হাইনি বাকি কুলুম কাসা কাহান কেন এবা লুমখা হান কেন থই আঞ্জগুই নাহারনানি নাংনাই তৈ শাক নাইনি রকনি ককনি বিশৃঙ্গ তঙ্গই তুমুং ম্যালেরিয়ানি ইং মানজাকা হানকে বিথিব্রাই চানানি রাখনাই আবনো কারিবো নগো মানথকমানি রমদি বাসক বলাই তুলসী বলাই শিরতানি বলাই গোলঞ্চ কটকি খেট পাপড়ানি বলাই রুই লিটার কাইসা তুইও রুই মুথং কাহানকে আবো সারা গ্রাম অঙ্গি তংসানি সানি আবনো কারিউই নারগৈ সাবরুমব্রুমনো ফুংসারি কাপ আদা খাইয়ী চামচ কাইসা মধু সাপুলই নংখাহানকে ম্যালেরিয়া ব্যামনি বাকি বেলাই খেলো চাও ডাক্তিনো গেলেনাই মানই মা চানাই রমদি মাই চা ফানো কিসা কম খাই চাউই তেই আটারো রমদি ডাল ইয়া খেবা কুবুনি মৈখুতং থাইখুতং রমদি ডালো সামপ্রারক বো চাউই মানো ম্যালেরিয়া ইয়াউই তংনানি বাকি দাম দাম খাই থাই আগলিও ইয়া খেবা লাবিসাই তৈ কামি আমচাইও ডিডিটি স্প্রে খাইনানি থাংপুরু স্প্রে খাইনানি থাংনাইনো বেলাই গাহামকে জবানানি নাংনাই ডিডিটি স্প্রে খাইমানি হাতি চিনি বিশিঙ্গ নক তৈ দেওয়াল রক তা লেপাদি ইয়া খেবা রং রক তারদি টায়ার গজাম তুক গবাই বাল্টি কচ খুমনি তপ গবাই নারিকরা মালা গবাই আমতেহাই মানই রক তুই দা বাথাগ্রদি ন গান্তিনি গানাগিনিও তুই দা বাথাগ্রদি সালতে হর থুপুরু গুন্দা সঙ্গেই থুনানি খাইদি লুমখাহানকে থই আঞ্জগুই নাহারদি তুমুং ম্যালেরিয়ানি ইং মানজাখাহানকে সাক নাইনি রকনি ককনি বিশিংতি তঙ্গই বিথি চানানি খাইদি নকনি গানাগিনি সাফসুতরা খাইতন্দি তৈতা বাথাকৃতি তৈ বাথাকমানি হাকর চিকন চিকন রগ্ন মুথুবি খেবিদি তুই কেলেক রগ থাম্পুইনি

একা তাবু ককথুম খালায়নু লুকু রক টংকচাং তৈ কাহাম করংখে টঙ্গুই মানা বাকি খুবাই হাক বকাকস্তে ভারত বাংলাদেশ নি আরি আমচে নি বারা মিটার নি বিশিঙ্গ শাল ব্রুম হর নি দামচার নি সিমি তৈ ফুংনি দাম্বা জরা লুকুরক নি থাংলাই সুখলাই থানি ও বিএনএসএস 2023 নি 163 ধারা কেরং রায়দানো রুগী ও কেরং রায়দানো ফিনে রাজাক্ষা রায়দা সাজাক্ষা রায়দা ও সাজাক্ষা হাস্তে নি নাইমথাং বদল হাস্তে নি পুলিশ বদল খুয়াই হাঙ্কর নি এসডিএম নি গোসিজাক বলাই মানজাক বরক হাস্তে হাফাংনি সামুঙ্গ থেপাজাকনাই সেবুক খ্লাইনাই রক হামিয়া নাইজাকনা নাংসুকনাই আবহাই বেমার গনাং বরক রক ও কেরং রায়দাও খবজাকলাক ও রায়দা ফিনজাক টঙ্গানু ও নৈশানুচি দক ইংরাজি বিশিনি বস্কাং জুলাই তালনি শাল চিসনি শালমারি জরা ও রায়দানো রাখগিয়া বরক ব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 নি 163 ধারানো রুগী মাজরা বেরজাকনাই আগরতলানি রাম ঠাকুর কলেজ বিশিকধামনি ডিগ্রি কোর্স তৈ ইউজি এনইপি আমচক মুংনি সেকেন্ড ফোর্থ তাই সিক্সথ সেমিস্টারনি আমচক মুং নাই কাহাম কুরংখে আমচক মুং পাইরনা বাকি সদর বখাকস্তেনি বখাকতেই বিএনএসএস 163 ধারানো রুগী আমচক মুংনি সারা মিটারনি বিশিঙ্গ কিশাসুক রায়দা ফিনে রাজাক্ষা সাজাক্ষা প্রফেসর ফুরংনাই ইনভেজিলেটার্স রক্ন সিমি বরংনি সিনিমুং তাই রং সেরংনাই রকনি এডমিট কার্ডনি সিনিমুং ন কারী কেব খরকসা ফানো আমজক মুংনি থায়ো হাবুই মানগলাক আমজক মুংনি গানাগিনি আরি আমচয় খরক বানি স্লাই গবাং বরক কুথুম লাই মানগলাক নাইমথাং বদলন কারী আমজক মুংনি নই রা মিটারনি বিশিঙ্গ কেব খরক সাফানো লাথারক দিয়ে থাংলাই সুখলাই মানগলাক মাইক্রোফোন রক দিয়ে মানগলাক ইট তাই ইটনি বদুল রক গরংসা থায়ো থুমুই তনি মানগলাক ও রায়দা ফিনজাক তঙানো ফুংনি দাম চিনি সিমি শারিকনি দাম বাজরা ফিনজাক তঙানো ও শালমারি রগ জুন তালনি শাল নুইচি চুকু জুন তালনি শাল থামচি জুলাই তালনি পুইলা শালমারি জুলাই তালনি শাল ব্রী শালমারি জুলাই তালনি শাল দক শালমারি অ শাল রক তাই ও রায়দন রাখো গিয়া বরক রক কেরং তৈ মাজরা পেরজাকনে হিনিব সাকলাই যাক্ষা বস্কাং আগস্তালনি নৈচিসা নিশিমি অগস্তালনি ন শাল নৈচি থাম শালমারি জরা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি নি বখাকতেই খুয়াই হাঙ্করনি লুয়াজিমা বাই লোক আদালত সংসা জাগানো আপনি বাকি অনলাইন তৈ অফলাইন বাবাইনি নি বিশিংতেই ন আপনি সেব ন নাহারি মাননাই হিনে সাজাক্ষা ও লোক আদালত সংসাজাকমানি ককবথমা অংখা লাইতে সাখে কচাং দদর খালাইয়ই হাবার ন ফানরুই নাংমানি মানথাইন রানানি অলোক আদালত জুদা জুদা বেদেক

রত্নতিয়েই মামলা নাহার জাগানো। ব্যাংকিং রত্নতিয়েই সিভিল, ক্রিমিনাল ল, ফ্যামিলি ল, লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল, ল্যান্ড ইকুইজিশন অ্যান্ড রিকুইজিশন, সেবক তাই ট্রান্সফার পিটিশন, আবু হাই রত্নতিয়েই আপনি বাকি হেল্পলাইন ব খোলক যাক্ষা। হেল্পলাইন নম্বর ওখা 15100 হায়া খেবা খুয়াই হাঙ্করনি কোর্ট ব গরঙ্গি মাননাই। আপনি বাকি ওয়েবসাইট গরঙ্গনা বাকি ওয়েবসাইট নিকুমার যাক্ষা আবো ওখা https://খুয়াই trp.dcourts.gov.in ও ওয়েবসাইটও হাবুই লগ অন খাইয়ে গরঙ্গি মানো।

0: সা নাই তে আপনার কারিব ডিগ্রি নি বাকি নাগানো সাল রমদি ডিগ্রি নি বাকি রং রুনা নাগানো রং চিনই রা ডিগ্রি তে ডিপ্লোমা নি কোর্স নি বাকি কাইনি কোর্স নি বাকি নো থ্রি ইয়ার্স কোর্স নেই সাকলাই যাকা যে বড় রোগ অজাকাও এডমিশন অংনানি বাকি সাবমিশন খাই যাক বরকনি বাকি সাকলাই যাকো কাউন্সিলিং তে সিলেকশন টেস্টও আচকনানি বাকি
1: ওখানে সেবুক বরকলামানিক কিসা খালায় অবংখা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসও গেস্ট ফ্যাকাল্টিস বাকি ওয়াক ইন ইন্টারভিউ উংনাই জুলাই তালনি সালব্রুই নুইসাই নুইচি দক বিশি জরা ফুংনি দাম চিসানি সিমি ও সালো স্কুল অব সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেনসিক নতি ইন্টারভিউ উংনাই জুলাই তালনি সালবা নুইসাই নুইচি দক ইংরাজি বিশি নি ফুংদাম চিসানি সিমি অংনাই ফরেনসিক সায়েন্স নতি ওয়াক ইন ইন্টারভিউ মুচুংনাই রোগ ও কন্ট্রাকচুয়াল বেসিস ও আচুক থাইনি বাকি ওয়াক ইন ইন্টারভিউ ও মানজাক না মুচুংনাই রোগ ও ওয়েবসাইটও নাইনানি বাকি কবক জাখা https://nfsu.ac/contractual রিক্রুটমেন্ট খানার জাখা আসুক জরা সেবুক বরক লংমানি কক হংকাই তাবুক নকবর্তিবানি কক কিসা নাইলাইন
0: আগুলি বীরখুম খালাতে গানাগিনি আমচাইনি নকবর্তিবানি কক তুমাও সাকলাই জাখা নখা চমুই গানাং তংনাই কিসা মিসা ওয়াতেই ফাই পানমানো ফেরাং ককই তুমকুক মানি মারিও নুকজাগানো তুমসা মারিও থামচিব্রি ডিগ্রি সেলসিয়াস তুমখ্লাই মারিও নেচি স্নি ডিগ্রি সেলসিয়াস নবারও তুই হকুনি মারি সাকাও চুকু চিব্রি পার্সেন্ট তেই খামাও বাচিবা পার্সেন্ট আশুকচরা খানাবাইখা নকবর্তিবারনি কক্তমা
1: তাবুক খানাবাইনে রেজাব মুং অখরাং বিরলাল জমাতিয়া।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন তড়িৎ চৌধুরীর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: পৌঁছেছেন। লন্ডনে অনুষ্ঠিত এফআইএইচ হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায়, জব সেসেল আপনি স্বতন্ত্রতাকে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায়, হম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধ কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে। ইন 50 বর্ষো কি যাত্রা মে হমনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে, অর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত অর সেসেল কে সম্বন্ধো কো সিঞ্চা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশবান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME

0: और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয়পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয়পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রিসের এসেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটারে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভারত ও গ্রিসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামোর ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রিস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং দিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালায়।

যাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত এফআইএইচ হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল এফআইএইচ হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মন কি বাতের 135তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেছেন। তিনি গতকাল এই অনুষ্ঠানে বলেছেন, মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত সাফল্য দেশের নিরাপত্তা ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী আরও বলেছেন, জুন মাসেই দেশ বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি C-295 বিমান প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি মহিলা রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে বলেছেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে গুরুত্ব আরোপ করেন তিনি।
1: करना ही करना है, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথাসম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি, বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খুবলুকের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। গতকাল অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কী কী গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এদিকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় গতকাল পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারের রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল যে সমস্ত শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আজ এবং আগামীকাল আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসে রাষ্ট্রীয় সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বের জন্য এটি সেশেলসের সর্বোচ্চ সম্মাননা। সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রী মোদীকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেন। তাঁর পরিবেশ বান্ধব

নেতৃত্ব উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে স্বার্থ এগিয়ে নিয়ে আমার চেষ্টা এবং ব্লু ইকোনমি জলবায়ু সংক্রান্ত কর্মসূচি সমুদ্র সম্পদের সুস্থায়ী ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উন্নয়নশীল দ্বীপরাষ্ট্রগুলোর আকাঙ্ক্ষা পূরণে তাঁর দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এই বিশিষ্ট সম্মাননাটি প্রথমবার প্রদান করা হল। প্রধানমন্ত্রী এই সম্মান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতিবদ্ধ সকল দেশকে উৎসর্গ করেছেন। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের গতকাল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতিবছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে 35 জনকে পুরস্কৃত করা হয়। আজ জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মধ্য দিয়ে ভগবান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হবে। স্নানযাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজিউ মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। রুদ্ধশ্বাস লড়াই পর শেষ মুহূর্তে গোলে রাউন্ড অফ 32 এর বাধার টপকে শেষ 16 জায়গা করে নিয়েছে সহ আয়োজক কানাডা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য অবস্থায় গতে থাকা ম্যাচে সংযুক্ত সময়ে স্টিফেন ইউস্তাকিওর দুর্দান্ত গোলে 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে কানাডা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নক আউট পর্বে প্রথমবারের মতো ম্যাচ জিতে ইতিহাস গড়ল কানাডা। অন্যদিকে সাহসী লড়াই করেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শেষ হল রাউন্ড অফ 32-তেই। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, পশ্চিম উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সেসেলস বেড়াইমা বতঙ্গ অ বেড়াইমা জোড়া মিয়া মন্ত্রীবক্রক সেসেলস নি কুচুকুক বরম গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন বরম ইয়া ফারজাখা তংখর খাতি নারকনাতে তংসক নাই হামক্রাইন তুই দুলমা বাই সেসেলস নি বখাক তুই যত্তনি কুচুকুক বরম ইয়া ফারজাখা আর নি রাষ্ট্রবক্রক ডক্টর প্যাট্রিক হারমিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ন অবরম ইয়া ফারখা মন কি বাত নিয়ে ফিল সারা থামচি বা বেরেম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হাকতনি লুকুরকনি ফাইসিং ককনারেখা ককনারেখানি মন্ত্রীবক্রক সাকসুকজাক ভারত নাইমথাং বীরখুং লাইসুমুং হদানি নাইমথাং তংখর খাতিমুং যোগা ভারতনি হুকুমুতে জুদা জুদা সামুং বুতাঙ্গ লুকুরকনি মানজাকমুংনি জুদা জুদা বাবাই রকনি কক খুরজাখা অজা সামুং রক হাকতনি নাইমথাংতাই সাকচুকজাক তাং বুতাং বাই ক্রংজাক মন্ত্রীবক্রক তৈ বসাকা জুন তাল হাকতর বীরখুং লাইসুমা দেখিল কাইসা কত সামুং চাসারই মানখা মেড ইন ইন্ডিয়া এবার ভারত এ স্নামজাক সি 295 বীরখুং পুইলা বীর সামাবাই বীর সারিউই মানখাতে অমতৈ খুং ব্রীচি বীরখুং ভারত স্নামজাকই তঙ্গ অব এম এস এম ই তৈ নখায়ুং কাসুমা দেখিল কতাল লামা ফুনুখা মন্ত্রীবক্রক তৈ বসাকা হাপাং লুকুরকন বিশাও রাংখক নৈজি প্রিমিয়াম দেবই এক্সিডেন্টাল ইন্সুরেন্স খক নৈচি রাশাই মানমানি সেপ স্নামই রেখা মন্ত্রীবক্রক সাকা ওয়াতইনি তৈ খাতিবই মা নারগনাই ক্যাচ দ্য রেইন তাংবুতাং মূংসা থাকেবই টংনানি স্রাই স্রাই খাইনানি নাংনাই হিনিব খুরসাখা ব
1: জল সঞ্চয় তো করনা হি করনা হ্যায় বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায় ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি হোনে দেনা হ্যায় তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বাঁচায়।
0: সালথাং এশিয়ানি জবানী তংমুংনি কখরসাবই মন্ত্রীবক্রক সাকা হাকতনি লুকুরকন সালকিচানি বাকি রাংসাক পাইয়াবই তংনানি বাকি কইজামানি হাকতনি যত লুকুরকনি ফাইসিং হামবাইয়াফারি বসাকা বিনি অ কবক মুংনরগৈ লুকুরক বেবাক ফাইসিংতৈ ন চুবাথানি বসকাঙ্গৈ ফাইকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুমিয়া খুমুলুংনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল রংনগ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী মন কি বাত পান্ডা খনাকা পান্ডানি উল হাস্তেফা রংনকনি পরিণয় রকবাই কক সাকা তে মন্ত্রীবক্রকনি কক নারগৈ আর নি বরকতা মতা মইয়াচাখা আব সংখা আবনি উল হাস্তেফা মোহনপুর রশ্মি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুড়িউই নাইখা তে জুদা জুদা শাকসুকচাক বদলনি আদং রকবাই ককলাম সালাইকা দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামব মিয়া মন্ত্রীবক্রকনি মন কি বাত পান্ডাখানাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হুকবার মন্ত্রী রতন লাল নাথ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই আকর্ষণ কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ

जहान मिया भेक्षेद भारत नई साई ब्रई चीजनी सासारैती साथाने कामी रक्ने सामंगने ककखुरसाखा मिया दिल्ली कतालो जुगाली जाग बसं कामी हामक्राई ककलाम पान्दाव कक नारक थानी ब अकक साखा कामी हामक्राई दरना बागै तय कामिनी सामंग तांगराइदानी आजिमुंग मथांगना बागै न हास्ते रक्ने रांग जुबा चुनक हबै रां सारा साई बाजी साईनी रजाकनि ब गोबां बगजाखा हा कतरनि गुबुनि आमचाइबाय बाक्सा बसं सुचिरिमा सामंग बतांगन रोगै हास्तेयावबो मियानि सिमि चेंखा पल्स पलियो सुचिरिमा तांगबतां स्रायरकनि पलियो गोरै थिनां स्नामै ति साना बागै असामंग बतां जुगालि जागै दंगो सालथां जारानि सालथां भुवन बन आर्बान प्राइमारि हेल्थ सेन्टाराव हास्ते बेरामनि मेलन चेंजाखा তিনি জগন্নাথ দেবনি স্নান যাত্রা আপনি বিশিংতেই চেংজাক নাই মতাই জগন্নাথ দেবনি রথযাত্রা স্নান যাত্রা নরগে হাস্তিনি জুদা জুদা জগন্নাথ জিউ মান্ডপ আলাইদাখে মতাইনি যুগালিমুং নাহার জাখা বসকাং জুলাই তালনি চিদক শালমারি ও অঙ্গানো রথযাত্রা রাউন্ড অফ 32 নি কেবেং মংলায় পাইথাক উল চিদক থাইস নামই নাহারকা কানাডা দক্ষিণ আফ্রিকা বাই থংলাইমা ও গোল বক্সা তং হালগ স্টিপেন ইউস ইউস্টাকিওর গোল রুমাবাই সাবুকসা গোলনি ফের বাই কপ্লাই অংখা কানাডা অ কপ্লাই অংমা সেব বাই হায়ুং কাপনি নক আউট বেরেম পুইলা ম্যাচ কপ্লাই অংগৈ লাইবুমাস নামকা কানাডা তেবাবা সেবখাগ খা কুয়ার থংলাইমংনি ইয়াগুলব দক্ষিণ আফ্রিকা হায়ুং কাপনি রাউন্ড অফ 32 ও থংমং পাইখা তাবুক নবার তিবারনি ককতমা বসকাং দামনৈ চিব্রিয় ধলাই উনকৌটি গুমতি সালনি তেই সালচি সালগ্রা হাংকর ফেরাঙ্কগৈ মার্খে গমাংখে ওয়াতিওয়াই মানুহনৈ হজাক মংরেখা নবার তিবার নাইখং তিনি সালনি তুংমারি দংগৈ মানো সাকাও 34 ডিগ্রি তে খামাও 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 26.4 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো তিনি হর দামসনি তাময় সতী ব্রীচি বাওয়।

0: নমস্কার, শুভ সকাল। একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের পরিচয় কোনো একটি পেশার মধ্যে সীমাবদ্ধ নয়, তাঁরা নিজেরাই একটি প্রতিষ্ঠান। তেমনই এক অসাধারণ ব্যক্তিত্ব হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। গণিতবিদ, বিচারপতি, শিক্ষাবিদ এবং আধুনিক ভারতীয় উচ্চশিক্ষার অন্যতম রূপকার।
1: 1864 সালের 29 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই তাঁর অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র যিনি গণিত ও পদার্থবিজ্ঞানে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গণিতে তাঁর গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং অল্প বয়সেই তিনি বিশ্বের বিভিন্ন গণিত সমিতির সদস্য নির্বাচিত হন।
0: তবে আশুতোষ মুখোপাধ্যায়ের সবচেয়ে বড় অবদান শিক্ষাক্ষেত্রে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যান। তাঁর উদ্যোগেই বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার ঘটে। প্রতিষ্ঠিত হয় বহু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং ভারতীয় মেধাবীদের জন্য খুলে যায় নতুন সম্ভাবনার দ্বার। তিনি প্রতিভার মূল্য দিতে জানতেন। বিজ্ঞানী সি ভি রমনের মতো প্রতিভাকে উৎসাহ ও সুযোগ করে দেওয়ার ক্ষেত্রেও

0: তাঁর ভূমিকা ছিল স্মরণীয়।
1: আত্মসম্মান, নীতিনিষ্ঠা এবং আপোষহীন চরিত্রের জন্য তিনি পরিচিত ছিলেন বাংলার বাঘ নামে। ব্রিটিশ শাসনের মধ্যেও তিনি শিক্ষার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় কখনো আপোষ করেননি।
0: 1924 সালের 25শে মে তাঁর জীবন অবসান হলেও তাঁর আদর্শ আজও ভারতীয় শিক্ষা জগৎকে পথ দেখায়। আশুতোষ মুখোপাধ্যায় আমাদের মনে করিয়ে দেন, একজন প্রকৃত শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
2: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
3: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
2: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
3: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
3: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
2: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
3: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
4: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিও। একটু চেনা লাগছে কি? অনেকেই বলবেন যে হ্যাঁ, খুব সহজেই চেনা যাচ্ছে, এ তো রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনি যদি হয়ে থাকেন বাংলা উপন্যাস প্রেমী কোনো পাঠক, তাহলে খুব সহজেই এর যোগসূত্র স্থাপন করতে পারবেন আপনার পড়া বেশ কয়েকটি উপন্যাসের সাথে। আর সেই সাথে মনের মধ্যে ভেসে উঠবে বুদ্ধদেব গুহের ছবি। কেন যেন এই গানের মুগ্ধতা কাটিয়ে উঠতে পারেননি বুদ্ধদেব। তার প্রায় উপন্যাসেই যেন কথার ছলে চলে আসে এই কথাগুলো। তা সে হোক সবিনয় নিবেদন, একটু উষ্ণতার জন্য বা বাসনা কুসুম।
1: বাংলা সাহিত্যে এমন কিছু লেখক আছেন যাদের লেখা পড়তে শুরু করলেই মনে হয় আমরা যেন শহরের কোলাহল ছেড়ে প্রবেশ করেছি সবুজ অরণ্যের গভীরে। সেই বিরল সাহিত্যিকদের অন্যতম বুদ্ধদেব গুহ। তিনি শুধু একজন ঔপন্যাসিক নন, ছিলেন প্রকৃতির এক নিবেদিত প্রাণ প্রেমিক, যার কলমে বন, পাহাড়, নদী, বন্যপ্রাণী এবং মানুষের অনুভূতি এক অনন্য সুরে মিলেমিশে গেছে।
0: 1936 সালের 29শে জুন অর্থাৎ আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব গুহ। পেশায় তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু তাঁর প্রকৃত পরিচয় গড়ে ওঠে একজন জনপ্রিয় সাহিত্যিক হিসেবে। ছোটবেলা থেকেই অরণ্য ও বন্যপ্রাণীর প্রতি তাঁর গভীর টান ছিল, আর সেই অভিজ্ঞতাই তার সাহিত্যকে দিয়েছে এক স্বতন্ত্র মাত্রা।
1: তার সৃষ্টির মধ্যে ঋজুদা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র। ঋজুদা এবং তার সঙ্গী রুদ্রকে নিয়ে লেখা অভিযানের গল্প আজও কিশোর ও প্রাপ্তবয়স্ক উভয় পাঠকের কাছেই সমান আকর্ষণীয়। পাশাপাশি মাধুকরী, কোয়েলের কাছে এবং একটু উষ্ণতার জন্য, এগুলোর মতো উপন্যাসে তিনি প্রেম, একাকিত্ব, সম্পর্ক এবং জীবনের সূক্ষ্ম অনুভূতিকে অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন।
0: বুদ্ধদেব গুহের সাহিত্য আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসা মানে জীবনকে ভালোবাসা। তার ভাষা ছিল কাব্যময় অথচ সহজ, তার চরিত্রগুলো ছিল বাস্তব অথচ গভীরভাবে হৃদয়স্পর্শী।
1: 2021 সালের 29শে অগস্ট তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার সৃষ্টি আজও পাঠকের মনে জাগিয়ে তোলে অরণ্যের গন্ধ, পাখির ডাক, বৃষ্টি ভেজা মাটির স্পর্শ এবং জীবনের প্রতি এক গভীর ভালোবাসা।
0: বাংলা সাহিত্যের এই অনন্য কথাকার

0: প্রতিবছর 29 জুন ভারতে প্রখ্যাত বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহালানো বিশের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়, অর্থাৎ আজ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সঙ্গে আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ রয়েছে তাদের জন্য রইল আমাদের আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের লিখছি তোমায় পর্বের প্রথম পক্ষের বিষয়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এসবই একজন তরুণকে আত্মনির্ভর ও সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কি বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10ই জুলাই 2026। আরেকবার জানিয়ে দিই জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের চিঠির অপেক্ষায় থাকব। আর আজকের অভিজ্ঞাপনের পর্বে চারটে চিঠি আমাদের হাতে এসেছে, আমরা এক এক করে আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমার বিষয় ভাবনাটি খুবই মনোগ্রাহী। সত্যি তো, সবুজের মধ্যে নিহিত থাকে নবসৃষ্টির অঙ্কুর। অঙ্কুর বিকশিত হয়ে বৃক্ষ বনানীর সৃষ্টি, আর বনানী ভরিয়ে তোলে প্রকৃতির কোল। চির সবুজে ভরে ওঠে ধরার বুক, ঠিক যেন মায়ের কোল আলো করে তার সন্তান আসে। তার গুণে প্রতিভায় ঘর, সংসার, সমাজ আলোকিত হয়। তেমনি রুক্ষ শুষ্ক ধরিত্রীর বুকে সরস সজীব ছোঁয়ায় ভরিয়ে তোলে সবুজ গাছগাছালি। সবুজের সমারোহে ফল ফুলের আকর্ষণে পাখি পশু কীটপতঙ্গের স্বর্গরাজ্য সৃষ্টি হয়। সজীবতা জীবন দানে, প্রকৃতির নির্মল সবুজ পরিবেশে জীবন জুড়িয়ে যায়। শীতল ছায়ায় পবিত্র বাতাসে শান্তি আসে। তাই তো বহু প্রকৃতি প্রেমী কবি সবুজ ধরিত্রীকে ভালোবেসে অনেক কবিতা গান রচনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে আধুনিকতার চাপে বন জঙ্গল কেটে শহর নগর কলকারখানা তৈরি হচ্ছে, পুকুর ডোবা বন্ধ করে বড় বড় ফ্ল্যাট রাস্তা তৈরি হচ্ছে, কংক্রিটে আজ ঘাস ঢেকে যাচ্ছে। মাটি আর সবুজের ছোঁয়া আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমরা আধুনিক রোগের শিকার হচ্ছি, হাঁপানি, ক্যান্সারের মতো রোগে ভুগছি। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সবুজ জামা কবিতায় বলেছেন, তাই তো এর একটা সবুজ জামা চাই। হ্যাঁ বন্ধু, অভিজ্ঞাপন শুধু তাতাইয়ের নয়, গোটা সমাজের সবুজ জামা চাই। আর এই সবুজ জামা হলো সবুজ ধরা, তবেই না তাদের ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তাদের কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তাদের নিজের। এসো সমগ্র মানবজাতি, আমরা আমাদের ধরাকে

0: তার সবুজ জামা ফিরিয়ে দিই, আমরাও নিজেদের প্রাণ ফিরে পাই তার মধ্যে। অনুশ্রী মান্না, কনকপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।
1: আজকের পরবর্তী চিঠিখানি লিখে পাঠিয়েছেন আগরতলা ত্রিপুরা থেকে ডক্টর মৌলি কর্মকার। প্রিয় অভিজ্ঞাপন FM উজ্জ্বান্ত, ধরার সবুজ প্রাণ অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবী, পরিবেশ ও জীবনের গভীর সম্পর্ক নিয়ে কিছু ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। পৃথিবী আমাদের মায়ের মতো, আঁচল ভরা স্নেহ শত শত, গাছের ছায়া, নদীর জল, জীবন গড়ে প্রতিক্ষণ অবিরল। কিন্তু আজ জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং দূষণের কারণে প্রকৃতি ক্রমশ বিপন্ন হয়ে উঠছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতি বছর পৃথিবীতে প্রায় 1 কোটি হেক্টর বনভূমি বিলুপ্ত হচ্ছে এবং বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি শুধু পরিবেশের নয়, মানব স্বাস্থ্যেরও বড় সংকট সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে যোগ দর্শনের প্রথম জম অহিংসা কেবল মানুষের প্রতি নয়, সমগ্র প্রাণীজগৎ ও পরিবেশের প্রতি অক্ষত, করুণাময় এবং দায়িত্বশীল আচরণের শিক্ষা দেয়। যখন আমরা বৃক্ষ নিধন করি, নদী দূষিত করি বা প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করি, তখন প্রকৃতপক্ষে আমরা প্রকৃতির প্রতি হিংসাই করি। যোগ আমাদের প্রকৃতির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এক অনন্য মাধ্যম। এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সংযম ও সহাবস্থানের শিক্ষা দেয়। মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি, পৃথিবী প্রত্যেক মানুষের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ দিয়েছে, কিন্তু একজন মানুষের লোভ মেটানোর জন্য নয়, এই বাণী আজও সমান প্রাসঙ্গিক। বিশ্বে জনপ্রতি কার্বন নির্গমন অফসেট করার জন্য প্রায় 150 থেকে 200টি পূর্ণাঙ্গ গাছের প্রয়োজন। এসো সবাই হাত রাখি হাতে, সবুজ স্বপ্ন বুনি পৃথিবীর সাথে। একটি গাছ, একটি প্রাণ, রক্ষা করুক ধরণীর সম্মান। পরিবেশ হোক ভালোবাসার ভাষা, জীবন হোক নির্মল আশার আশা। ধন্যবাদ আন্তে ডক্টর মৌলি কর্মকার, আগরতলা, ত্রিপুরা।

পরের চিঠিটি লিখছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন অভিযাত্রী নিয়ে। প্রিয় অভিজ্ঞাপন, তখন মনের মধ্যে শুধু কাজী সাহেবের সংকল্পের ছত্রগুলো ঘুরপাক খাচ্ছে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। ভাবলেই তো হবে না বন্ধু, সময় বের করতে হবে, সর্বোপরি অর্থের সংস্থান করতে হবে। মনের দুঃখ মনেই চেপে রাখতাম, তবে 4 বছরে একবার লিফ ট্র্যাভেল কনসেশনের দৌলতে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছি। প্রকৃতির মাঝে অনন্য সৃষ্টির সন্ধানে একাগ্রতার সঙ্গে অনুসন্ধানে ব্রতী থেকেছি। সে তো অতীত, এখন অবসরের পরেও মনটাকে আগল দিয়ে রাখতে পাচ্ছি না। দেশের মধ্যে অভিযান প্রায় শেষের পথে, তবুও এক একটি স্থানে একের অধিক ঘুরেছি। নতুনের আগমন ঘটেছে কি না অনুসন্ধানে একনিষ্ঠ হয়েছি। সব দিক বিবেচনা করে সবুজের অরণ্যানি বারে বারে টানে, হাত বাড়িয়ে ডাকে আমায় রাতের অন্ধকারে। মনটাকে প্রবোধ দিয়ে বলি,

0: একটু সুবুর করো বন্ধু, বলে উঠি। আসছি, সুবুর করো একটু। সেদিন পৌঁছে গেছিলাম উড়িষ্যার জগদ্দলপুরের অরণ্যানীর অন্দরমহলে। রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ বনানি, যেন স্বপ্নের আভরণে তৈরি প্রকৃতির রূপ। এর পরের যাত্রাপথ ছিল বিদেশের মাটিতে, থাইল্যান্ডের পাটায়াত, যেন এক আন্তর্জাতিক মিলন মেলা। গোটা পৃথিবীর অভিযাত্রীগণ নয়ন মেলে এখানকার চিড়িয়াখানা প্রত্যক্ষ করছে। ব্যাঘ্র শাবক হোক বা হলুদ পাইথন নিয়ে ছবি তোলার ধুম পড়ে গিয়েছিল, অথবা পাঁচটি ডলফিন তাদের প্রভুদের বাধ্য হয়ে খেলা দেখাচ্ছে। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছিলাম জঙ্গলের মধ্যে ছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার, বা সিংহ মামারা আমাদের অবজ্ঞা করে ঘুরে বেরিয়েছিল বা বিশ্রামরত ছিল। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ।
1: আজকে লিখছি তোমার পর্বের শেষ চিঠি, লিখে পাঠিয়েছেন কোন্নগর হুগলি থেকে পাপিয়া পাটোয়ারি। প্রতি অভিজ্ঞাপন লিখছি তোমায়, বিষয় অভিযাত্রী। প্রিয় অভিজ্ঞাপন, অভিযাত্রী বলতে সেই মানুষকে বুঝি যিনি অজানা স্থান, নতুন দেশ বা দুর্গম অঞ্চলের ভ্রমণ করে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করতে অভিযাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকেই মানুষ নতুন স্থান ও নতুন পথের সন্ধানে বেরিয়েছেন। পৃথিবীর ইতিহাসে বহু বিখ্যাত অভিযাত্রী ছিলেন। এদের কেউ কেউ সমুদ্র পাড়ি দিয়ে নতুন দেশ আবিষ্কার করেছেন, যেমন ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো দা গামা এবং ফার্ডিনান্ড ম্যাগেলান প্রভৃতি। কেউ আবার পাহাড়, মরুভূমি বা মরু অঞ্চলে গিয়ে নানা তথ্য সংগ্রহ করেছেন। তাঁদের সাহস, ধৈর্য ও অধ্যবসায় আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মহাকাশেও অভিযান চালানো হচ্ছে। মহাকাশচারীরাও এক ধরনের অভিযাত্রী। তাঁদের গবেষণার মাধ্যমে আমরা মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারছি। অভিযাত্রীরা আমাদের শেখান জীবনে নতুন কিছু জানার ও শেখার জন্য সাহসের সঙ্গে এগিয়ে যেতে হয়। তাছাড়া অভিযাত্রীরা মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁদের জীবন থেকে অধ্যবসায় ও জ্ঞান অর্জনের শিক্ষা পাই, তাই সমাজে অভিযাত্রীদের অবদান চিরস্মরণীয়। অভিযাত্রীদের পথ কুসুমাস্তীর্ণ নয়, বিপদ সংকুল, পদে পদে পদস্খলন ও মৃত্যুর হাতছানি। তবুও অপরিসীম সাহস, নিষ্ঠা ও জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠেন তা প্রশংসনীয়। সর্বশেষে পৃথিবীর সমস্ত অভিযাত্রীদের জানাই বিনম্র শ্রদ্ধা ও কুর্নিশ নিবেদনে। পাপিয়া পাটোয়ারি, 52/A ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি।

লিখছি তোমার পর্ব এখানেই শেষ করলাম। এবারে কিছু তথ্য রয়েছে আপনাদের জানিয়ে দিই। ডক্টর বি আর আম্বেদকার স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা সরকার জানিয়েছেন, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরাজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য

পশ্চাৎপদ শ্রেণীর কল্যাণ দপ্তর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31/8/2026 ইংরাজি তারিখের মধ্যে bmstripura.gov.in পোর্টাল ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পরে প্রত্যয়িত নকল কপি যথাক্রমে মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, ওবিসি সার্টিফিকেট, রেশন কার্ড, বিএমএস অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানদের কাছে আগামী 5/9/2026 ইংরাজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হচ্ছে। এখানে উল্লেখ আবশ্যক, কেবলমাত্র অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিনের 2026 সালের বিজ্ঞপ্তিতে গ্রুপ এ, বি এবং সি ক্যাটাগরিতে মোট 179টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে প্রশাসনিক এবং টেকনিক্যাল উভয় প্রকার পদ রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ 43টি পদ, আপার ডিভিশন ক্লার্ক 31টি পদ, লোয়ার ডিভিশন ক্লার্ক 26টি পদ, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট 12টি পদ, স্টাফ নার্স 7টি পদ, স্টেনোগ্রাফার গ্রেড 3 7টি পদ, ফার্মাসিস্ট 6টি পদ, রিসার্চ অফিসার ইউনানি 16টি পদ, এছাড়াও ড্রাইভার, কম্পাউন্ডার, রেডিওগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সহ অন্যান্য পদ রয়েছে। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। MTS এর ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস, বয়সসীমা সাধারণত 18-25 বছর। LDC, UDC স্টেনোগ্রাফার এর ক্ষেত্রে যে কোনো বিভাগে স্নাতক বা উচ্চ মাধ্যমিক এবং সাথে কম্পিউটারে টাইপিং স্পিড থাকা আবশ্যক। স্টাফ নার্সের ক্ষেত্রে BSc নার্সিং অথবা GNM ডিপ্লোমা এবং সাথে নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। সর্বোচ্চ বয়স 35 বছর। ফার্মাসিস্ট MLT এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি, যেমন ডি ফার্মা বা ল্যাব টেকনোলজি কোর্স। বয়সের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা 3 বছর এবং SC ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন। অনলাইনে আবেদন শুরু হবে 1 জুলাই 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 জুলাই 2026 রাত 11:59 পর্যন্ত। আবেদন সংশোধন উইন্ডো খোলা থাকবে 3 আগস্ট থেকে 5 আগস্ট 2026 পর্যন্ত। পরীক্ষার তারিখ পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। সব পদের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি 100 নম্বরে অবজেক্টিভ টাইপের হবে। নেগেটিভ মার্কিং এর জন্য প্রতি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যাবে। ক্লার্ক বা স্টেনোগ্রাফার পদের জন্য CBT পরীক্ষার পর টাইপিং এবং স্কিল টেস্ট নেওয়া হবে। গ্রুপ এর রিসার্চ অফিসারের পে লেভেল 56,100 থেকে 1,77,500। গ্রুপ বির ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400। গ্রুপ সি, UDC, LDC, MTS বেতনক্রম হচ্ছে 18,000 থেকে 92,300। আগ্রহী প্রার্থীদের আগামী 1 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে CCRUM এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ccrum.res.in অথবা www.ccrum.ayush.gov.in। এই ছিল আজকের কাজের খবর।

সময় বলছে এবারে আমাদের বিদায় নেবার পালা। আর যেতে যেতে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 55%। সতর্কতা হিসেবে বলা হয়েছে উত্তর ত্রিপুরা জেলা, ধলাই, গুনকুটি, খোয়াই এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, সেই সঙ্গে

0: এই শেষ করবো আজকের অভিজ্ঞাপন। গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা চক্রবর্তী, আর আমার সঙ্গে ছিল
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।
2: বর্তমানে এই

শুভ সকাল প্রিয় যুবশ্রোতা বন্ধুরা, প্রাণ মন তো ফুরফুরে এক রাশ আনন্দ নিয়ে চলো তোমাদের নিয়ে শুরু করি আজকের যুববাণী। আর তোমরা টিউন করে আছো 101.6 মেগাহার্টজ FM অজন্ত আকাশবাণী আগরতলা। আমি তোমাদের সঙ্গে রয়েছি আরজে কর্মিতা। তবে আজকের অনুষ্ঠানের শুরুতে বলে দিচ্ছি, তোমাদের জন্য রইল একটি বিশেষ ঘোষণা। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে তোমাদের জন্য থাকছে একটি কুইজ প্রতিযোগিতা। শুনব এই অনুষ্ঠানটি, তবে তার আগে আজকের দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে, আনন্দ উৎসব রয়েছে, ভক্তি শুদ্ধি ও যাকে ঘিরে এই বিশেষ উৎসব, জানব তার কৃপা ধারার কথা, যার নাম উচ্চারণই বিশেষ কৃপা লাভ হয়, আশীর্বাদে পূর্ণ হই এই জগতে আমরা সকলেই। যিনি জগতের নাথ রক্ষাকর্তা, সেই জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা, এক বিশেষ উৎসব। তবে জগন্নাথজিকে নিয়ে তো কথা বলবো, তার সঙ্গে রয়েছেন তার ভাই অগ্রজ ভ্রাতা বলরামজি এবং সুভদ্রা দেবী। তবে তাকে নিয়ে কথা বলবো শুরুতে, গানে গানে

পুরাণ অনুসারে মহাপ্রভু জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ। বলভদ্রদেব হলেন শ্রীকৃষ্ণের অগ্রজ ভ্রাতা, যাকে আমরা বলরাম নামেও বলি, আর সুভদ্রা দেবী হলেন আদরের ছোট বোন। তবে এর পেছনে একটি কাহিনী রয়েছে, পুরাণ কথা। একদিন মা রোহিণী ব্রজের কৃষ্ণলীলার কথা শোনাচ্ছিলেন। সে সময় শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রা দরজার বাইরে দাঁড়িয়ে সে লীলা কথা শুনতে থাকছিলেন। গভীর ভাবাবেগে আপ্লুত হয়ে পড়েন, যেই কথা

যেমন ছিলেন, ঠিক তারপরই তাদের হাত পা যেন শরীরের মধ্যে লীন হয়ে যায় আর মুখে ফুটে ওঠে এক দিব্য হাসি। ঠিক সেই মুহূর্তে সেই দিব্যরূপে আজকে শ্রী জগন্নাথ বলভদ্রদেব ও সুভদ্রা দেবী। তবে আজকের এই বিশেষ স্নান যাত্রাকে কেন্দ্র করে, যার জন্যে সারা বিশ্বের কোটি কোটি ভক্ত বছরের পর বছর অপেক্ষা করে থাকেন এই উৎসবটিকে নিয়ে, এক রাজাধিরাজ যাকে প্রতিদিন অগণিত মানুষ পুজো করেন, বছরের ঠিক এই একটি দিনে তিনি সবাইকে দর্শন দেবেন বলে সবার সামনে তিনি স্নান যাত্রারূপে চলে আসেন। এই স্নান যাত্রায় মহাপ্রভু জগন্নাথ দেব প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় তিথিতে এই স্নান যাত্রাটি পালিত হয়। তবে এই বছর আষাঢ় মাসে পালিত হচ্ছে, কিন্তু তিথি অনুযায়ী সেটি কিন্তু জ্যৈষ্ঠ পূর্ণিমায় ধরা হচ্ছে। কারণ জ্যৈষ্ঠ মাসটিকে অধিমাস ছিল বলে এই আষাঢ় মাসে এই তিথি অনুযায়ী সেটি পালন হচ্ছে আজকে স্নান যাত্রা। তবে যুব বন্ধুরা, তোমরা কি জানো জগন্নাথ দেবকে যখন স্নান করানো হয় ঠিক 108টি স্বর্ণ কলসের জলে ওনাকে স্নান করানো হয়। এই পবিত্র জলে চন্দন, কর্পূর, সুগন্ধি, ভেষজ এবং নানা পবিত্র উপাদান নিয়ে তৈরি হয় এই জল। তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাপ্রভু স্নান হয়। আর স্নানের পর কি হয়? স্নানের পর এখানে রয়েছে মজার রহস্যময় ঘটনা। স্নানের পর আমাদের যেমন খুব বেশি বৃষ্টি ভিজে গেলে জ্বর হয়, ঠিক ভক্তরা ভক্তি অনুযায়ী বিশ্বাস করেন ঠিক মহাপ্রভুরও জ্বর আসেন। বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ মহাপ্রভুর জ্বর হয় আর ঠিক 15 দিন তিনি বিশ্রাম নেন, আর এই সময়টাকে বলা হয় অনবাসর কাল। এই সময় শ্রীমন্দির থেকে কিন্তু ভক্তদের দর্শন দেন না, আর এই সময়টাতে মহাপ্রভুকে সুস্থ করার জন্য দৈতাপতি সেবায়েতরা তাকে নানা ভেষজ ফলের রস দিয়ে নিবেদন করে ওনাকে সুস্থ করার জন্য সে চেষ্টায় থাকেন। আর সেই তখন কিন্তু ভোগ নিবেদন হিসেবে অন্য প্রসাদ গ্রহণ করেন না। ফল, ভেষজ, পাতলা খাদ্য, যেরকম আমাদের শরীর খারাপ হলে আমাদের মন কিন্তু বেশি একটা ভারী খাবার খেতে ইচ্ছে করে না, আমাদের মহাপ্রভু কিন্তু ঠিক তাই। তাই 15 দিনের বিশ্রামের পর এক অত্যন্ত আকর্ষণীয় দিন আসে, সেটা হচ্ছে নবজীবন দর্শন। ঠিক যেমন একটা নতুন জীবন ফিরে পাওয়া, বিশ্বাস করা হয় বিশ্রামের পর মহাপ্রভু নতুন রূপে, নতুন উজ্জ্বলতায়, নতুন জীবনের এক আভায় ভক্তদের দর্শন দেন। ভক্তদের আনন্দ তখন প্রকাশ করা যায় না, কারণ এরপরেই তো আমাদের বৃহত্তম উৎসব রথযাত্রা। তবে যুব বন্ধুরা, তোমরা কি জানো এই যে 15 দিন মহাপ্রভু আমাদের দর্শন দেন না, ভক্তদের মনে কি তাহলে কষ্ট দেবে? একেবারেই না। কারণ তখন আলারনাথ মন্দিরে তিনি শ্রী জগন্নাথ রূপে সকলকে দর্শন দেন, আর এই মন্দিরটি রয়েছে উড়িষ্যা রাজ্যের ব্রহ্মগিরি অঞ্চলে। লোককথা অনুযায়ী সেখানে ভগবান আলারনাথ ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা হয়। অনবসর কালে এই মন্দিরে যেন জগন্নাথ ভক্তদের কাছে এক বিশেষ বিশেষ তীর্থক্ষেত্র হিসেবে সেটা দেখা দেন। তবে আলারনাথ দেবের একটি অত্যন্ত প্রিয় খাবার রয়েছে, সেটি হচ্ছে ক্ষীর। তাই তোমরা যখনই পুরী যাবে অবশ্যই কিন্তু ব্রহ্মগিরিতে আলারনাথ দেবের দর্শন করবে, কারণ বলা হয় ভগবান জগন্নাথ দেবের দর্শনের পর আলারনাথজির দর্শন ছাড়া এই পুরী যাত্রা অসম্পূর্ণই থেকে যায়। তবে তোমরা কি জানো এই স্নান যাত্রার পর এই বিশেষ দিনটিতে মহাপ্রভুকে নিয়ে তো এত কথা হচ্ছে, কিন্তু এই বিশেষ দিনে আরও দুটো বিশেষ দিন বিশেষ মন্দিরের এক উৎসব রয়েছে, সেটি হচ্ছে কলকাতার কালীঘাট সতীপীঠে সেই দিনে মা কালীকে স্নান করানো হয় এবং তারপর ফুল দিয়ে, অলংকার দিয়ে, নতুন শাড়ি দিয়ে মাকে সাজানো হয়। ঠিক আজকের দিনে রানী রাসমণি স্নান যাত্রার দিনে ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বর কালীঘাট দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজকের এই দিনটি এক অন্য মাত্রায় পৌঁছে যায় ভক্তদের ভক্তির কাছে। তাই আমাদের জীবনে এই রথযাত্রাকে দেখে কিছু বিশেষ জিনিস আমরা বুঝতে পারি, শিখতে পারি। লক্ষ্য করলে দেখবে রথ যখন এগিয়ে চলে না, কখনো ধীরে কখনো থেমে আবার চলতে শুরু করে, জীবনটা ঠিক কিন্তু তেমনই, অনেক বাধা আসে, অনেক কষ্ট আসে।

0: থামে না। রথের চাকা যেমন এগিয়ে চলে, তেমনি আমাদের জীবন চলতে থাকে। আমরা প্রযুক্তির যুগে বাস করছি ঠিকই, মোবাইল, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা সবই আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু এর মধ্যে যদি আমরা পরিবারকে ভালোবাসি, প্রকৃতিকে রক্ষা করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই, সত্য কথা বলি, সততা অবলম্বন করি, মানুষকে সম্মান করি, তাহলে আমরা সত্যিকারের জগন্নাথের শিক্ষা অনুসরণ করছি। কারণ ধর্ম শুধু মন্দিরই নয়, ধর্ম মানুষের আচরণে। আর জগন্নাথের সেই বিশাল দুটি বড় বড় গোল গোল চোখ যেন সব সময় আমাদের দিকেই তাকিয়ে থাকে। সে চোখে লোকের জন্য ভেদাভেদ নেই, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। তাই আসুন, এই স্নানযাত্রায় আমরা শুধু উৎসব পালন করব না, নিজেদের মনকে হিংসা, অহংকার, রাগ, ঈর্ষা থেকে পরিষ্কার করে ভালোবাসার সহানুভূতি আর মানবিক এই জল যে স্নানযাত্রায়, সেটাই আমাদের হৃদয়কে পরিষ্কার করে তুলবে, তবেই হবে সত্যিকারের অন্তরের স্নানযাত্রা। তাই তো বলতে হয়, সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেদ। সকলেই সুখী হোক, সকলেই সুস্থ থাকো, সকলের জীবনে মঙ্গল নেমে আসো, কেউ যেন দুঃখের ভাগী না হয়। তো আজকের এই বিশেষ দিনে তোমাদের সকলের জন্য স্নানযাত্রার উৎসব আর আগামী রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সকলে অবশ্যই কিন্তু আজকের দিনটি বিশেষভাবে জগন্নাথ দেবীর তোমরা পুজো পালন করবে। তবে আজকের অনুষ্ঠানের শুরুতেই তোমাদের যে একটি ঘোষণা দিয়েছিলাম, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে তোমাদের জন্য থাকছে একটি কুইজ প্রতিযোগিতা। তবে গত পর্বে তোমরা প্রথম ভাগটি শুনেছিলে, আজকে তোমাদের জন্য থাকছে দ্বিতীয় ও তৃতীয় পর্বটি। তাহলে চলো, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে, তাহলে চলো শুনে দিচ্ছি।
1: সঙ্গে সঙ্গে উত্তর দেবে, 5 সেকেন্ড সময়। এবার পারলে 2 মার্কস, না পারলে 0। গ্রুপ এ এর জন্য প্রশ্ন, এইচআইভি এর ফুল ফর্ম কি? এইচআইভি মূলত শরীরের কোন তন্ত্রের বা পদ্ধতির ক্ষতি করে? কোন ব্যক্তির রক্তে CD4 কোষের সংখ্যা প্রতি মাইক্রোলিটারে কত নিচে নেমে গেলে তাকে এইডস স্তর বলা যায়?
2: 200।
1: রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, এইচআইভি এর উইন্ডো পিরিয়ড সাধারণত কত দিন বা কত সপ্তাহ স্থায়ী হয়?
2: 2 থেকে 6 সপ্তাহ।
1: রাইট আনসার। সেলুনে বা পার্লারে একই ছুরি বা ব্লেড একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করলে কোন রোগের ঝুঁকি বাড়ে?
2: এইডস,
1: এইডস এবং হেপাটাইটিস বি ও সি। গ্রুপ বি তে যাবে এবার, গ্রুপ বি এর জন্য প্রশ্ন, এইডস এর ফুল ফর্ম কি?
2: Acquired immunodeficiency syndrome.
1: Right answer. AIDS রোগটি প্রথম কত সালে শনাক্ত হয় বা চিকিৎসকদের নজরে আসে? কত সালে?
2: 1981.
1: Right answer. HIV শরীরের বাইরে সাধারণ পরিবেশে কতক্ষণ বেঁচে থাকতে পারে?
3: কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ।
1: অল্প কিছুক্ষণ, right answer. কোন শারীরিক তরলের মাধ্যমে HIV ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি?
2: রক্ত।
1: Right answer. নেক্সট, এইচআইভি কি হাঁচি বা কাশির মাধ্যমে বাতাসে ছড়ায়?
2: না।
1: এবার যাবে গ্রুপ সি তে, গ্রুপ সি এর জন্য প্রশ্ন, এইডস এর এস অক্ষরটি দিয়ে কি বোঝায়?
2: সিনড্রোম।
1: ইয়েস, রাইট আনসার। এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে হ্যান্ডশেক বা কোলাকুলি করলে এইচআইভি কি ছড়ায় না ছড়ায় না?
2: ছড়ায় না।
1: রাইট আনসার। এইচআইভি 1 এবং এইচআইভি 2 এর মধ্যে কোনটি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে?
2: এইচআইভি 1।
1: HIV 1, right answer. নিরাপদ যৌন সম্পর্কের জন্য কি ব্যবহার করলে HIV এর ঝুঁকি অনেকাংশে কমে যায়?
2: কনডম।
1: Right answer. HIV আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কোন ত্বক ক্যান্সারটি দেখা দিতে পারে?
2: কাপসি সারকম।
1: Right answer. গ্রুপ ডি এর কাছে যাবে এবার, গ্রুপ ডি এর জন্য প্রশ্ন, HIV এর ফুল ফর্মে I এর অর্থ কি?
2: ইমিউনো।
1: রং আনসার, ইমিউনো ডেফিসিয়েন্সি হবে। HIV ভাইরাসের আকৃতি কেমন?
2: গোলাকার।
1: রাইট আনসার। HIV 2 ভাইরাসটি মূলত পৃথিবীর কোন অঞ্চলে বেশি দেখা যায়?
2: উত্তর আফ্রিকা।

0: রং অ্যান্সার। আক্রান্ত গর্ভবতী মায়ের থেকে শিশুর দেহে এইচআইভি সংক্রমণ হওয়াকে কি বলে? নেক্সট, একই সূচ বা সিরিঞ্জ ব্যবহার করে মাদক গ্রহণ করলে কি হতে পারে?
1: এইচআইভি।
0: এইচআইভি হতে পারে, রাইট অ্যান্সার। আমাদের এই রাউন্ডটা শেষ। সেকেন্ড রাউন্ড মানে র্যাপিড ফায়ার রাউন্ডে তোমাদের যে মার্কস এসেছে, গ্রুপ এ পেয়েছো 6 মার্কস, গ্রুপ বি পেয়েছো 10 মার্কস, গ্রুপ সি পেয়েছো 10 মার্কস, আর গ্রুপ ডি পেয়েছো 4 মার্কস। আচ্ছা, এবারে আমরা চলে যাব ওপেন টু অল রাউন্ডে। এই রাউন্ডে আমি প্রশ্ন করব, প্রশ্নটা আগে শুনবে, প্রশ্ন শোনার পরে 15 সেকেন্ড সময় পাবে, এর মধ্যে চিন্তা করে হাত তুলবে। যে আগে হাত তুলবে, যে গ্রুপ আগে হাত তুলবে, তাকে আগে প্রশ্ন করা হবে। এবার যদি পারো তাহলে 5 মার্কস পাবে, যদি না পারো -2 হবে। সূচ ফোটার মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের এইচআইভি সংক্রমণের গড় ঝুঁকি আনুমানিক কত শতাংশ?
1: 0.3,
0: রাইট অ্যান্সার। নাম্বার 2, পিইপি পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস কোর্সটি সাধারণত কতদিন ধরে খাওয়া প্রয়োজন হয়? গ্রুপ ডি,
1: 2 সপ্তাহ।
0: কত?
1: 2 সপ্তাহ।
0: রং অ্যান্সার। গ্রুপের কাছে যাক,
1: 28 দিন।
0: 28 দিন, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পিআরইপি এর ফুল ফর্ম কি, যা উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিরা সংক্রমণ এড়াতে আগে থেকেই নিয়মিত খেয়ে থাকে? 15 সেকেন্ড, পারলে না, বলে দিচ্ছি উত্তরটা, প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস, এটা প্রি এক্সপোজার। নেক্সট প্রশ্ন, এইচআইভি ভাইরাসের লাইফ সাইকেলে ইন্টিগ্রেজ এনজাইমের কাজটা কি? পারলে না, ভাইরাসের ডিএনএ কে মানুষের কোষের ডিএনএ এর সাথে যুক্ত করে দেওয়া। নেক্সট, প্রথম আবিষ্কৃত অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ কোনটি ছিল?
1: জিডোভুডাইন।
0: জিডোভুডাইন, রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের সরকারি স্তরে এইচআইভি বা এইডস নিয়ন্ত্রণের মূল জাতীয় সংস্থার নামটি কি? পারলে না, কেউ পারবে না, এনএসইও, ইন্ডিয়ার ক্ষেত্রে এনএসইও। নেক্সট, এইচআইভি এর সংক্রমণ চক্রে কোষ থেকে নতুন ভাইরাস বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটিকে কি বলে? পারবে না, উত্তরটা বলে দিচ্ছি, বাডিং। নেক্সট, এইচআইভি বিরোধী সচেতনতামূলক প্রচারে এবিসি কৌশলের বি দিয়ে কি বোঝানো হয়? পারবে না, বি ফেথফুল। এই রাউন্ড আমাদের এখানে শেষ। এই রাউন্ডের শেষে তোমাদের যে স্কোরিং এসছে বলে দিচ্ছি, ফাইনাল স্কোর, 3টে রাউন্ডের পরে ফাইনাল স্কোর এসছে, গ্রুপ এ 47, গ্রুপ বি 59, গ্রুপ সি পেয়েছো 45, অ্যান্ড গ্রুপ ডি পেয়েছো 32। মানে আজকে তোমাদের উইনার কে হলো? গ্রুপ বি। গ্রুপ বি 59 পেয়ে গ্রুপ বি উইনার হয়েছে।
2: যুব বন্ধুরা, এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। তবে এবারে আমরা চলে যাব গান ও গল্পের আসরে, আর এই সরলা সফরে তোমাদের সঙ্গে থাকছে আর যে শতাব্দী, আর এই সরলা কণ্ঠে শুনব বেশ কিছু কালজয়ী গান, থাকছেন শিল্পী দেবলীনা সাহা।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। 101.6 মেগাহার্সে যুববাণীর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আর যে শতাব্দী গান ও গল্পের আসরে। গান হচ্ছে এমন একটি ভাষা যা শুধুমাত্র বিনোদনের মাধ্যমই নয়, একই সঙ্গে অনুভূতির বহিঃপ্রকাশ এবং স্মৃতির সঙ্গী। এবং এই মুহূর্তে চলে যাব শিল্পী দেবলীনা সাহার কাছে, কারণ যার সুরে আজকের এই মুহূর্তটা আরও সুন্দর হয়ে উঠবে। কেমন আছো বলো?
4: হ্যাঁ, ভালো আছি।
3: যুবাণীর এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে?
4: হ্যাঁ, খুব ভালো লাগছে।
3: কি গানে শুরু হচ্ছে আজ?
4: আজকে আমি একটি আধুনিক গানই করছি এখন।
3: চলো

0: বাহ, অসম্ভব সুন্দর একটি গান শুনলাম। ওই যে বললাম না যে কিছু গান হয়তো স্মৃতির সঙ্গেও জড়িয়ে থাকে এবং কিছু গান আমাদেরকে মুগ্ধ করে, সেক্ষেত্রে এই মুহূর্তে আমার সেই বিষয়টাই মনে হয়েছে। তবে আমি আরও একবার আসবো গল্পে, গানের জগতে পা রাখা কীভাবে।
1: গানের জগতে বলতে আমি মানে ছোটবেলায় যখন 6 বছর বা 7 বছর তখনই আমার মানে অ্যাকচুয়ালি আমার মা বাবা খুব গান ভালোবাসতেন, তো ওরা হয়তো বা সময়ের সুযোগের অপেক্ষা মানে সুযোগের ইয়েতে ওরা করতে পারেনি, তো ওই মানে ইয়েটা আমার মানে আমাকে শেখাবে মানে
0: তাদের
1: ওদের একটা ইচ্ছা
0: দিয়ে বাস্তবে পূরণ করা,
1: ওটাই মানে ওদের একটা ইচ্ছা যে মানে আমাকে শেখাবে গান, তো মানে আমিও করি আমার ভাইও করে, আমাদের মানে ঘরে সবাই আমার অন্য ভাইয়েরও মানে ইনস্ট্রুমেন্ট সবাই গান বাজনার সঙ্গেই জড়িত, মানে ম্যাক্সিমামই সবাই গান বাজনার সঙ্গে জড়িত।
0: ভবিষ্যতে এই গান নিয়ে কি স্বপ্ন রয়েছে?
1: গান নিয়ে স্বপ্ন বলতে মানে আরও মানে বড় মঞ্চে গান গাওয়ার মানে ইচ্ছা আছে, এখন চেষ্টা করব যদি সম্ভব হয়ে ওঠে তাহলে করব আর কি।
0: গানের বাইরে কি আর কোনো কিছু পছন্দ রয়েছে তোমার?
1: গানের বাইরে বলতে আমি এমনিতে কলেজে মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, যে তো এখন আপাতত মানে কোনো কিছু না মানে শুধু গানের সঙ্গেই
0: সময়
1: দেওয়া, শুধু গানের সঙ্গেই।
0: এই যে মানে ছোটবেলা থেকে এখন বড় হওয়া পর্যন্ত বিভিন্ন প্রতিকূলতা থাকে, একজন শিল্পী হওয়ার পেছনে তার বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এমন কিছু মুহূর্ত তোমার জীবনে রয়েছে?

0: মুহূর্ত বলতে মানে ছোটবেলায় সেরকমটা পাইনি, কিন্তু এখন অ্যাকচুয়ালি মানে এখনের মানে বর্তমান সময়ে মানে গানটাকে সময়ে মানে করে উঠতে মানে উঠতে পারাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ মানে আমার বাড়িতে ছোট মানে বাচ্চা রয়েছে, ওই বাচ্চা সামলিয়ে ঘর সামলিয়ে মেয়েদের তো সবটাই করতে হয়, ঘরে বাইরে সবটাই করতে হয়। বাইরে কিছু করছি না, তারপরেও মানে ঘরে যতটুকু করছি মানে গানটাকে সময় দিয়ে মানে উঠতে পারাটা খুবই কষ্টকর হয়ে যায়। তারপর চেষ্টা করি,
1: মনে হচ্ছে যে হয়তো বা সময়টা দিতে পারছি না, কিন্তু তখন একটা অনুপ্রেরণা কেউ হয়তো থাকে, কেউ রয়েছে।
0: হ্যাঁ, মানে আমার মাও সাপোর্ট করেন, শাশুড়ি মাও সাপোর্ট করেন, আমার হাজব্যান্ডও সাপোর্ট করেন যতটা সময় পান। অ্যাকচুয়ালি ওরা তো সবসময় বাড়িতে থাকে না, যতটা সময় পায় মানে বাড়িতে থাকে চেষ্টা করে মানে মানে যাতে আমি করতে পারি গানটা, যাতে করতে পারি। ওরাও ভালোবাসে গানটাকে, যাতে আমি মানে আরও সামনে আরও এগিয়ে যেতে পারি, ওইটাই ওরা সাপোর্ট করে।
1: সত্যিই তাই। পরবর্তী কী গান শোনাচ্ছ?
0: পরবর্তী আমি আরেকটি আধুনিক গান করছি, নিঝুম সন্ধ্যায়।
1: চলো

0: যুব বন্ধুরা, আজকের গান ও গল্পের আসরে শুনছিলাম শিল্পী দেবলীনার কণ্ঠে। তবে এবারে সপ্তদ্বীপের কণ্ঠে একটি কবিতা শুনে নেব, স্বাধীনতা।
1: কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়, ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়, ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়, ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়, ভারতবর্ষ মানে নেহরুজি

জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়, ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের সঙ্গীতের আকাশের মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা স্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা হাত মিলায়া মিলায়া ফেলো। কালুখা সাহেবের গোড়ার মাটিতে আজ ফেরিস্তার হাসি, ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে। বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাঁটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি, নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে, সোনালী গোবিন্দ ভোগে খামারি ঠিকরে পড়ে সোনালী আলো, পদনমাচি দাঁড়তান্ত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসানুর মাঝি, সামলে চলো মাঝি ছামুতে কাঁচা খাকির গাং, চোরা বালির চর আর ঘূর্ণি চলার ঘাট। আমার ভারতবর্ষ কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নয়, এখানে কোন সংহিতা আদেশ ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দী,

0: দানিশ পাই আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান, আমার ভারতবর্ষে শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নিয়ামুদ্দিনের তদারকির চিৎকার, বিজয়ন আকিল কুলজিত বাইচুং মাঠটাকে আরো বড় করো, মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়।
1: যুব বন্ধুরা, আজকে তোমাদের থেকে বিদায় নিতে হচ্ছে, কথা হবে তোমাদের সঙ্গে পরবর্তী যুব অনুষ্ঠানে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। এখন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সমবেত কণ্ঠে।

দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করবেন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ করা হবে। স্থায়ী শান্তির লক্ষ্যে কাতারের দোহায় আগামীকাল ফের আলোচনায় বসছে আমেরিকা ও ইরান। আবহাওয়া দপ্তর হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। এফআইএইচ হকির প্রতিযোগিতায় ভারত ইংল্যান্ডকে পেনাল্টি শুট আউটে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রী মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইকশাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের ভিক্টোরিয়ায় সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সেসেলসের প্রতিরক্ষা ও নিরাপত্তা একে অপরের পরিপূরক। ভারত মহাসাগরকে অংশীদারিত্বের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর নিরাপত্তা স্থায়িত্ব সমৃদ্ধি সকলের যৌথ দায়িত্ব, যা ভারতের মহাসাগর দূরদর্শিতার মূল ভিত্তি।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায় জব সেসেল আপনি স্বতন্ত্রতা কে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায় আর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে ইন 50 বর্ষো কি যাত্রা মে হামনে মিত্রতা কো বিশ্বাস মে বিশ্বাস কো সহযোগ মে আর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায় হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধ কো সিঞ্চা হ্যায়।
0: এই সফরে কৃষি, অর্থ, মহাকাশ গবেষণা এবং স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেসেলসে ভারতের ইউপিআই ব্যবস্থা চালুর বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে গতকাল তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
2: কিসি ভি রাষ্ট্র কি আত্মা উসকে লোক হতে হ্যায় আর জব উস দেশ কে লোক কোই সংকল্প লেতে হ্যায় তো কোই ভি শক্তি উনে আপনে লক্ষ্য সে ডিগা নাহি পাতি। রাষ্ট্র নির্মাণ মে জন ভাগিদারি কি ইয়ে তাকত ভারত কি বহুত বড়ি পুঁজি হ্যায় আর ইস জন ভাগিদারি কা হাম বার বার অনুভব কর রহে হ্যায়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের 8 তারিখ রাষ্ট্রপতি ভবনে প্রথম পর্বের অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। গুজরাটের ভাদোদরায় জিএসএফসি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে চতুর্থ ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন শুরু হচ্ছে। আঞ্চলিক আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা শীর্ষক এই দুদিনের সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মনোহরলাল খট্টর, মনসুখ মান্ডাভিয়া, পাশাপাশি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাশোয়ান বলেছেন, ভারতের সামগ্রিক উন্নয়নের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা। এর মাধ্যমে কৃষক, গ্রামীণ অর্থনীতি এবং যুব সমাজের জন্য সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা।

সম্ভব বলে তিনি উল্লেখ করেছেন। শ্রী পাসোয়ান বলেন, বিকশিত ভারতে লক্ষ্য অর্জনের জন্য ছাত্র, কৃষক ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের করাচিতে সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত থাকার পাকিস্তানের তোলা অভিযোগ ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যদিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত আত্মসমালোচনা করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে আজ রাজ্য বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল নিয়ে আজ আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে আজ রাজ্য বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল নিয়ে আজ আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি ও বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এতে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। বিল দুটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন,
1: এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকার বলতে তো পাবলিক, পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো চলতে পারে না।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যে এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হোর্হে রড্রিগেজ সেই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার এই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এই পর্যন্ত 430টির বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। সরকারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে রড্রিগেজ বলেন, এই বিপর্যয়ে এ পর্যন্ত 3,238 জন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত 3,000-এর বেশি পরিবার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অসমে বড় ধরনের বন্যার আশঙ্কায় ধেমাজি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের পাহাড়ে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিশাল ভূমিধসে গাই নদীর উজানে অস্থায়ী কৃত্রিম বাঁধ তৈরি হয়েছে। সেখানে জমে থাকা জল যেকোনো মুহূর্তে তীব্র গতিতে পাহাড় বেয়ে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। নদী তীরবর্তী এলাকা, বাঁধ ও নিচু অঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এদিকে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি, চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রা নতুন রেকর্ড তৈরি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1,000 জনের মানুষের মৃত্যু হয়েছে সেখানে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার স্নানযাত্রা আজ সম্পন্ন হবে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে পেনাল্টি শুটআউটে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুই দলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোল শূন্য। বেলফাস্টে গতকাল দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আয়ারল্যান্ডের কাছে 1 রানে পরাজিত হয়েছে। এর ফলে আয়ারল্যান্ড সিরিজ 2-0 জিতে নিল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে এই ম্যাচে একমাত্র গোলটি করেন স্টিফেন ইউস্তাকুলিও। খবর এখনকার মতো শেষ হলো।

সংবাদ শিরোনাম। মন কি বাতের 135তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানান দিক তুলে ধরেছেন। তিনি গতকাল এই অনুষ্ঠানে বলেছেন, মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খুমলুঙের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। গতকাল অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারাদেশের সঙ্গে রাজ্য ও জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় গতকাল পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম ভুবন বন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসের রাষ্ট্রীয় সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বের জন্য এটি সেশেলসের সর্বোচ্চ সম্মাননা। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের গতকাল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম্বিন্স অ্যাওয়ার্ডস 2026 প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। এর মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হবে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ মুহূর্তের গোলে রাউন্ড অফ 32 এর বাধা টপকে শেষ ১৬য় জায়গা করে নিয়েছে সহ আয়োজক কানাডা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য অবস্থায় এগোতে থাকা ম্যাচের সংযুক্ত সময়ে স্টিফেন ইউস্তাকিওর দুর্দান্ত গোলেই 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে কানাডা। আগামী 24 ঘণ্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, পশ্চিম ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নগুল। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খ্যারেংবার। বেলা 12:55 চাষের কথা, বিষয় তাল চাষ। দুপুর 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী পরীক্ষিত বালা। দুপুর 1:50 নজরুল গীতি শিল্পী শম্পা কুণ্ডু। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গানের শিল্পী অর্পিতা চাকমা। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক থেকে পরিমিতি বিষয়ে পাঠ দেবেন নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা দেবাশিস হালদার। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে জৈব প্রযুক্তিতে চাষাবাদ, এই প্রসঙ্গে অঞ্জন সেনগুপ্ত সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন শিল্পী কালাচাঁদ দরবেশ। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 আধুনিক গান শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী নীলা মজুমদার। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 একই সূত্রে বাঁধা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গান শুনবেন মান্নাদের কণ্ঠে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা।
1: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবে? ডিজিটাল পেমেন্ট নির্বিচারে সমাধান পান। কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, নিমেষে পেমেন্ট করুন। মানিব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি RBI এ কথা বলে যে
2: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
3: অন্যদেরও শিখিয়ে দিন।
4: Modern design, advanced tech, explore Maruti Suzuki Wagon R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
5: Get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
6: I love my Eco, cause it's got more power.
5: And it also comes with all new safety features.
7: We love our Eco, cause we can bring all our friends.
8: We love our Eco, cause it's made every journey special.
9: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.
10: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
5: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
0: আকাশবাণী আগরতলা। এখন আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী গীতা দত্ত।

দুঃখের অসুখ আজ মহামারী, স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী, চেনা চেনা গান চেনা অভিমান,

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন ওমরাওজান ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

ওম রওজান ছবির গান শুনলেন, জগজিৎ কৌরের সং কণ্ঠে। এবারে গানটি শুনবেন বাজার ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

সবশেষ গানটি শুনলেন ভূপেন্দর সিংয়ের কণ্ঠে বাজার ছবি থেকে। হিন্দি ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানখানি শুনছিলেন চেতনা ছবি থেকেই বিশ্বজিতের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: গান গানে শুনছিলেন একই ছবি থেকে শিবাজি চ্যাটার্জির কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন প্রেম ছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
2: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
3: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

গানখানি শুনছিলেন আলকা ইয়াগনিক এবং সোহমের কণ্ঠে প্রেম ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে, শিল্পী আলকা ইয়াগনিক।

গান গানে শুনছিলেন প্রেম ছবি থেকে গৌরীশ সোহম ও রিমা মুখার্জির কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে, শিল্পী শান।

গানখানি শুনছিলেন হঠাৎ বৃষ্টি এই ছবি থেকে নচিকেতা এবং শিখা বোসের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে শিল্পী স্বস্তিকা মিত্র।

গানখানি শুনছিলেন হঠাৎ বৃষ্টি এ ছবি থেকে নচিকেতার কণ্ঠে। সেই সঙ্গে শেষ হলো বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক সঙ্গে অশ্বিনী তিনি দ্বীপর্জন একক বড় পান্ডা তিনি পোলিয়ান খনার জাগানো বুড়িডং পান্ডা নুগুল তিনি বুড়িডং পান্ডা নুগুলো বুড়িডক বহাইকে সেবকলাইয়াবো রং পয়সা আজিবান মকগ্নতৈ কক লামো সাইখনারবনো গীতা দেববর্মা

0: তিনি জিনচিনি পান্ডাও খালায় যে বুড়ি রক হাফংনি সেবু খাইয়া এবার আবহাই সেব মানিয়া নগ হাইন টংনাই রক নিজং হানি মানো আবহাই বুড়ি রক ভাইকে রং আজিনাই নক নুখুং সংসার থানিও রং বেলাইকে নাগু ও রং আজি থানিও সেবু খাইয়া বুড়ি রক তামু খাইমান আবনতি তিনি জিনচিনি ও পান্ডাও ককলাম খালায় আবনতি সালাইনা বাকি তিনি জিন চিনি পান্ডাও কবগৈ তুবুখা বুকু গক্রা গীতা দেবর মানো হাইকে বাই চিনি পান্ডাও নন লামসগ খুলমখা
1: আউ ননও বেলেগ হামবাই
0: হাইকে যাইমানো গবান কুক বুড়ি রক ন সেবু খাইনি সেব মায়া বাকসা বাকসা বুড়ি রক গ্রেজুয়েশন কমপ্লিট খাই মাস্টার ডিগ্রি কমপ্লিট খাই ব তাবুক নগো গবান মানো সামু মানিয়া হাইন টংমানি হাইকে নো কাইজাগৈ নক নুখুংব বাকসা খাই মা দঙ্গ পিয়াবা রাঙা জিনানি লামা গরি মানে জঞ্জাল বকাইসা কতর অঙ্গি বাচাও তাবু জিনি হাস্তে গবং মা শিকলা রক হাস্তে আকারে ফাতার হাও থাঙ্গি সামু রুতুগুই খালাইলাই দলায়ও গে অবনো কাছে ওয়ানামা সিংসা হাই জিনি বড় রকনি বাকে আবনি বাকে ন যে চামু খাইমান ও হাস্তে ও টংতই বুড়ি রক যে হাফাংনি সেবু খাইয়া চামু তামু লামা দং যে রং আজই মানানি
1: আও হাইন হাই বেলেখেন হামবাই ও নিনি বেলেখেন চিনি তাবু নাংকুক মান জড়াও নাংকুক মানে কক অবর চাইমানো নুখুং গিস্তি রাগ্রা থাকতানি চিনি ফ্যামিলি খানা থাকতানি বেলেখেন রং থং গ্রাক না ফিয়া তাবুকনি ই যুগ সেরকম যিনি সরকারনি খাবা গভর্নমেন্ট জব রক আছে গরি গবং মা আনএমপ্লয় তাব বুড়ি রক জলাবো দো এর মধ্যে বুড়ি রকনি সংখ্যা বহাইন গবং কাইজাক বরজাক রক মাংখা যথেষ্ট কোয়ালিফিকেশন তমন পড়ব বড় সরকারি জব মাইয়া স্কোপ গরি আর বিশেষকে ত্রিপুরাও তো সাইমানো ও যা কোনো ফ্যাক্টরি গরি প্রাইভেট নি কোনো গরি যার ফলে যিনি যারা আনএমপ্লয় তোমায় বুড়ি রক বা জেলা রক বরক বেলাখেনও ফ্রাস্ট্রেশনও দো হে আং ওয়ান সো গাইছি ওয়ান কাইন্ড অফ বড় ফ্রাস্ট্রেশনও দো হিংকাই আং ও জায়গা সানামু চমাকে হাইছি যে সরকারি জব খাইকে সিমিনও যিনি লাইফ নিড খাইতলাম মানো আক গিয়া যদি ওয়ান সো কাঙ্কে চাইত কাঙ্কে সাকথার কাঙ্কে আবু মানে আবুনি থেকে যাক কাকি মানো যেমন রমদিন আং তো বুড়ি নুখুং বুড়ি রক বুড়ি ক্রি হিংকে নুখুং চক্রি সানা থাকে হিংকে বাকসা বাকসা অবন আংকিসা মা খরচাছি নাই কারণ আবন তুই বেলায় পে নুতা বুড়ি রক চাকরি খাই আংকে বা বসারং নপান কে সঙ্কা বা বসাই নপান সঙ্কা নিন বুড়ি তাম খাই মূসা খাইয়া হানাই সব ইভেন বসারং নপান সঙ্কাঙ্কে যদি জব খাইয়া বুড়ি নঙ্কে তা মানে চিনি সোসাইটিও জব খাইয়া বুড়ি হিংকে মূসা খাই হানি সাজাগো কিন্তু আংখা ই কক নবাং আং একদম স্ট্রংলি অপোজ খাইনামো চাইছি নাইসা নক আবো যদি বুড়ি গরি হিংকাই আবো নক সঙ্গেই দঙ্গ আবো নুখুং ই মেয়া হিংকে চিনতো নুখুংসে খাবলে ফ্যামিলি বুড়ি রক মূসা খাইয়া হানজাক মানুষ আংকি যা হার্ট নাঙো হাইছি ও বুড়ি ফুঙাইকে বিনি নকনি সামু বসে গবং মা আবনো যদি বুড়ি গ্রি আলকা জাগানি ওয়ার্কার তবে খেলার না হাই নবনো কমসে কম তাবু ইংয়ে হাঁপা ন দশ হাজার নিজে কেবো তাবনি নকনি সামু খাইপিনি গ্রি হাইছি এ টু জেড খাইনি নিগাই নিনি নক ফারানি থেকে আরম্ভ খাই রি শুনানি মামুই সঙ্গানি ফুল টাইম নি নর টংনানি ফুনি রমদি নয়টা নি থেকে সারি দশটা জারা টংনাকে দশ হাজার জাস্ট কেবল মিনিমাম মারু হিংকে ও অনারিয়াম সারা বা ও রং সারা ন নকনি বুড়িলে বিনি বসাবতী আপন সেলফান তেবু গবং বইন মানে পেমেন্ট খাই যে সামু খাইমন আপন সেলফান তেবু গবং সামু ও বুড়ি খাই দো কাজে আং মূসা খাইয়ানি সাজাক মানো খাই আং স্ট্রংলি অপোজ খাইনামো চো বুড়ি রক যে সক খাইমানি আপনো চিনি সোসাইটিও বেলু রোজা গিয়া এক নম্বর কে তা সত্ত্বেও চিনি বুড়ি রক না সানামু চো নরক চাকরি গ্রী আনএমপ্লয়ী দোব বসাইনি উপর ডিপেন্ড ই তা তো রং থং তেব সংসার গ্রা খাইয়া নামমানিবা আর জায়গা যেব চিনি বহাইকে ফ্যামিলি চুবাইমান আক চিন্তা মা খাইতাই ওয়ান সাইড বসাবতী নাইও নখুং গিস্তি নাইও নকনি যত অকরা চাকরানি সেবা শ্রদ্ধা খাই সঙ্গ সুগো চারো ব্যবহার ন খাই আপনি সাইড বাই সাইড বা আপনি লগি লগি যাইন হাইতে বেসা ইনকাম ন জেনারে

0: ফল ফ্রুট চান তা বরই তাকে আপেল বরই হিনি তো আবো হিউজ পরিমাণে থাইও হয়েছি থাবো থাইও একদম গিটই অংশক তো আবর কাই মানে নিনি কিচেন গার্ডেন দিকে যদি নজর খাঙ্গাই আবো কাইব যে ফ্যামিলি যে বাজেট তমানি আবর খরচা খাই ওই মানে খাতি ওই তনুমান তনিমানুতা পাইনে নাই আগে তো আবো রান খাতি যাক থাকা বলে নিনি সিগাং বাড়ি বাজেট তৈরি খাই যাক অমানি পাইনে নাংলি আর নকনি প্রডাক্ট নিয়ে তংখা আবনও নিনি সেভিংই থাকা হয়েছে ওরান সেভিং খাইমান আবনি থেকে হাইতে
1: তে বুড়ি রঙে তো গবাং সামুং দো তাবুক বিউটিশিয়ান সামুং রব তাবু
0: বেলেকেনিউটিশিয়ান
1: বিউটিশিয়ান সামুং তাবুক আং চঙ্গ যত নিশাই চলি হুই দম
0: চলি হুই দম ইয়েস
1: ডিমান্ড
0: ডিমান্ড
1: বুড়ি রক লেখাপড়া কী ফানো যেন অবনো ট্রেনিং কিসা না উইনাই সেরঙি না কাহাই বিউটিশিয়ান নিশে বাক গবাং মা দো নিউটিশিয়ান বিশেষ মেকআপ আর্টিস্ট দাঙনাই এবার নি ফেসিয়াল এক্সপার্ট দাঙনাই না হেয়ার স্টাইলিস্ট দাঙনাই আবু পদ্রে
0: পদ্রে পদ দো আজাকা তাবু আবু নতাবু তাবু বিউটিশিয়ান বল নিজে দোকান কাইসা কাইসা আরো দোকানই ম্যাটার ফাই দো দোকান করি দোকান বাড়া নাই খাইনি বি সামর্থ্য করি বা আসে ইনকাম দাঙনো ইয়ে আবু হেরক ওয়ান সুই তো বুড়ি রব দো বৌনি বৌনি বাকে হিংকে আপন সানায় তাবু কাইসে কুইসু বুড়ি রব তো চিন বুড়ি বিশ বড় ও বিউটিশিয়ান নগরিঙ্গু নিজে ক্রিম পাই তো
1: নাই
0: শুধু কামমা খাইছে পাইখা হয়েছে ক্রিম ট্রিম পাইনি মূ সানাই আর যে খাইজাক নাই বনো ক্রিম রক পাই তো রেডি খাই বিগাইকে বনো জাস্ট বিন অনারি আমি হরু আবন বাকে কোন বুঝিছে নাই হয়েছে যে বিউটিশিয়ান কামরঙি তংখা নব বাকে না দোকান নাং না নিনি ক্রিম পাইনি রম দি নাকাই দুই তিন হাজার পর রং ইনভেস্ট খাই না খাজা আবো পর্যন্ত নাই হয়েছে তাবো নামু মানখানি তামখাই কিসা এডভার্টাইজমেন্ট নাই যে নাই নামু
1: এডভার্টাইজমেন্ট হাই এসে খরকসান সাজকমান নুখা বা বি ফেসিয়াল কোন উপকার মানে নুখাঙ্গা বইন সও বা বইনো সঙ্গে সামু কাহাম তাবু কব হাইন
0: পিরজাগৈ তাবু বরক নিয়ে থানি যেহেতু সময় বেলায় খেন ভ্যালু ইয়েবলং ফাইকা তাবু সময় বেলায় খেন শর্ট চাকরি খেলাই তোমায় রক গপ জব খাই তোমায় রক বড় নিয়ে তো সময় ক্রিম বাকি বড় ম্যাক্সিমাম নখন রিঙ্গো বিউটিশিয়ান রকম তা যেন কাইলাই পান্ডার নুক বলে বেড়ে থাঙে কাইজাকা না খাঙ্কে বিন গাড়িও খরচা দায় মাতালাং বিউটিশিয়ান আবাই সামরক যদি মানেই তোহাঙ্কে কেবল নক আজুগি টঙিয়া ওই নকনি রং থং ক্রাক খাইনি বাকি ব সামুও ইমিডিয়েট স্টার্ট খাই রাখাঙ্কে চাও হয়েছে
1: বেলাইছে নামি দো তাবো ব্রাইডাল মেকআপ খাইমানি ওয়ান জিবনি ব্রাইডাল মেকআপ তো নিনি হেয়ার মেক হেয়ার স্টাইল
0: আলাদা
1: আবাব জুদা খেম তাই মুখাংনি মেকআপ জুদা তাই শাড়ি কান্ড্রি মানে বন সাজুক মানে আমরা যত জুদা জুদা অবন বাকি আং যে খানা মানে কে তিরিশ নিশিমি চল্লিশ হাজার রব নাও কাইসা মেকআপ
0: কাইসা মেকআপ
1: কাইসা
0: মানে ফুল ফুল সাজুক রানি বাকি নিন হেয়ার স্টাইল থেকে আরম্ভ কাই ড্রেস ফেসিয়াল আবু ব্যবহার নাও তাম খারাপ বাজাগা কোন মুসা খারাপ করে
1: সালসা থাঙ্গই সালসা আমঙ্গ গদালে তঙ্গি সে তিরিশ হাজার মানে তে বনুক মানে যে তাবু চিনি শিকলার বাক্সা ও সামঙ্গ ইয়াপরে রেখা বরংনি থানু আং খানা মানে যে সিম্পল মেকআপ নতা কাছে কোনো পার্টি ও থানায় সানজাও কে আবন বাকি নাকি সিম্পল মেকআপ হালকা
0: হালকা
1: খাইনি আবন বাকি নবর নিনি রম দি কিছা ব্লাশ রেনাই লিপস্টিক রেনাই কিছা
0: কাজল টাজল ফুলে
1: রেনাই অব বাইন নন পনেরোশো থেকে দুই হাজার টাকা বরক নাও কে অব আংখে বেলাই সামুং কালাই হ্যাঁ
0: সামুং রং যদি গরং তখনকে ইমিডিয়েট স্টার্ট খাইকে যাও চিনি বিশুমতা আর রঙি আংকে নিনি বসাবতিনি বেজাল করে খাও ফুঙ্গ স্কুল রহনা নামানি বা স্কুল রহমান পরে নিনি ফ্রি টাইম তখনকে ও সামুরনো সরঙি না খাঙ্কে গভর্নমেন্ট চাকরি করি ফানো যেন আসে কোনো প্রবলেমস এগুলা খাইমা তো আর নিজে সাক সাগতা আংতো আর ইতেও ওয়ান সুগুন দো গভর্নমেন্ট চাকরি সিম ডিপেন্ড খাই দিয়া আগে বহাই না গভর্নমেন্ট চাকরি দমফুর বহাই আনো ডিপেন্ড খাইয়া আনি এক্সট্রা আলাদাভাবে নাবো সেলাই মেশিন দোকান খাইমা খাঙ্কে

0: आरो बहाने जिन हिउज जों रां आजिउ मानो दाबु नायनेदि जों जदि कायसे चुरिदार सरबना थांगाके कम माने न 300 टाका रक मारना माने उ सालाय क्लाइमेनि जे चार्ज के अबरक जों न आजु तंगे उ सालाय मिसिन जे ग्रं जे इंटरेस्टेड बरक सुरङ आजु खांके जाउ के बारा रक तो टेपसि बाराव थांगाके नुब्लां माने बिशाल बिशाल एलाका बाजार रक खरक सपन सालाय मिसिन थि आजु नाय ग्रि রিগনাই তাগলাই রিগনাই জয়েন্ট তো খাই না কিনি কচার সবরা নাঙ্গ
1: আবো
0: বাজার তালগা নাঙ্গ ওকে আঙাবন সাও প্রায় যখন থাকাই সাও নর এটলিস্ট দোকান রক জিনিস বড়ি রকনি রিগনাই সবনানি বা শার্ট সবনানি টি চিন্ত টপ চমলাই বেশি বড়ি রক এই টপ না সবনানি এখা বা ও দাগা কেপলাই থাকা কিছু কি থাকা আবন সবনানি ও রক নি বাকি ফানো কেসা নর সেলাই মেশিন তুই আসুক দি আংখা কক্রংনো সাওতা কেন নন বইনি থানি বা বসাইনি থানি বসে রং সানা নাইয়ং নাই নিনি ফ্যামিলি বো চোবা জাগ নাই আনি মকলো কাইসা নকপানি আ কক আং প্রায় মা সাউতা বসাই কেবিটি খাইও বড় আং বুম রক সালিয়া বসাব খরক দাম দা খরক বুড়ি তঙ বড়নি আগরতলা জাগা পাইখা পুইলাকে বেড়া নক টাঙি তংমানি এখানে ও বাসিনেও আং বেলাখান হামবাই মারো মানে আন লাইপোতা এখানে বসাই যখন জাগা পাইখা বসাবতি রকম ইংলিশ মিডিয়াম স্কুল পড়ি রাইখা এখানে খরক যা কেবিটি খাইনি বসে রং টং মানবা এখানে নক টাকা নিফুর হাই বড় এমন প্রবলেম চা মানে বিহিক নিজাগ যে সে রং টং হই বসাই জীবনও ওয়ান সুগিয়া হাইসি কারণ বি চাকরি খাইমানি পয়সা বিহিক নাফারিয়া নক নিজে খরচাং মানে বসাবতী খরচ হাতি চান খরচ মেরু খাতি নান বাকি তো রং রিমি এবলে বহকে তামখ্লাই বি পুন ওয়াক দেশিটক আবহাই রক রিহুতা বসাই নক টাকুর ব প্রায় মানে ন 5-6 লাখ মতো রং তিখ্লাই রেখা বি পকেটনি আপুর সে বসাইব নাসিগা নাজাক আসে রং বাইকে সামকা কারণ সরটি টংফুর 1 লাখ রং ইয়াফারি রেজাক মানে অন্য রকম থাঙ যদি চিনি শর্টেজ তোমান জরা এখানে 6-7 লাখ রং রিমাঙ্কা মানে আনএমপ্লয়েড বুয়া এডুকেটেড বুয়া এখানে আসে রং চাকরি খাইনি রোগ রিমালাই অনেক সময় খাতে চাকরি সে রং বসাই ইয়াফারি রেখা নক টাকা ফুর বসাই খুব আফ্রু বিহিং সেটিসফাইডিং যাখাতা যে নন টাকা রং খাতে দিন রেমাকি নাইকে ও রং রকম এরেঞ্জ খাইকা হাইতেই ক এখানে আবন বাকি নাও যেন একচুয়ালি বড়ি রকনি কিসা ইচ্ছা সে টাকা নাগ খাইনি বাকি ইচ্ছা টাকা নাগ যিনি ইচ্ছা যখন ওয়ান সুক না যেন পুইলা তামু খাইনাই যিনি লাইফনি কোনো যিনি লাইফ যে লিড খাই তোমানি অবন যেন বাইকে বেটার খাইনাই আবু ওয়ান সুক না নাই এখানে আবনি পরে ব বিনি ওয়ান সুবনে ডেভেলপ খাই সামুনো স্টার্ট খাই না হাইছে বড়ি রক মাই হানে কোনো সামুক খাই গ্রে হাইছে ইচ্ছাকে ব্যাপক ন মানো কিন্তু বিজনেস বো খাই মানো ন খুব থামুক মানো রং পয়সা বাজি মানো জব গ্রি ফানো ওয়ান আজাক নাই গ্রে হাইছে
1: সেলাই মেশিন নি কক সামানি আজাক ওয়াংতে কিছা সানামু চুঙ্গো যে তাবুক আংখে চঙ্গো নক ব্রুম ব্রুম ন সেলাই মেশিন টংনা সিনাং
0: ইয়েস
1: তামনি হিংকাই চং নুগো যেন যে রি চুমই দঙ্গ অমো কিসা কিছি কই থাঙ্গ সেলাই কগৈ থাঙ্গ অমতি রকুঙ্গো আবনি বাকি বচেন বাজার মা থাঙ্গো এবার যে নিনগ মেশিন দঙ্গ বন থাঙ্গে যেন মা সাবো হাই তাবু ইক রিগনাই পাই তো বোখা তাও রিগনাই পাইব যেন সুবজাক মাইয়া
0: সুবজাক মাইয়া
1: হাই সুবে বর গ্রহয়া হাই অবব যেন পাই তো মানে লগে লগে যেন দোকানও থাঙ্গে মা সুব্রেলায়
0: হাই 50 টাকার না না তাবু
1: নাও রেগনে কাছে স্বপ্ন 50 টাকা নাও গাই অবন তেসাই ইন্টারলক রক বা যে কিছু জুদাস খাইনে নাকা গাই তো 100 টাকা তো অব নাঙিন থাকু তাবু গাই টপ সবলাই চুমলাই মানে অব তাবু তো পাড়া রক এবার তাবু আউলি রক বচং নুগো যে টপ চুমলাই টপ চুম মানে কাছা চিনি শেপ জুদা দঙ তাম গাই টপ চুম খাঙ্কা চং রেতুকু তুই আবার সামু রক
0: না কমফোর্টেবল ফিল
1: হাই अबन बागै तेकिसा टप बाय रिगिनाय हिंखे जों तेकिसा रां किसा बाय चुमलाय काने
0: मा
1: फिया बा जों रितु को सेट पाइना निंगा का 4 5000 टका नांगै थाउ का अमर ओजो तनो जों वान छगै ना खांगा काय जे कचिनि गबांग टप नांगै दङ कामि रगो फिया बा जों अबन

0: সোসাইটি
1: বা
0: চিং
1: বন
0: ফ্লেন
1: থেকে
0: মাত্র
1: বেনিফিট মানখা
0: বেনিফিট মানো গায় তাবু চিং কাইসা নগ চুমনানি টপ কাইসা সুপনানি কে বুচুং আবু দোকানো থানা নাকা ফিয়াবা নি নগ ওয়াইসে নং 5,000 রুই মেশিন পাইয়ে তনিকা হাঙ্কায় অব মেশিন হাইনো লঙ্কানো নষ্ট বুংয়া তে মেশিন কাইসা পাইখা মানে ব যুগ যুগ ন থাঙু তে নং রুই দংখা হাঙ্কে নং সালব্রম নুসুবি মানে জেফ্রু নাঙাফ্রু নুসুবি মানে নি নগ মেশিন তংখাঙ্কায় গানা গিনি নি বড় র ব কিসা মিশা সুব্রেনা নি নিনথানি ভাজ ফাইনাই
1: নি নিজে রং খরচং মানে মেশিন পাইনা থাকতেনি আবো আং সাই তো তা টেলিং ইউ হিম সাচে নাই একদম কনফিডেন্স আবো এক বছর বিশিং রং উসুল ফাইনাই
0: থাকুন
1: যদি যেন স্টার্ট খাই কে সাম
0: গাবন বিশিং যদি নুটিকসে ট্রেনিং না ওই সুপনা নিসরং গাঙ্কাই তো কগন করিখা
1: আবনো আংখাই তাবু খাইনে মা সাউনাই যখন আং ছালাই পুলে পুইলে স্টার্ট খাইপ্রো আং তো সানা থাকে আং জব খাই তো আগেও তাবুকসে খাইলি আফানো এঁকে সাইড বাই সাইড আনি সেলাইনি আবার আমি বাই বাই বাড়ছি আমি ব্লেজার পর্যন্ত সবই মানুতা কিন্তু কোনো জায়গা আমি ট্রেনিং রক নানা নাঙ্গিয়া ব্লাউজ রক সব মানি আনি ব্লাউজ যে আং চুমান আপাতত যত আং সব মানি মান এঁকে আবো মূসাচে মানে কঠিন মূসাচে গ্রেই আং তাম খাইকা পইলা সেপ রক মানানি বাকি ছিমিন ব্লাউজ কাছে কেতাল পাই আবন পুরা রাচি খেবে কারণ আং তো ট্রেনিং সারা ট্রেনিং সারা সব মানি এঁকে রাচি গে আবনি খাইয়ে মানে দায়স নামই না খাতা কাগজ করা বলো নাম কাগজ করা আর দায়স বেড়া ওই রাডি সুবডি বাস কোনো মূসা কঠিন চাকরি গাইফানো যত বড় কাম থেকে মাংলা এঁকে আবরক ন এক সপ্তাহর মতো সরিকা হেন নি ব্লাউজ সুবরানি চোস সুবনানি বা নি কুর্তি সুবনানি টপ সুবনানি আবার একদম ইজিসি কাশি কুশন নয় বরক যে ইন্টারেস্টেড বড় আন্ট্রেন হাইন সুবু কিন্তু চাইয়া ইয়ে চাউই থাও হাসি কারণ যেন তো আবো যে সাকবে অ্যাডজাস্ট খাখাই সুবলা বড় সুবনা নাংফি বড় সুবনা নাঙ্গিয়া জমি নাইখেন সাইমানি থাকো তা কাজে ও সামুর কঠিন মূ সাকি স্টার্ট খাইনাই নিকায় খাও কিসা ওয়ান সুযোগ তোনা নাঙ্গো আং স্টার্ট খাইনাই আরম্ভ খাইনাই আবাই ওয়ান সুখ যদি স্টার্ট খাইকাই আবো কঠিন কুনি আইসি
0: অবনো অবব কাইসা লামা যেন রাঙা চিনানি তাই যেন তেব খাইমানো মানি ফালই
1: মানি ফালই
0: তাবো গ্রসারি যতন সে নাঙ্গো যে সালব্রুম ব্রুমনি যে নাংমানি থক সাবান ছতুই মশো আমহাই রক বিস্কিট রক সার্ফ রক বিমবার আমহাই রক অমো ব যেন নগ স্টক খাইয়ে দোকান রিয়া ফানোতা
1: দোকান রিয়া ফানো
0: নগ স্টক খাই তো নিউই ব যেন চিনি কাইসা পারা অ পারানি বড় রক নম দি যেন পাঁচ 15-20টা ফ্যামিলি যেন খাওয়াই না রোগী মানখাঙ্কায় যে অ তালসানি যে নাংমানি গ্রসারি নাই না দিয়ে নেই আবহাই খাই
1: নাংখাই হোম ডেলিভারি হোম ডেলিভারি প্রবলেম তো
0: গানা গানি তো
1: গান যদি আসলকে আবু নাংথাই যেন সামানি যিনিখাওয়াছে যেন প্লান খাইয়া নাঙ্গো কাইসে কইস চিনি বেড়ে রক দো আবো রেখাঙ্কাই হোম ডেলিভারি মানি রেখাঙ্কাই চিকন যাগো সাক সাক দো অবশ্যই মেইন প্রবলেম চিনি যে হোম ডেলিভারি না থাকাই বি নগো আংখাই মানি তুনি নাই আবো হাইরকে বিনি মানে নেরু সেন্স তাই কেকাই আবো তো আনি কেছে বিজনেস সি না আংখাই আমি হাইরক কোনো ম্যাটার সঙ্গে যাই আহাইছি আবো না বেড়ে রক সাবো নর আবো ম্যাটার তাং যাকি কারণ যেন সাইমানো যে তাবুক যে সাইতমানি হোম ডেলিভারিনি কক বা নি সাবান কলগেট থক ও মানুষ তো ইউজ খায় কেপকরি সম পানঙ্কা সুতি পানঙ্কা তো বেরমানো বাদ দিছিদি এঁকাই মেখিতংনো বাদ দিছিদি যেটা ড্রাই মানুষ যেন নক নাংমানি অব নাইসা হোলসেল দোকানও থাকাঙ্কে প্রত্যেকটা মানুষও অনেকটা সেভ খাই মানাই সাধারণ ও 10 টাকা দামনি যে বিস্কিট ডক্টর দেবা আঙ্কে আমতি রকব আগে বৈন নুক্তা আঙ্কে কথা মানি বড় বেশি বাং মানি বাকি আর এক্সপিরিয়েন্স রক মানি থাং হয়েছি আং সিস্টার সংরক্ন নুগুতা বরক তো কাইসা কাইসা হোস্টেল লগ রান খাই দো এঁকে বড় আবহাই হোলসেল দোকানও থাঙ্গি নি নিজে 10 টাকা দামনি বিস্কিট আর জায়গা 6 টাকা 7 টাকা পাইতে ফেয়ু একটা বিস্কিট প্যাকেট ফালই জং তো রেখাই তো বডি রেট

0: 아니 약간 민채 기차 검어 같이 고쳐 더러 그러니까 제 비스킷은 6개 팔까 비니 보리에 주디 10개 통카 그 내가 보는 8개 8개 반 주디 그 내가 저서 파 패켓은 2개 라분 통카 যদি বডি রেড ফল কেঙ্গে তো 4 টাকা লাভুই টংখা একটা বিস্কিট প্যাকেট কে সেম আওহাই ননি নি থগ রক থেকে আরম্ভ কই সাবান কলগেট নিনি সুতি প্যাকেট যত জাগানো বডি রেড নিছলে অনেক কমজ হুলসেলকে মানু ইকে আবো নাহারই নং থাইজিং সামাই যে 20 25 টা ফ্যামিলি নং ক্যাপচার খলাই টংখা আর রুই টংখা নিনি কম মানি ন ইং হামনি ন মাসো 15 থেকে 20000 টাকা জায়গা নিনি ইনকাম নাই জিনি বড়ি রগনিতা বজদি মুসুং খাঙ্কাই কিন্তু কাইসা কইছো আবহাওয়ার মুসুংয়া কে নট অনলি দ্যাট চিনি কাইসা কইছো বসাই রগবাই ন বিহিগ্ন অ্যালাউ খাইনা নাই বসাই রগবা যা কিছু প্রতিবন্ধক চিকন জাগো যে বিনি বিহিগ আর আর মানাই তো আংখে আ নেহরু সেন্সস খিবিনা নাং হাইছি কারণ ও মানই রুমাবাই বুকুন দিন চিকনই থাঙ্গিয়া সামুং তো সামুং না যে অফিস আসুক সামুং খাই আপনার বেলা কত সামুং দিবা আর কেবুন কেব কখনই মা তংলে সাকা বস তংলে আর অফিস যে ডাইরেক্টর তো না বিন সাকা বস তং আপন বাকি যত না বস নিয়ে আন্দার চাকরি মানে না আবো কোনো খেলাই থাকো মানে জাস্ট নিনি খেলাই মানে সেক্টর সিমিছে আলাদা সামুং সামুং মা খেলাইও অফিস থানায় রকমই তারাখু রকলে কম কষ্ট মানবা ফুঙ্গ তারাখু রাখলাই টুকুই মুসুই চাই নি অঙ্কটি কাছি খাপড়াকলাই মাইদা মাসা মানে অফিস থাকো হাই নাই আচুক স্লাপাইয়া নিন কামটা গিজাগো আবু তো পরিশ্রম তংলে যার যার স্টাইলও জাস্ট ইনকাম খাইনা বাকি না কিন্তু যেন আসুক পরিশ্রম খাইলাই তো যার যার স্টাইলও ইনকাম খাই মা খাঙ্কাই আবুনি কোনো অসুবিধা গৃহী না খাই ওয়ান
1: কিসা সরঙা নাঙ্গো কিসা বখা মুচুমা তঙ্গো আং খ্লাইমানো আবো সাক সাকনো পয়তো খ্লাইনা নাঙ্গো আবো হাই খ্লাইন
0: কনফিডেন্স তঙ্গনা নাঙ্গো নিজিনি থানি
1: জেসে সামুংব চিকন নিসিমিন চেংজাকো ও চিকন নিসিমি চেংজাকতে চেংজাকতে ন তরি মানো আবো ন চেং বুরি রক মুচুংখা হাঙ্কা তামু মানিয়া তং কিসিসা নক নি সাপোর্ট মানা নাঙ্গাই লোকেশন রক নি সাপোর্ট মায়াঙ্কা তুমুংসা সামুং খ্লাইমেয়া তাই চড়াই খনাই বসাবতি রং নব যাইকে নাইনানি অব বুমানি অব বুমা খালাইনাই অবনি উল যে কিসা জরমান মানে অব নচং চিনি রং আজি থানি ও চং আবাইকে থেপা ওই মানো আবাইকে যেসে সামুং মূসা খালাইকে হাঙ্কে ও সামুং বাই নি সিনি মূব উঙ্গি মান হ্যাঁ বেলাইকে হামবাই বাই নং বেলাইকে নাং মানে কক সাই খানের খা তিনি চিনি নগুল পান্ডাও খা চঙ্গো তিনি কক সালাইমংনি বিশিংতুই চিনি বুড়ি রক বাক্সা বাক্সা যে খানা নাই রক ব্রংনি লংমাও বাই থাকি আকুঙ্গো বাসানি বাকি ফান মানানো হানে হাইকে খানাই তো দাখুক বুকু নরক যতন ন নরক যতন নব নরক যতন নব চিনি পান্ডা খানামা বাকি খা খা হাম তাই হামবাইয়া ফারে তিনি পান্ডানো চ অরণ্য খলপ লাইছি ন হামবাই
0: হামবাই

আসক যারা খানাবাকিয়া তিনি খেরামবার পান্দানে পৈলানি রেসামুং পঞ্চলক্ষী দেববর্মানী জাদনী রেসামুং বিগুলো তামনি রেসামুং খানার জাগানো অনিমা সাংমানী রেসামুং।

চাষের কথা, আজকের প্রসঙ্গ তাল চাষ। নারকেলের মতো তাল গাছ কেউ যত্ন করে লাগায় না, এখানে ওখানে আঁটি পড়ে আপনা আপনি জন্মায় তাল গাছ। অথচ অর্থকরী দিক থেকে তাল গাছ মোটেই ফেলনা নয়। ঘরের খুঁটি, ছাউনির কাঠামো, খাল নালা পারাপাড়ের ডোঙা, শোয়া বসার চাটাই, ঘর ছাওয়ার উপকরণ, হাত পাখা প্রভৃতি কত কি তৈরি হয় তাল গাছের বিভিন্ন অংশ থেকে। আবার ফল হিসেবেও তালের গুরুত্ব অনেক। তালের মাড়ি খেয়ে ছেলেমেয়েরা পেটের খিদে মেটায়। তালের মাড়ি জলে গুলে গরুকে খাওয়ালে গরুর পুষ্টি ভালো হয়। তালের মাড়ির সঙ্গে ময়দা, আটা, চাল, গুঁড়ি ইত্যাদি মিশিয়ে কত কি মুখরোচক খাবার তৈরি করা হয়ে থাকে। দুধের সঙ্গে তালের মাড়ি, নারকেল কোড়া এবং চিনি সহযোগে যে তাল ক্ষীর তৈরি হয় তা অতি উপাদেয়। গ্রীষ্মের দিনে কচি কচি তাল শাঁস কে না খেতে চান? তালের রস থেকে পাটালি গুড় তৈরি হয়। তাল মিছরি খেতে যেমন ভালো, তেমনি খুশখুশে কাশির মহৌষধ। আপনিও আপনার ফলের বাগানে একটি তাল গাছ লাগাতেই পারেন। যেখানে তাল গাছ লাগাবেন সেখানে 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া এবং 1 মিটার গভীর করে একটি গর্ত খুঁড়ে নেবেন। গর্তটি 1 ঝুড়ি গোবর সার ও সেই সঙ্গে 100 গ্রাম 5% BHC দিয়ে ভরাট করে রাখুন। এবার বেশ বড়, মিশকালো, পরিপুষ্ট এবং সুপক্ক তালের আঁটি পুঁতে দিন ওই মাটিতে। বাগানে 2-3টি জায়গা বাছাই করে ঠিক ওইভাবে তালের বীজ বসাতে পারেন। যে চারাটি পুষ্ট হয়ে জন্মাবে এবং লালন পালনের গুণে সুরক্ষা করবেন সেটিকে। বীজ থেকে চারা গজাতে 30 থেকে 40 দিন সময় নেবে। আপনার জমি কিংবা পুকুর থাকলে পুকুরের পাড়ে 10 থেকে 12 হাত অন্তর অন্তর তালের আঁটি

পুঁতে গাছ তৈরি করতে পারেন, তাতে লাভই হবে। পুকুরের পাড়ে গাছ লাগালে শিশু গাছগুলোর অবশ্যই সুরক্ষার ব্যবস্থা করতে হবে চারপাশে বেড়া দিয়ে। চারা বসানোর পরবর্তী 3 বছর গাছ প্রতি 20 কেজি গোবর সার, 350 গ্রাম অ্যামোনিয়াম সালফেট অথবা 160 গ্রাম ইউরিয়া, 400 গ্রাম সুপার ফসফেট, 500 গ্রাম হাড়ের গুঁড়ো, মিউরেট অফ পটাশ 250 গ্রাম বা কাঠের ছাই 2 কেজি এবং সেই সঙ্গে 100 গ্রাম 5% BHC দিলে আর কিছুই ভাবতে হবে না, তরতর করে বেড়ে উঠবে গাছ। তাল গাছ বড়ই কষ্ট সহিষ্ণু, রোগ পোকার আক্রমণ বড় একটা দেখা যায় না। তবে আজ পাখা কাল আসন এবং ব্যাগ তৈরি করার জন্য ঘন ঘন পাতা কাটতে দেবেন না, তাহলে গাছে ফল ধরতে অনেক দেরি হবে। তালের রস উত্তম পানীয়, তালের রস থেকে তৈরি হয় পাটালি গুড়। তালের রসকে ফুটিয়ে একটি পাত্রে রেখে পাত্রটির মুখ বায়ুশূন্যভাবে বন্ধ করে মাটির নিচে পুঁতে রাখা দরকার কয়েক মাসের জন্য। তখন ওই রস জমে গিয়ে মিছরির দানায় পরিণত হয়। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল তাল চাষ।

গানখানি শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরবর্তী গানখানি শুনুন শিল্পী পূরবী মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলোয় পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের তিন দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কার মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইক্সাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জেন অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে।
1: Seychelles is very important member of and a very important partner for India in its vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing development.

0: environmental partnership initiatives, which include a substantive maritime security and defense cooperation between the two countries.
1: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত সিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হরহে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%-ই বয়স 65 বা তার বেশি। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে 36

0: ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিময়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আউনস্টেন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। এদিকে গত রাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি শিল্পী পরীক্ষিত বালা।

শুনছিলেন লোকগীতি শিল্পী পরীক্ষিত বালা, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন নজরুলগীতি শিল্পী শম্পা কুণ্ডু।

শুনছিলেন নজরুল গীতি শিল্পী শম্পা কুণ্ডু। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে হিন্দি সংবাদ।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গানের শিল্পী অর্পিতা চাকমা, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক থেকে পরিমিতি বিষয়ে পাঠ দেবেন নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস হালদার, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে জৈব প্রযুক্তিতে চাষাবাদ এ প্রসঙ্গে অঞ্জন সেনগুপ্তের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন শিল্পী কালাচাঁদ দরবেশ, সন্ধ্যে 7:00 কর্পূরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 শুনবেন আধুনিক গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী নীলা মজুমদার, রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, রাত 9:30 একই সূত্রে বাঁধা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গান শুনবেন মান্নাদীর কণ্ঠে, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আগামী 24 ঘন্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34°C এবং সর্বনিম্ন 26°C-এর কাছাকাছি। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 36.7°C এবং সর্বনিম্ন 26.9°C-এর কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ রয়েছে সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 63%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তাছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার 2-1 জায়গায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা। আমাদের প্রথম অধিবেশনের সমাপ্তি এখানেই, পরবর্তী অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:02:32 হয়ে 45 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:59 হয়ে 49 সেকেন্ড।

0: रक्षा अलंकरण समारोह का दूसरा चरण यह था, जिसमें विशिष्ट सेवा पुरस्कार आज सशस्त्र सेनाओं के विशिष्ट अधिकारियों को प्रदान किए गए। राष्ट्रपति जी अब गणतंत्र मंडप से सबका अभिवादन करते हुए धीरे धीरे बाहर जाती हैं। उनके ठीक पीछे उपराष्ट्रपति जी और उनके ठीक पीछे अन्य अधिकारी। और ये बता दें कि आज 105 अधिकारियों को ये विशिष्ट अलंकरण यहाँ पर प्रदान किए गए, जिसका आंखों देखा हाल आप आकाशवाणी के जरिए सुन रहे थे।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান।
2: শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে এই শিক্ষামূলক অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ NCERT এর অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ পরিমিতি নিয়ে আলোচনা করব এবং এক্সারসাইজের কিছু প্রশ্নের সমাধান করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক। তাহলে শুরুতে আমরা জানব পরিমিতি কী। আচ্ছা, দৈনন্দিন ব্যবহারিক প্রয়োজনে আমাদের বিভিন্ন পরিমাপের প্রয়োজন হয়, তাই না? যেমন জামা তৈরি করতে কতটুকু কাপড়ের প্রয়োজন, বাড়ির চারদিকে বেড়া দিতে কত লম্বা বেড়া লাগবে, ঘরে চুনকাম বা রং করতে কতটুকু রং লাগবে, কোনো পাত্রের ধারণ ক্ষমতা কতটুকু, ইত্যাদি ইত্যাদি। তো এই সকল সমস্যা আমরা পরিমিতি অঙ্কের মাধ্যমে সমাধান করতে পারি। অতএব আমরা বলতে পারি, গণিতের যে শাখায় কোনো সমতলিক চিত্রের পরিসীমা, ক্ষেত্রফল, ঘনবস্তুর আয়তন, কোনো রেখাংশের দৈর্ঘ্য মাপা হয় তাকে পরিমিতি বলে। আমি আবার রিপিট করছি শিক্ষার্থী বন্ধুরা, গণিতের যে শাখায় কোনো সমতলিক চিত্রের পরিসীমা, ক্ষেত্রফল, ঘনবস্তুর আয়তন, কোনো রেখাংশের দৈর্ঘ্য মাপা হয় তাকে পরিমিতি বলে, ইংরেজিতে মেনসুরেশন বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিমিতিতে সমতলিক চিত্রে পরিসীমা, ক্ষেত্রফল, ঘনবস্তুর আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রভৃতি পরিমাপ করা হয়। এই যে বলা হলো সমতলিক চিত্রের পরিসীমা, এই পরিসীমা কি, চলো আলোচনা করি। পরিসীমা শব্দটি দুটি গ্রিক শব্দ পেরি, যার অর্থ চারদিক, এবং ম্যাট্রন, যার অর্থ পরিমাপ, অর্থাৎ চারিদিকের পরিমাপ। উদাহরণের সাহায্যে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। যেমন এই কথাটা হয়তো শুনেছ, বাড়ির সীমানা অর্থাৎ বাড়ির চারিদিকে মোট সীমারেখার দৈর্ঘ্য, এই সীমারেখার দৈর্ঘ্যই হলো পরিসীমা। তাহলে বলা যায় কোনো বদ্ধ সমতলিক চিত্রের চারপাশের সীমানার মোট দূরত্ব বা দৈর্ঘ্যকেই সেই চিত্রের পরিসীমা বলে। আমি আবারও বলছি, কোনো বদ্ধ সমতলিক চিত্রের চারপাশের সীমানার মোট দূরত্ব বা দৈর্ঘ্যকে সেই চিত্রের পরিসীমা বলে। কোনো বদ্ধ সমতলিক চিত্রের কিনারা বা প্রান্তগুলোকে বা বাহুগুলোকে যোগ করে পরিসীমা নির্ণয় করা হয়। তাহলে বন্ধুরা আমি আবার বলছি, দেখো, কোনো বদ্ধ সমতলিক চিত্রের চারপাশের সীমানার মোট দূরত্ব বা দৈর্ঘ্যকে সেই চিত্রের পরিসীমা বলে। কোনো বদ্ধ সমতলিক চিত্রের কিনারা বা প্রান্তগুলিকে বা বাহুগুলিকে যোগ করে পরিসীমা নির্ণয় করা হয়। ধরো একটি চতুর্ভুজের পরিসীমা বের করতে বলা হলো, তাহলে তোমরা কি করবে? ধরো চতুর্ভুজটি, চতুর্ভুজ বলতে আমরা বুঝি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্র। ধরো চতুর্ভুজটি বাঁ দিক থেকে ডান দিকে এ বি সি ডি, অর্থাৎ এ বি বি সি সি ডি এবং এ ডি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক

0: চতুর্ভুজ।
1: তাহলে এই চতুর্ভুজটির যদি পরিসীমা আমরা বের করি, তাহলে আমাদের কি করতে হবে, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, অর্থাৎ এই চারটি বাহুর যোগফলে হবে এই চতুর্ভুজটির পরিসীমা। ধরো এবি 8 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সিডি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এডি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এই চতুর্ভুজটির পরিসীমা কত হবে? তাহলে আমরা কি করব, প্রথমে এবি 8 সেন্টিমিটার যোগ বিসি 6 সেন্টিমিটার যোগ সিডি 5 সেন্টিমিটার এবং এডি 10 সেন্টিমিটার। তাহলে যোগফল কত হলো, 8 যোগ 6 14, 14 5 যোগ করলে 19, 19 আর 10 যোগ করলে 29। তাহলে এবিসিডি এই চতুর্ভুজটির পরিসীমা দাঁড়ালো 29 সেন্টিমিটার। তাহলে বুঝতে পেরেছ, তাহলে পরিসীমা বের করতে একদম সহজ ব্যাপার হলো বা সহজ পদ্ধতি হলো যে সীমারেখাগুলি অর্থাৎ বাহুগুলির যোগফল। তোমাদের পাঠ্যপুস্তকে 256 নং পৃষ্ঠায় দেখো একটি ষড়ভুজ দেওয়া আছে, এ বি সি ডি ই, এই পাঁচটি বাহু দ্বারা এটা পঞ্চভুজ। এই পঞ্চভুজটি দেখো, এ বি সি ডি ই পাঁচটি বিন্দু রয়েছে, যেখানে দেখানো হয়েছে এ বি 5 মিটার, বি সি 3 মিটার, ডি সি 3 মিটার, ডি ই 3 মিটার এবং ই এ 3 মিটার। তাহলে আগের পদ্ধতি আমরা অনুসরণ করি, যদি এই পঞ্চভুজটির পরিসীমা বের করতে হয় তাহলে সহজে আমরা কী করব, এই পাঁচটি বাহুর যোগফল। তাহলে এ বি 5 মিটার, বি সি 3 মিটার, ডি সি 3 মিটার, ইডি 3 মিটার এবং ই এ 3 মিটার, সবগুলি বাহুকে আমরা যোগ করব। তো 5 এ বি 5 যোগ 3 তাহলে 8, সি ডি 3 হলো 11, ইডি 3 হলো 14, এ ই 3 তাহলে 14 আর 3 17। তাহলে এই পঞ্চভুজটির পরিসীমা দাঁড়ালো 17 মিটার। এই যে চতুর্ভুজটির আমরা পরিসীমা বের করলাম যে 29 সেন্টিমিটার, তারপর পঞ্চভুজটির পরিসীমা বের করলাম 17 মিটার, চতুর্ভুজের এককটা হলো যে আমরা পরিসীমার যে একক আমরা পেলাম 29 সেন্টিমিটার, এবং এই যে পঞ্চভুজটির যে পরিসীমার যে একক সেটা পেলাম মিটার। তাহলে একক জিনিসটা কী? তাহলে এককটা হলো যে পরিসীমার একক নির্ধারিত হবে বদ্ধ সামতলিক চিত্রের বাহুগুলির দৈর্ঘ্যের এককের দ্বারা। অর্থাৎ এই যে পঞ্চভুজটির যেমন এ বি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এই মিটারটি হলো একক। অন্যদিকে যে চতুর্ভুজটির যে বাহুগুলির যেমন এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো 8 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারটা হলো এখানে একক। তাহলে পরিসীমার যে একক নির্ধারিত হবে বদ্ধ সামতলিক চিত্রের বাহুগুলির দৈর্ঘ্যের এককের দ্বারা। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? এবার পাঠ্যপুস্তকে তোমরা 10.1 যে অনুশীলনী, সেখানে একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্র, যে চিত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। বাহুর দৈর্ঘ্যগুলি যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আবার 2 সেন্টিমিটার, আবার 2 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার। তাহলে সেই পরিসীমাটা যদি বের করতে বলা হয় তাহলে কীভাবে করবে? আগের মতনই পদ্ধতি, সেটা হলো সবগুলি বাহুর সমষ্টি বা যোগফল। তাহলে কত দাঁড়াবে, 4 যোগ 5 যোগ 1 যোগ 2 যোগ 2 যোগ 2 আবার যোগ 1। তাহলে কত যোগ করলে কত হয় সবগুলি যোগফল, 4 5 9, 9 এর একে 10, 10 2 12, 12 আর 2 14, 14 2 16, 16 এর একে 17 সেন্টিমিটার। তো 17 সেন্টিমিটার হলো এই সমতলিক বদ্ধ সমতলিক চিত্রটির পরিসীমা, একক হলো সেন্টিমিটার। ঠিক তেমনি আরেকটি চতুর্ভুজ দেওয়া আছে, তার যে পরিমাপগুলো 5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তাহলে আমরা এই সমতলিক চিত্রটির পরিসীমা কীভাবে বের করব, সেই বাহুগুলির যোগফল, 5 সেন্টিমিটার যোগ 1 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার। তাহলে কী হলো, 5 যোগ 1 6, 6 2 1 6 2 যোগ 8, 8 যোগ 4 12 সেন্টিমিটার। বুঝেছো শিক্ষার্থী বন্ধুরা? এবার জ্যামিতির কতগুলি বিশেষ সামুদ্রিক চিত্র রয়েছে যেগুলি পরিসীমা আমরা বের করতে কিছু কিছু সূত্রের প্রয়োগ আমরা শিখব। তো সূত্র প্রয়োগের মাধ্যমে যদি আমরা অঙ্ক করি, অঙ্কটা সহজে আমরা করতে পারি। যেমন একটা ধরো একটা চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে সে আয়তক্ষেত্র। তো চতুর্ভুজটির কী বিশেষত্বের জন্য সেটা

নাম হলো আয়তক্ষেত্র। এটা আয়তক্ষেত্রের চারটি বাহু, সেই জন্য সেটা চতুর্ভুজ। তা আয়তক্ষেত্রের বিশেষত্ব হলো যে তার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হবে। আচ্ছা, সমান্তরাল ধারণাটা পড়িয়ে দেওয়া যাক। বিপরীত বাহুগুলি সমান হবে এবং প্রত্যেকটা কোণ সমকোণ হবে। তাহলে বিপরীত বাহু বলতে চারটা বাহু, দুইটা বাহু সমান আর দুইটা বাহু পরস্পর সমান। তাহলে যদি কোনো চতুর্ভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার 10 মিটার এবং অপর দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 মিটার 3 মিটার হয় তাহলে ধরে নিতে হবে, এবং প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয় তাহলে ধরে নিতে হবে সেটা একটা আয়তক্ষেত্র। অর্থাৎ দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ পরস্পর সমান। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা আয়তক্ষেত্রটির পরিসীমা বের করি তাহলে আমরা কী করব? আগের সূত্র অনুযায়ী আমরা করতে পারি, যেমন 3 যোগ 10, 10 যোগ 3, 3 যোগ আবার 10, তাহলে কত হবে? 3 যোগ 10 13, 13 যোগ 3 16, 16 যোগ 10 26, তাহলে পরিসীমা হবে 26 মিটার। এখন দেখো, আমরা এখানে যখন পরিসীমাটা বের করলাম এটা একটা দীর্ঘ পদ্ধতি হয়ে যায়। যে দীর্ঘ পদ্ধতিকে যদি আমরা ছোট করি তাহলে সূত্রের আমরা প্রয়োগ করতে পারি। তাহলে কী করব? দেখো, এখানে দুইবার দীর্ঘ রয়েছে, দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য মানে 10 যোগ 10। আমরা তোমরা জানো যে যোগকে আমরা গুণফল দ্বারা প্রকাশ করতে পারি, যোগফলকে আমরা গুণফল দ্বারাও প্রকাশ করতে পারি। যেমন 10 যোগ 10 ইজ ইকুয়াল টু 20 বা 20। তাহলে আমরা যদি এভাবে এভাবে লিখি, গুণফলের সাহায্যে লিখি, 2 গুণ 10, 10 কয়বার? দুইবার। 2 গুণ 10, তাহলে 10 2 গুণে 20। তাহলে দুইবার দৈর্ঘ্য যোগ করার, এবং আমরা এটা গুণফলের সাহায্যে প্রকাশ করতে পারি কীভাবে? 2 গুণ 10। ঠিক তেমনি প্রস্থ যদি আমরা 3 যোগ 3 ইজ ইকুয়াল টু 6, তো প্রস্থকে আমরা এভাবে লিখতে পারি গুণফলের সাহায্যে, 2 গুণ 3 ইজ ইকুয়াল টু 6। তাহলে আমরা যদি এভাবে লিখি 2 গুণ দৈর্ঘ্য প্লাস 2 গুণ প্রস্থ, তাহলে 2 2 যদি আমরা কমন নিয়ে যাই, ব্র্যাকেটে যদি থাকি রাখবো আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ অর্থাৎ প্রথম ব্র্যাকেট দিয়ে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এটা হলো আয়তক্ষেত্র পরিসীমা নির্ণয়ের একটা সূত্র। তো সূত্র আমরা কী পেলাম? 2 গুণ প্রথম ব্র্যাকেটের সাহায্যে আমরা যেটাকে ইনটু বলি, ইনটু তো আসলে ইনটু শব্দ আমরা ব্যবহার করি সত্যি, কিন্তু কোনো গণিত বইয়ে ইনটু কথাটা লেখা নেই, অর্থাৎ এটা হবে মাল্টিপ্লাই। তাহলে আমরা ইনটু বলি কিন্তু আসলে ইনটুটা আমরা একটা সাধারণ ভাষা হিসেবে, একটা কমন হিসেবে আমরা ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু আসলে এটা ইনটু বলতে আমরা বোঝানো হয় মাল্টিপ্লাই। তাহলে 2 গুণ প্রথম ব্র্যাকেট দিয়ে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমরা কী পেলাম? আয়তক্ষেত্রটির পরিসীমা। তাহলে ঠিক তেমনি এটা আমরা সূত্র শিখে নিলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করতে হয় তাহলে আমরা কী করব? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? এবার দেখো, জ্যামিতি আরেকটা আকৃতি রয়েছে, হ্যাঁ, চতুর্ভুজ, যার প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তো প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র সম্পর্কে যদি কোনো সমস্যা তোমার দেওয়া হয় তাহলে তোমরা ওইভাবে করতে পারো। প্রথমে যে আমরা বললাম যে চারটি বাহুর যোগফল, এটা কী হয়? একটু দীর্ঘ হয় অঙ্কটা। তাহলে আমরা কী করব? এটা আমরা সূত্রের সাহায্যে পড়ার চেষ্টা করব। কীভাবে? দেখো, যদি আমি আগের মেথডে করি সবগুলি বাহুর যোগফল, যেহেতু আমরা বললাম যে বর্গক্ষেত্রের চারটি বাহু সমান, ধরো একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার, তাহলে বর্গক্ষেত্র ছিল এ বি সি ডি, তাহলে এ বি হবে 6 মিটার, বি সিও হবে 6 মিটার, সি ডি বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার, এ ডি বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার। তাহলে 6 যোগ 6 যোগ 6 যোগ 6, তাহলে কত হবে? 6 6 যোগ করলে 12, 12 6 যোগ করলে 18, 18 যোগ 6 ইজ ইকুয়াল টু 24, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বের হলো 24। তাহলে এই যে যোগফল 6 যোগ 6 যোগ 6 যোগ 6, এটা আমরা গুণফলের সাহায্যে প্রকাশ করতে পারি। কীভাবে? 6 কয়টা? 4টা। 4 গুণ 6 ইজ ইকুয়াল টু 24, তাহলে 4 গুণ 6, 6 কি? বাহুর দীর্ঘ, বর্গক্ষেত্রটির বাহুর দীর্ঘ। তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা লিখতে পারি কীভাবে? 4 গুণ বাহুর দীর্ঘ একক। তাহলে একটা সমস্যা আমরা নিই, ধরো একটি বর্গ, একটা বর্গাকার মাঠ, মাঠটা কীরকম? বর্গাকার। তোমাকে উল্লেখ করে দেওয়া হবে, প্রশ্ন যদি থাকে প্রশ্নের মধ্যে উল্লেখ করে আয়তকার অথবা বর্গাকার কথাটা উল্লেখ থাকবে, এটা ভালো করে নজর দেবে। তাহলে দেখো, একটি বর্গাকার মাঠ যার প্রতিটি পাশের দৈর্ঘ্য অর্থাৎ প্রতিটি কিনারা, প্রতিটি দিক বা প্রতিটি বাহু দৈর্ঘ্য 50 মিটার, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা বা

থাকার মাঠটির পরিসীমা কত। তাহলে তুমি প্রথমে কি করবে, পরিমিতিতে একটা জিনিস মনে রাখবে, প্রশ্ন উত্তরে তোমাকে কি চেয়েছে, উত্তর কি বের করতে বলা হয়েছে, সে এটা আগে নজরে রাখবে। কি বের করতে বলা হয়েছে, পরিসীমা বের করতে বলা হয়েছে। তো পরিসীমা এবং এটা শেপটা কীরকম, বা এই জ্যামিতিক চিত্রটির শেপটা কীরকম, বর্গাকার। তাহলে মাথায় আনতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা সূত্রটা কি পেয়েছিলাম, চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু মাঠটি বর্গাকার, একটি বাহুর দৈর্ঘ্য 50 মিটার, তাহলে আমরা অনায়াসে করতে পারি চার গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 × 50 ইজ ইকুয়াল টু, 4 × 50 কত হয়, 200, অর্থাৎ মাঠটির পরিসীমা 200 মিটার। এবার তোমাকে আরেকটা সমস্যা দিল যে একটি আয়তকার বাড়ির দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার, এই বাড়িটির চারিদিকে বেড়া দিতে মোট বেড়ার দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো বাড়িটি কীরকম দেওয়া হলো, শেপটা কীরকম, আয়তাকার। তাহলে বুঝতে হবে যে আয়তক্ষেত্রে পরিসীমা। তো সূত্রটা কি হবে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ

0: পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা সূত্রটা কি পেয়েছিলাম, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু মাঠটি বর্গাকার, একটি বাহুর দৈর্ঘ্য 50 মিটার, তাহলে আমরা অনায়াসে করতে পারি 4 গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণ 50 ইজ ইকুয়াল টু, 4 50-এ কত হয়, 200, অর্থাৎ মাঠটির পরিসীমা 200 মিটার। এবার তোমাকে আরেকটা সমস্যা দিল যে একটি আয়তকার বাড়ির দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার, এই বাড়িটির চারিদিকে বেড়া দিতে মোট বেড়ার দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো, বাড়িটা কীরকম দেওয়া হলো, শেপটা কীরকম, আয়তকার, তাহলে বুঝতে হবে যে আয়তক্ষেত্রে পরিসীমা। তো সূত্রটা কী হবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে বাড়িটার দৈর্ঘ্য কত ছিল, 50, এবং প্রস্থ কত ছিল, 40 মিটার। তাহলে 2 গুণ ব্রেকেট দেব, প্রথম ব্রেকেট দৈর্ঘ্যর জায়গায় লিখবো আমরা 50, যোগ প্রস্থের জায়গায় লিখবো 40। তো 50 যোগ 40 90, 90-এর সঙ্গে আমরা 2 গুণ করবো, 180। তো সুতরাং আয়তকার বাড়িটির পরিসীমা হলো 50 যোগ 40 গুণ 2, তাহলে 180 মিটার। তো সুতরাং আয়তকার বাড়িটির পরিসীমা 180 মিটার। তো সুতরাং বেড়া দিতে লাগবে 180 মিটার বেড়া। এখন দেখো, বাড়তি একটা প্রশ্ন সঙ্গে দিয়ে দিল যে 1 বর্গমিটার বেড়া দিতে 300 টাকা খরচ হয়, তাহলে অবশ্যই 180 মিটার বেড়া দিতে কত খরচ হবে। তাহলে আমরা কি করব, 1 মিটার বেড়া দিতে যদি আমি 300 টাকা খরচ হয়, তাহলে 180 মিটার বেড়া দিতে খরচ হবে 180 গুণ 300, তাহলে কত হবে, 54,000 টাকা। মানে গুণ করলে গুণফলটা ভেবে 54,000, 180 গুণ 300, তাহলে কত হবে, 54,000 টাকা। তাহলে এইভাবে আমরা পরিমিতির মাধ্যমে দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলি সেটা সমাধান করতে পারি। এবার দেখো, এমন আরেকটি জ্যামিতিক চিত্র রয়েছে, যেমন ত্রিভুজ। তো ত্রিভুজের কয়টা বাহু থাকবে, 3টা বাহু। তো 3টা বাহুর যোগফল হবে তার পরিসীমা। এবার জ্যামিতির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে যার সবগুলি বাহুই সমান, তো সেইগুলিকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তার একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেহেতু একটি ত্রিভুজের ধরো বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো 3 মিটার, যেহেতু সমবাহু 3টা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে 3 পরিসীমা বের হবে কিভাবে, 3 যোগ 3 যোগ 3, তাহলে কি হবে, 3 3 যোগ করলে 6 6 3 যোগ করলে 9। তাহলে সেটা আমরা গুণফলের সাহায্যে প্রকাশ করতে পারি, 3 গুণ বাহুর দৈর্ঘ্য, মানে 3 গুণ 3 ইজ ইকুয়াল টু 9। হ্যাঁ, যোগফল করলেও আমরা 9 পাই, আবার গুণ করলেও 9 পাই। তাহলে সূত্র আকারে প্রকাশ করলে আমাদের সুবিধা হয়। তাহলে ত্রিভুজটির পরিসীমা হবে 3 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এই যে জ্যামিতিক যে চিত্রগুলো রয়েছে সেগুলি আমরা পরিসীমা নির্ণয় করতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করছি। তোমরা এই পরিমিতি পরিসীমা সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে বাড়িতে অনুশীলন করবে, আবার সাক্ষাৎ হবে। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান আকাশবাণী আগরতলা।
2: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
3: 2 ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
4: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
3: 2 ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
4: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: পানিয়া আগরতলা।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা।
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা।
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না, তোমার দ্বারা হবে না।
4: তাহলে তুমি করে দেখো।
3: দেখো, চুপ করো, বলেছি না।
5: এদিকে এসো, কি ব্যাপার?
6: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
5: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
6: বাবা, এটা কত সোজা!
5: আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন,
6: সতর্ক থাকুন।
3: লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না, তোমার দ্বারা হবে না।
6: তাহলে তুমি করে দেখো।
3: দেখো, চুপ করো, বলেছি না।
5: এদিকে এসো, কি ব্যাপার?
6: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
5: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
6: বাবা, এটা কত সোজা!
5: আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন,
6: সতর্ক থাকুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘরগৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘরগৃহস্থি আসরে আমরা আলোচনা করব পরিবেশ বান্ধব চাষাবাদ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহকৃষি অধিকর্তা ডক্টর রাজীব রঞ্জন চক্রবর্তী।
1: নমস্কার
0: রাজীববাবু। আমরা আজকাল দেখতে পাচ্ছি পরিবেশ বান্ধব চাষবাস নিয়ে কিন্তু মানুষের মধ্যে চাহিদা বাড়ছে, বিশেষ করে একটা সময় যখন উৎপাদনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে কৃষক বন্ধুরা অনেকেই অহেতুক অপ্রয়োজনে অধিক পরিমাণ রাসায়নিক সার
1: এবং
0: অপ্রয়োজনে
1: প্রচুর কীটনাশক,
0: অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেছে, ফলে পরিবেশ শৃঙ্খল যেটা সেটাও কিন্তু দিকে দিকে নষ্ট হয়েছে। অনেক কৃষক বন্ধুর জমি কিন্তু বন্ধা হয়ে গেছে, অর্থাৎ উৎপাদন কিন্তু আগের মতো
1: আর সেই বাড়ছে না,
0: প্রচুর পরিমাণে সার দিচ্ছেন, উৎপাদন হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে।
1: এই কঠিন সমস্যার মধ্যে পরিবেশ বান্ধব কৃষি আজকের সময়ের খুব অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, যা আধুনিক কৃষি ব্যবস্থাপনার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই পরিবেশ বান্ধব কৃষিকে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ আধুনিকতা যত বাড়ছে, একদিকে মানুষ তার কৃষিকাজে অনুৎসাহিত হয়ে পড়ছে, তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে যদি জৈব কৃষির উপর আমরা গুরুত্ব দিই, নতুন করে নিরাপদ জীবনযাপনের পরিবেশ, মাটির গুণাগুণ বজায় রেখে মাটির পরিবেশকে সুরক্ষিত করে নির্মল সুন্দর পৃথিবী বা কৃষির অন্যান্য উপাদানগুলিকে একসঙ্গে পুনর্চক্রায়ন করে একটা প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু সংরক্ষণ করে পরিবেশ বান্ধব একটা ব্যবস্থাপনার যদি সৃষ্টি করতে পারি, তাহলেই আজকে এগিয়ে যাওয়া সম্ভব, না হলে আজকে আমাদের সমাজ এক বিশাল বিপদের সম্মুখীন।
0: রাজীববাবু, আমরা আজকাল বিভিন্ন জার্নালে দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যদি আমরা এইভাবে রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহৃত খাদ্য যদি আমরা গ্রহণ করি, সবজি ফল যে কোনো খাদ্য যদি আমরা গ্রহণ করি, তার কিন্তু বিষক্রিয়া আমাদের মধ্যে ঢুকছে এবং মারাত্মক ক্যান্সার পর্যন্ত কিন্তু তাতে হতে পারে।

0: এবং সেজন্যই কিন্তু একটা বিপ্লব সৃষ্টি হচ্ছে এই যে পরিবেশ বান্ধব চাষাবাদের দিকে। তাহলে আপনি যেটা বললেন যে পরিবেশ বান্ধব চাষাবাদ হবে, এটাই যেটা পরিবেশকে রক্ষা করবে,
1: রক্ষা করবে
0: প্রাণী জগতের স্বাস্থ্য রক্ষা করবে,
1: পরিবেশের স্বাস্থ্য রক্ষা করবে। তার মানে এই নয় যে আমি পুরোপুরিভাবে রাসায়নিক সার দেওয়া বন্ধ করে দেব, পুরোপুরিভাবে কীটনাশক ব্যবহার বন্ধ করে দেব। সেটা হয়তো একদিনে
0: সম্ভব,
1: এক বছরে, ছয় মাসে বা সম্ভব নয়, একটা বড় সময়ের প্রয়োজন।
0: ব্যাপার হচ্ছে যে মাটিতে আমরা রাসায়নিক সার দিয়ে চাষবাস করতাম, সেই জমিটাকে যদি আমি কালকেই বলি যে শুধু আমি জৈব সার দেব
1: দেব,
0: তাহলে সেই জমি থেকে কিন্তু আমার উৎপাদন আশা করাটা অসম্ভব।
1: ওটা একটা বড় সময়ের ব্যাপার। আমরা সাধারণভাবে যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো দেখা হয়েছে, বিভিন্ন জৈব গ্রাম করা হয়েছে বা বিভিন্ন রিসার্চ স্টেশনগুলিতে যে কাজ চলছে বা এখনও রিসার্চ চলছে, বৈজ্ঞানিকরা এ নিয়ে বিভিন্নভাবে গবেষণায় ব্যস্ত, তাদের দেখা গেছে জমির গুণমান, ফসলের গুণমান দুইয়ের মধ্যে একটা সার্বিক
0: সামঞ্জস্য
1: রেখে যদি এগোই তাহলে সেটা সম্ভব। এই জৈবিক পদ্ধতিতেই চাষ সম্ভব, আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো আমরা রাসায়নিক বা অন্যান্য।
0: মানে তাহলে আপনি বলতে চাইছেন আমি যেই জমিতে 50 কিলো রাসায়নিক সার ব্যবহার করতাম, আমি ধীরে ধীরে এখন এটাকে করব 30 কিলো এই ফসলে, পরবর্তী ফসলে এটাকে কমিয়ে করব 20 কিলো, তারপর নিয়ে আসবো 10 কিলো, তার বিকল্প হিসেবে ওই যে গ্যাপটা, তার পাশাপাশি আমরা তখন জৈব সারটাকে ধীরে ধীরে বাড়িয়ে যাব,
1: ওখানে আমরা কেঁচো সার ব্যবহার করব। উদাহরণস্বরূপ বলছি কয়েকটা নাম, পরে আমাদের আলোচনা আর একটু দীর্ঘায়িত হলে আমরা আসবো আবার। এই ব্যবহার করলাম, নিম খৈল ব্যবহার করলাম, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যে মানে গাছের খাদ্য উপাদান যেগুলো মানে অর্গ্যানিক্যালি প্রডিউস, সেগুলোকে আমরা মাটির মধ্যে প্রয়োগ করব, বা যেগুলো
0: মানে জৈব উপাদানগুলো রয়েছে,
1: জৈব উপাদানগুলো রয়েছে যার মাধ্যমে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম সমস্ত ধরনের, তাছাড়া অন্যান্য যে উপাদানগুলো আছে যেগুলো কম পরিমাণে লাগে, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, তারপর কপার, হ্যাঁ, এগুলোও আমাদের জমির জন্য দরকার, কারণ গাছ এগুলোকে গ্রহণ করে। তো এগুলোকে সবগুলোর মধ্যে ব্যালেন্স করার জন্য আমাদের একটা সামঞ্জস্যতা আনার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। যেমন একটা ফসল চাষ করছি, তাতে একটা পোকার আক্রমণ হয়েছে, যে কোনো একটা পোকা, আমি যদি কোনো হলুদ ফসল থাকে তার পাশে, পোকা হলুদ ফসলের দিকে চলে যায়, তখন আমরা এই ফসলটাকে বলি, বলতে পারি প্রতিরোধী ফসল বা কৌশলী ফসল। যেখানে এই সরিষা চাষ করছে, সরিষাতে পোকার আক্রমণ চলে আসে, বা ঢেঁড়স চাষ করছে, ঢেঁড়স গাছে পোকা চলে আসে, বেগুন গাছে পোকা চলে আসে, পাশাপাশি এমন কোনো আচ্ছাদন ফসল বা কৌশলী ফসল বা সহায়ক ফসল, এগুলো আমরা চাষ করলে পোকাটা অন্য ফসল যেটা মূল ফসল
0: মানে সেটা কি হতে পারে, সহায়ক ফসল কি কি হতে পারে?
1: সহায়ক ফসলের মধ্যে অনেক কিছু আছে, আমরা বিশেষ করে আমরা হলুদ কালারের ফসলটাকে আমরা প্রেফার করি আর কি। মানে যেরকম সরিষা গাছ হলো, বা যেরকম আমরা সূর্যমুখী দেখেছি, সূর্যমুখী, এগুলোকে যদি আমরা বাউন্ডারিতে লাগিয়ে দিই।
0: আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে সরিষা ক্ষেতের উপকার আক্রমণ কমাতে হলে, তার পাশে যদি আমরা সূর্যমুখী চাষ করি, তাহলে সেই হলুদ ফুলগুলোতে হলে সেখানে চলে আসতে পারে,
1: সেখানে চলে আসবে পোকাটাকে আটকানোর জন্য যে হরমোন, যে স্ত্রী পোকা যে নিশ্চিত করে, সেটা এখন আজকাল বাজারে পাওয়া যায় কিনতে, সেটাকে আমরা মানে একটা ছোট ক্যাপসুল ফর্মে থাকে এবং তার একটা মানে প্লাস্টিকের তৈরি একটা ছোট্ট অতি সাধারণ সহজে প্রস্তুত করা কোম্পানির বা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ওটা খুব কম দামে পাওয়া যায়। এগুলো 8-10টা লাগিয়ে দিলাম এককানি বেগুন ক্ষেতে, 8-10টা লাগিয়ে দিলাম বা 15টা লাগিয়ে দিলাম, তো বেগুনের যে ফল ছিদ্রকারী
0: পোকাগুলো থাকে
1: সেগুলো আকৃষ্ট হয়ে এর মধ্যে ঢুকে যায়। ওই নিঃসৃত হরমোনের আকর্ষণে
0: ওই, তাহলে আপনি বলতে চাইছেন এইভাবে কিন্তু আমরা বিকল্প পদ্ধতি,
1: বিকল্প পদ্ধতি নিয়ে রাসায়নিক অনেকটা
0: ঔষধ ব্যবহার না করেও কিন্তু
1: অনেকটাই হতে পারি। আমি যদি এই হরমোনটা নিয়মিত ব্যবহার করি, এক প্রথম এক দুটো সারা বছরই বেগুন হচ্ছে, বিভিন্ন জাতের বেগুন এসছে, হ্যাঁ, লোকেল বেগুনগুলোও সারা বছর হচ্ছে, তো এগুলোকে আমরা এর মধ্যে যদি ফেরোমেন ট্র্যাপটা

0: সংখ্যা বাড়িয়ে দিই। তারপর আছে ইয়েলো স্টিকি ট্র্যাপ, ওখানে গুড়ি পোকা যেগুলো মানে পাতার রস চুষে খায় সেগুলো স্টিকি ট্র্যাপ, ওটাতে আঠা আঠা থাকে আর ওটার রঙটা হয় হলদেটে বা কিছুটা বেগুন, হলুদ আর ইয়ের মিশ্রণ, গেরুয়ার মিশ্রণে একটা রং হয় ওখানে, ওটার মধ্যে স্টিকি আঠা থাকে, এই ঘরে তৈরি আঠাই থাকে, এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় রঙটার সঙ্গে। ওটা একটা ছোট একটা টিনের খালি টুকরো বা এগুলোর মধ্যে আঠা সহ রংটা যদি দিয়ে
1: জমিতে ঝুলিয়ে দিলে,
0: কাঠি দিয়ে ঝুলিয়ে দিই বা কাঠির সঙ্গে ফিক্স আপ করে দিই,
1: ওই রং এবং গন্ধের জন্য
0: পোকাগুলি ওখানে আটকে যায়, আটকে যায়। এরকম করেও আমরা একটা বড় অংশের ক্ষতিকারক পোকাকে, যে সুসংহত রোগ পোকা দমন ব্যবস্থায় যে আমরা বলি যে এখন আর আর্থিক ক্ষতি হবে না,
1: এই অবস্থাটা যদি সুসংহত কীট দমন পদ্ধতিতে কিন্তু আমরা আর্থিক ক্ষতিটাকে অনেকটাই মিনিমাইজ করতে পারি। প্রথম থেকে আমরা শুরু করতে হবে, মানে অর্থাৎ আমরা বীজতলা তৈরি করব, তারপর আমরা বীজ শোধন করব, মূল জমি তৈরি করব, এইভাবে ধাপে ধাপে কি করে আমরা আসবো এক এক করে।
0: আমরা যদি প্রথম যে আমরা যে বীজতলা তৈরি করব, বীজতলাতে আমরা খেয়াল রাখবো যে বীজটা শোধন করে যাতে লাগাতে হয়, যেরকম ক্যাপটন আছে, বেবিস্টিন আছে, এগুলো দিয়ে বীজ শোধন হয়। হ্যাঁ, ধানের ক্ষেত্রে বেবিস্টিন ব্যবহার হয় মূলত, সবজি চাষের ক্ষেত্রে ক্যাপটন ব্যবহার হয়, আর তাছাড়া চারা শোধনেরও ব্যবস্থা আছে। বীজ শোধন হয়ে যাওয়ার পর চারাগুলো ভালো দেখাচ্ছে না বা পোকার আক্রমণ হতে পারে, তাহলে সলিউশনে চুবিয়ে নিলে আমরা পোকার আক্রমণ থেকে চারাটাকে রক্ষা করতে পারি। এরকম কতগুলো
1: জৈবিক পদ্ধতি,
0: জৈবিক পদ্ধতি আমরা ট্রাইকোডারমা বা সিউডোমোনাস জলে গুলে তার মধ্যে যদি চারাটাকে ভিজিয়ে নিই, ভিজিয়ে তারপর চারাটাকে আমরা লাগাবো, তাহলে এগুলো কি করবে, এগুলো হলো মূলের কাছাকাছি থাকা মানে উদ্ভিদ প্রিয় বা উপকারী ছত্রাকের সমষ্টি, ওদের ওরা সংখ্যায়ও বৃদ্ধি পাবে, ওরা থাকবে ওই মূল অঞ্চলে, গাছের অন্যান্য শিকড় বাকড় যেগুলো বেরোবে, ব্রাঞ্চেসগুলি বেরোবে তার আশেপাশে, এই এগুলো বংশবিস্তার করবে এবং তার সংখ্যা বাড়বে। ওরা কি করবে,
1: ওখানে পোকাগুলোকে খেয়ে নেবে,
0: ওখানে যে অপকারী ছত্রাকগুলো আসে যেগুলো চারা গাছকে ঢলে পড়া রোগ করতে বাধ্য করে, ঢলে পড়ে যেতে বাধ্য করে বা চারা গাছটাকে পচন ধরিয়ে দেয়, তাকে আসতে দেবে না, মানে আমার পপুলেশন এখানে শক্তিশালী, আমি বেড়ে গেছি, তাই তুমি এন্ট্রি নিতে পারবে না। আমরা একে ইংরেজিতে বলি অ্যান্টাগনিস্ট, মানে বাধা দেয়, ওকে আক্রমণ করতে বাধা দেয়, এই যে প্রতিরোধ তৈরি করা একটা ক্ষমতা সে সৃষ্টি করতে পারে ওই রাইজোস্পিয়ার অঞ্চলে, মানে মূল অঞ্চলে, মূল রোম অঞ্চলে। তো এই এইটা দিয়ে আমরা ভীষণভাবে কার্যকরী, এরা মাটিতে, মাটির সুস্থ মাটি, মাটির উর্বরতা রক্ষা, মাটির মাটিতে অন্যান্য খাদ্য উপাদান এমনি আমরা প্রয়োগ করছি, সমস্ত জৈবিক খাদ্য উপাদান, তার সঙ্গে উপকারী জীবাণু, এটা একটা এর সামঞ্জস্যতায় উৎপাদন এমনিই বাড়বে।
1: রাজীববাবু, আমরা কিন্তু একটা জায়গা ছেড়ে গেছি, সেটা হচ্ছে আমার মনে হয় কৃষক বন্ধুরা প্রথমে যখন চাষাবাদ করবেন, কোন ফসলটা চাষ করবেন, আগে মানসিকভাবে উনি প্রস্তুতি নেবেন,
0: ঠিক
1: তাই তো? তার প্রথম ধাপটাই কিন্তু হচ্ছে মাটি পরীক্ষা করিয়ে নেওয়া, অর্থাৎ উনি যে জমিটাতে সেই ফসলটা চাষ করবেন, নির্দিষ্ট একটা ফসল বেছে নিলেন, সেই মূল জমিটার মাটিটাকে আগে পরীক্ষা করিয়ে নেবেন, সেখানে কি বেশি রয়েছে কি কম রয়েছে সেটাকে আগে আইডেন্টিফাই করে চিহ্নিতকরণ করা, তাই না? এবার উনি যদি না বুঝতে পারেন, নিকটবর্তী কৃষি আধিকারিকের অফিসে এসে সেই মানে মাটির যে স্বাস্থ্য পরীক্ষার যে রিপোর্ট, সেই কার্ডটা নিয়ে এলে উনি কি ফসল করবেন সেটা যদি আপনাদের কাছে নিয়ে আসে, নিশ্চয়ই আপনারা ওনাকে বুঝিয়ে দেবেন, আপনারা ওনাকে গাইড করবেন, এই তো?
0: ঠিক, রবি মরশুমে সমস্ত ধরনের শীতকালীন সবজি আসছে, হ্যাঁ, এবং এই সময় মানব সমাজের জন্য এই যে সবজিগুলি, এগুলো আমাদের শরীরের জন্য খুব দরকার। এই বর্তমানে এখন যে আসে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ঢেঁড়স, সিম, বেগুন, কুমড়া জাতীয় সবজি সমস্ত, এছাড়া কিছু ফলও আছে, এগুলো আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়ার মধ্যে আজকে ঢুকে গেছে, এবং এইগুলোকে রক্ষা করে, এগুলোর বেশিরভাগই বিভিন্ন ধরনের পোকা সঙ্গে রোগের আক্রমণে বিভিন্নভাবে তার নষ্ট হয়, ফসলটা নষ্ট হয়, তার সে তখন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে গিয়ে বা সুস্থ ফসল জমি থেকে বাজারে নিয়ে যাওয়ার জন্য কৃষক ভাইরা 15 দিন 20 দিন আছে, 30 দিন আছে, 1 মাস আছে বা 25 দিন আছে, অথচ ওই কীটনাশকটা প্রয়োগ করার পর 15

0: দিন বা 20 দিন বা 30 দিন বা 50 দিন ফসল তোলা যাবে না, এই নিয়মটা কীটনাশক যে কোম্পানি যে বের করেছে তার গায়েই লেখা,
1: রাসায়নিক কীটনাশক, রাসায়নিক
0: কীটনাশক যে বের করেছে ওদের, ওরা গায়ে লিখিয়ে দিয়েছে যে ফসল তুলবেন এই ওষুধের এতদিন পর, কিন্তু
1: ফসলটাকে বাজারজাত করতে হবে,
0: বাজারজাত করতে হবে, ও সময় মতো ফসলটা তুলে নিচ্ছে। শুরু শুরু হয়ে যায় দুর্গাপুজোর অনেক আগে থেকেই, সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় বীজতলা প্রস্তুতি। প্রথম শীতকালীন সবজি যে বাজারে নিয়ে যাবে তার চাহিদা প্রচুর, পরবর্তী সময়ে প্রাথমিকভাবে বাজারজাত করার পর কৃষক আরও দুইবার ফসল বাজারে নেয়, যা যেটা আমরা পাই পরবর্তী সময়ে, সিজন শেষ হয়ে গেল আমরা এই ফসলগুলি মানে এই সবজিগুলি আমরা পেতে থাকি।
1: কিন্তু পরিবেশ বান্ধব চাষাবাদে কিন্তু এই বিষয়টা আমাদের কৃষক বন্ধুরা নজর রাখবেন, আপনি যেটা কেমিক্যাল মানে অর্থাৎ রাসায়নিক কীটনাশক দিয়ে সেই রোগ পোকার হাত থেকে আপনি আপনার ফসলটাকে মানে আগাম বাজার ধরার জন্য তরতাজা ফসল নিয়ে দেন, বেগুন দেখতে খুব চকচকে রং হতো তাই না, তো দেখা যেত তাতে কিন্তু বিভিন্ন রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেন, সেটা আমি খেয়ে নিচ্ছি, তাহলে পরিবেশের মধ্যে আমিও তো প্রাণী, খেয়ে কিন্তু আমার শরীরে ক্ষতি হচ্ছে, তাহলে সেটা পরিবেশ বান্ধব হচ্ছে না, তাহলে বিকল্প হিসাবে উনি কি করবেন যে কোনো জৈব কীটনাশক ওই ফসলটাকে রক্ষা করার জন্য ওনাকে ব্যবহার করতে হবে।
0: তাছাড়া এখানে একটা সার, যেহেতু রাসায়নিক সারও কম দেওয়ার কথা আমরা বলছি, রাসায়নিক সারও কমিয়ে আনা, এই ক্ষেত্রে সরিষার খোল, তারপর আমরা আলোচনায় বলছিলাম নিমের চুরি, নিমের তৈরি খোল, তারপর কেঁচো সার এগুলো, তারপর এই যে অনেকে যে পশুপালন করেন যা ইন্টিগ্রেটেড ফার্মিং এর একটা পার্ট, অ্যালাইড মানে এই হিসাবে মুরগি হাঁস ওরা পালন করছে, ওরা যে জায়গায় পালন করছে
1: তাদের যে এক্সট্রাক্টটা অর্থাৎ মলমূত্র যেটা
0: থাকে, মলমূত্র যেটা থাকে সেটা যে জমিতে চলে যায়, সেটাও এক প্রকার মানে সাধারণ নয়, এটা দারুণভাবে জমিতে মাটির উর্বরতাকে বাড়ায় এবং সেই সঙ্গে গাছের ভেজিটেটিভ গ্রোথ বা সবুজ অংশের বৃদ্ধি, ফলন বাড়ানো, ফলের গুণাগুণ বৃদ্ধি, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ পরিবেশ প্রিয়, তার মধ্যে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক বা সার বা ওষুধের কোনো অবশেষ নেই। এইভাবে এই এই চাষ আজকের যে বিভিন্ন মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে বা বিভিন্ন যে বড় বড় বাজারগুলো হচ্ছে বা অর্গ্যানিক ফার্মিং বা অর্গ্যানিক ভেজিটেবলস বলে মানে প্রচার করে, বলা হচ্ছে যে এই সবজিগুলো নিয়ে যান, ওটা সার্টিফিকেশন প্রাপ্ত, তাই ওইটার দাম কিন্তু অনেকটা বেশি। তাহলে যে কৃষক ভাই ওইভাবে উৎপাদন করে, ভালো একটা আমি ভালো জাতের একটা বেগুন উৎপাদন করলাম, কোনো রোগ প্রতিরোধ জাত একটা বেগুন উৎপাদন করলাম, অর্গ্যানিকলি করলাম, এই সমস্ত উপাদানগুলো ব্যবহার করলাম, সেটা যদি ওই জায়গায় মার্কেটিংটা করতে পারে, এটা একটা পার্ট আমাদের এই আলোচনায় আনলাম যে বাজারজাতকরণ যদি সঠিক না হয় তাহলে কৃষক এই যে জৈবিক চাষ করতে গিয়ে তার যে একটা আলাদা খরচা হলো সেটা এই খরচাটাও উঠে আসবে, প্রথম বছর খরচাটা বেশি হবে, দ্বিতীয় বছর একটু কমবে, তৃতীয় বছর উনি দেখবেন যে ওনার খরচা একদম কমে গেছে, কারণ রাসায়নিক ওষুধ বা রাসায়নিক সারের দাম এইসব জৈবিক পদার্থ থেকে অনেক অনেক বেশি।
1: রাজীববাবু, এই বিষয়টা কিন্তু আপনি সঠিক কথা বললেন এবং আমাদের কৃষক বন্ধুরা আজকে যারা অনুষ্ঠান শুনছেন তাদের কিন্তু মাথায় এই বিষয়টা রাখতে হবে। আপনি বললেন যে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক বাজারে তুলনামূলক জৈবিক যে পদ্ধতিতে ব্যবহার করা বিভিন্ন ঔষধ বা সার তার চাইতে কম হতে পারে এবং সেখানে উৎপাদন খরচ কম হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ব্যবহার করে যে ফসলগুলো নিয়ে আসে, যেমন পালং শাক আমরা বলি, তরতাজা নিয়ে এলো, পরদিন দেখলাম তাতে পচন ধরে গেল, আমি ঘরে নিয়ে গেলাম, সেটাই যদি জৈবিক পদ্ধতিতে উৎপাদিত হতো কিন্তু তাহলে 3 দিন ঘরে রাখলেও কিন্তু সেই পালং শাকে পচন আসতো না, ঠিক কিনা? পাশাপাশি বাজারের কথা আপনি বললেন, বর্তমানে ভারত সরকার, রাজ্য সরকার সম্মিলিত প্রয়াসে এবং এই যে ক্লাস্টার বেস অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ, তার মাধ্যমেও কিন্তু এই যে জৈবিক পদ্ধতিতে উৎপাদিত জিনিসগুলোর যে মূল্য বেশি হয় এবং সঠিক বাজার পাওয়া যায়, সঠিক মূল্য পাওয়া যায়।
0: এই এসএসজি গ্রুপের কথা বলেন, ভারত সরকার বলেছে যে এসএসজি গ্রুপ, ছোট ছোট এসএসজি গ্রুপ অনেক সংখ্যায় বেড়ে গেছে, ওরা আজকে খুব ভালো কাজ করছে, ওদেরকে নিয়ে একটা কোম্পানি বানিয়ে দাও, ওর নাম দাও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বা কৃষকদের নিয়ে সংগঠিত একটি কোম্পানি, এটাও রেজিস্ট্রেশন হয়। এই 100টি এসএসজি গ্রুপ ওর মধ্যে ঢুকে যায়, বসে এটা একটা 500 জনের একটা বড় সংখ্যা। হ্যাঁ, মানে ভারত সরকারের লক্ষ্য হলো 10,000

0: ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি করা। এই লক্ষ্যে ত্রিপুরাতেও ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি হয়েছে, প্রচুর এসএইচজি গ্রুপ আছে, ফার্মার্স ক্লাব আছে, তারপর এই সেলফ হেল্প গ্রুপ, ফার্মার্স ক্লাব, এদেরই আর সমন্বয়ে গঠিত একটা বড় ফরম্যাট হলো ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন। এদের মাধ্যমেও আমরা চাষবাসে কৃষকদের সহায়তা করার জন্য এগিয়ে যেতে পারি।
1: মানে অর্থাৎ যদি জৈবিক পদ্ধতিতে ভেবে চাষাবাদে আপনি আগ্রহ প্রকাশ করেন, এই ক্লাস্টার বেসে অর্থাৎ এসএসজিতে এলে, সেলফ হেল্প গ্রুপে এলে কিন্তু আপনি বিভিন্ন রকম ইউটেন্সিল, সার, ঔষধ, বীজ, সেগুলোর সহায়তা পাবেন, পাশাপাশি বাজারজাত করার জন্য আপনার অর্গানিক অর্থাৎ জৈব পদ্ধতিতে উৎপাদিত সামগ্রী বাজারজাত করার জন্য কিন্তু আপনি একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। আমরা কিন্তু একটা জায়গা ছেড়ে গেছি, সেটা হচ্ছে মূল জমি তো আমি তৈরি করে নিলাম, মূল জমি তৈরি করতে গিয়ে জমি শোধনের ব্যাপার আছে, তো অনেকেই দেখছি চুন বা বিভিন্ন রকম কিছু দিয়ে করছেন, সেটা কি দিয়ে করবেন জৈবিক পদ্ধতিতে চাষবাস করতে গিয়ে?
0: জমি ওটা চুনের প্রয়োগ হলো জমিতে, জমির অম্লত্ব, ক্ষারত্বর যে
1: সেটা মাটি পরীক্ষা করে বুঝে
0: পরীক্ষা করে বুঝে নেওয়া যায়, সেই হিসাবে জমিতে চুন প্রয়োগ করা হয়। 20 থেকে 30 কেজি চুন কানে প্রতি লাগে। তা চাষ করার প্রায় এক মাস আগে বা 20 দিন আগেই প্রয়োগ করতে হবে, যা মাটিতে
1: প্রথম হাল চাষ করার সময় উনি করে দিবেন।
0: এই প্রয়োগগুলো আছে, যদিও এটা রাসায়নিকের মধ্যেই
1: পড়ে। আমরা জানি এটা হলো মূল জমি তৈরি করার জন্য। এবার আমরা মানে মধ্যকালীন পরিচর্যাতে কিন্তু আমরা অনেক সময় চাপান সার ব্যবহার করি, সেই ক্ষেত্রে জৈবিক পদ্ধতিতে কোন সারগুলো ব্যবহার করা যেতে পারে?
0: এই যে বিভিন্ন যে সারগুলোর কথা বললাম, এই যে বিভিন্ন
1: খোল কথা বললাম,
0: খোলের খোলগুলো,
1: নিম খোলের
0: কথা বললাম,
1: তারপর নিম ইউরিয়ার কথা,
0: ইউরিয়ার কথা বললাম, তারপর আলোচনা এসছে আরো আরো কয়েকটা সারের কথা, ভার্মি কম্পোস্টের কথা বললাম, বাড়িতে তৈরি বিভিন্ন
1: জৈব সার
0: বাড়িতে তৈরি বিভিন্ন জৈব সার, আমাদের ঘর থেকে যে রান্নার পর যে জিনিসগুলি আসে সেটাকে যদি আমরা মাটি চাপা দিয়ে অল্টারনেটিভ দুটো
1: গোবর মিশিয়ে
0: সেটা আমরা করতে পারি, পচা কালো পচা গোবর সার, সে এর থেকে ভালো মানে উৎপাদনকারী সার আর কিছু হতে পারে না, কমপ্লিটলি অর্গ্যানিক, যা প্রয়োজন অতি প্রয়োজনীয় ব্যাকটেরিয়ার যোগান দেয় জমিতে, মাটির উর্বরতা বাড়ায়, মাটির অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে
1: এবং মাটিকে ঝুরঝুরে রাখে। ফলে কি হচ্ছে, মাটিতে যে অক্সিজেন অর্থাৎ বাতাস ধরে রাখার ক্ষমতা,
0: মাটিতে বাতাস ধরে রাখে। তারপর আরেকটা পদ্ধতি আছে, আপনি বলছিলেন যে জমি চাষের সময় কি করব, কোথায় এসেছিল প্রশ্নটা, আমি সে সময় লক্ষ্য করিনি। আমরা যদি মাটিটাকে উপরের মাটি নিচে আসলো, নিচের মাটিকে উপরে তুলে সূর্যালোকে উন্মুক্ত করে রাখি, তাহলে কি হয়, যত ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু, ক্ষতিকারক জীবাণু, পোকার ডিম, পোকার বিভিন্ন যে অবস্থাগুলো যেগুলো মাটিতেই বংশপ্রাপ্ত হয়,
1: সেগুলো
0: রোগের যে জীবাণুগুলি তা মাটির গাছের গোড়ায় তার চারপাশেই অবস্থান করে, তার চারপাশে ঘাসে অবস্থান করে, ওগুলোও ধীরে ধীরে সূর্যালোকে উন্মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়, বা তার এই পোকাগুলো, ধ্বংসকারী পোকা বা ছত্রাকেরগুলোর নষ্ট হয়ে যায়। নষ্ট হলে কী হবে, মানে মুক্ত বাতাসে পরিবেশই একটা জৈবিক বান্ধব পরিবেশ সৃষ্টি হয়ে গেল, এই যে চাষের মাধ্যমেই সৃষ্টি হয়ে গেল।
1: তাহলে রাজীববাবু, আজকে যারা অনুষ্ঠান শুনছেন আমাদের কৃষক বন্ধুরা, আমরা ওদের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা প্রকৃতিকে রক্ষা করতে হলে তাহলে আমাদের কিন্তু এই প্রকৃতি রক্ষার জন্য সেই ধরনের চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা পরিবেশ বান্ধব চাষাবাদে আগ্রহ প্রকাশ করব এবং উৎপাদন করব, যাতে করে এই পরিবেশে আমরা যারা প্রাণী রয়েছি, পশু থেকে শুরু করে মানুষ পর্যন্ত, প্রত্যেকের যেন জীবনটা সুরক্ষিত থাকে, আমরা যেন এই কীটনাশকের বিষে আক্রান্ত হয়ে আমাদের শরীরের ক্ষতি না হয় সেটা আমরা নজর রাখব। রাজীববাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা পরিবেশ বান্ধব চাষাবাদ এই সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম পরিবেশ বান্ধব চাষাবাদ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহকৃষি অধিকর্তা রাজীব রঞ্জন চক্রবর্তী।
2: এতক্ষণ শুনলেন গড় গৃহস্থির আসর, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের পর আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী আগরতলা যতনে ফাচিং খাপাংনি হামজাওয়া ফারে তাবক চ্যাংচাগ চিনি তিনি সানজা জরানে কক বড় আওয়াই পান্দা তিনি খানা বাইন পুইলেন আচু আচেনি খাতমা পান্দা
1: খাতমা পান্দাব জিনি জামেশলংনি পুইলা খাকসা কেরং গথমা খালায়নে সাই খনার নাই জয়মণি দেব বর্মা থাকো নাইসা সিন কামে থাঙে সোনা কসার কামানি কেরং গথমা

0: masih gunung nih horba
1: enggak
0: abroka bersih mata sebasa ukulok tangannya tup sari bono mahal kosai marawa kotor bisingo dai kolo bitos tono ka
2: o tago bono mahal nya betar betar kip zau ka
0: bono mahal hai marawa kotor dai lengdro lengdro ke bui da dai tono sekarang tai map sik tong kapo nasi tong enggak di yang a mami song sana ni prong dol hor ke kerei pas pajak tong ka ei tamul lero ka de
2: wana zakle jau ka dana
0: wana zakle tong lai ka tam siler ka hani tai masa basa ikas tang di tai masa basa ikang ka tang ade kene tani o gana guni borong ni para bari de tam ma ka de nu ka de ke ba bain hor pan ki byabosta ka ti pai gi ei kurei aro bo tangene noksa sosuk buri sik ma tong mani
1: hani
0: nu gori cha o bu hang bla ro ni nok lota patari gor banan ei আর থাং সঙ্গে ইউকা ও না না নিয়ে হর দাতং হে মামুসান সংসার হর সে মালে কোন জায়গা ফানা ও হাই তংতে কেড়ে সিমিগুণ হর আইলা কনাও খাই আইলা তো খেয়ে মরি তনমানি আমি সুবি তলাং মাখাই বা তলাং নিতা
2: থাকো বড় বাহাই নেই আখন কক সব না
0: গাইন আমি না সব কাদের গাই ওকল ওকল থাকে না ধূপ রই মারা কথা গলাও দশ দায়িত নৌকা
1: মাঘ থামুন খাই কেন থাকো
0: মাঘ থামুন খা এখানে ইয়াং বিনা দল লে লের যাও খা তাম খাই চাও খা
2: থামো বালো খা তামে
0: থামো বালো খা তাম ফেলিয়া হানি তাই মাসা থাস থাং রাদি বেম থাং মাইকে বেম মাইকে বসুব জানি পারা সাল সাল মান বাজে সব ফেলিয়া থানি নাই তো গই দি তাই মাসা থাং খা বাবা হাই লামা লামা রুতুক থাংমানি কোনো জায়গা তাই পাড়া করে বরং কুথুক আই নখ হুসা মালাই রে আবু ভাই না বুহাং মালাই লতা পাতর নখ নো না না বউ সুন্দর কথা
2: তাই
0: গানা গুনি নখ করি পাড়া বহা সাল তাই গানা গুনি করি বউ ভাই হা বুথারি আদিন মনুষ্য বাহান তিনে চাষি নাই তাই বসে তখন নাসি
2: আ
0: বলং নি টক ওয়াক মুসুই মশক যে মান মান বড় মমি চাই পাইখা তিনিলে মনুষ্য বাহান চাষি নাই ব মাইনা মতন বাহাই মানে টঙ্কা বড় মনুষ্য বাহাই উলো খাই থানি তাই মাসা বাসাই থাঙু দি রুতু গুই নাই দি হর সঙ্গে মামি সংসার নাঙামলে তিনটে ওয়া ওয়াতে জরা চখ মখ হর সঙ্গা হর সাইব হর মালিয়া হর সঙ্গা হাই থাঙ্গা তাই মাসা ও বাহাই হা লামা লামা থাঙা দে আবু আবু ভাই নক হুসা আই লতা পাতারি নক বুফাং বলাই রঙ নক আর ন আবার সিং মাসা লানথাই চলাও তক বাইরে গরম মর গরম মর আ গরম মর কাতে থুতু থাতা তলা নিয়ে তক চারা রোগ বাইবে ও সু ও সু আনলে বিসমা সামাসে থইছি মালিয়ে থই মালিয়া বিসমা রোগ বাইবে খা আইলা তলা নিয়ে তক চারা রোগ
2: তক চারা সে বাই না
0: তক চারা রোগ বাইবে
2: থাকবো তাঙে আবার তাতাল কক মাস আছে
0: বাজি খেলেই মানে মামি মা সঙ্গ দিবনী মাইসানি মামি হিমা সঙ্গে হরব মাইয়া হানি বিয়ং থাকা রুসু রুতু গুই নাই গুড়া দি রুতু না থাস থাঙ তাই মাসা থাঙা দেখে বাবা হাই হাই লামা লামা নাই তো বিয়ে দিলে তাই থাকি না
1: বা
0: লামা তংসান
2: আসো
0: পলম কুথু ওঙ্গাই থাকতে থাকতে মো নাই থানে থাকতে

0: मालाय रिउखा नक हायनो बासाय लाबसा खालाय थांजाक आरो बरिसिं मास सानो कै ओनाना नर हरद मानन ने आ हरले क्रेले निमे तंगो माइसै गुनानि हर सेसेसं रेसि माया नों सुबै जों रिमा खायबा तालांदिता हायनै मनो साखाता
1: साजावखाता
0: साजावखाता कै सुबुखाबो हर सुबुखाता खै माइसै गुनानि हरबा हाय सिंग्रिं मिरिक सिंग्रिक सांग्राक आ माइसै गुदन हरन हरनार नखै समाल तोला नांगौ राजा समाल तोलाबो करै আগে হর সমাপান সে সমাল তোলা খাইছে ওলাল বল গা জায়গা চকমক বাহিনী সামাল তোলা বাইন গা জায়গা সামাল তোলা বকরই হলো খাই না মনে বা বেশি টেপসা অকলো অকলো থাকে যাই মকর খুব চার ওই গলা কতরা মারোয়া কতর খাই দা ওই খলবই টঙ্কা ছয়টা গলা দাই খলবই টঙ্কা তাই মাস সান থাকছো
2: যতন ফাইনে বুথা যাবে কেবল সবাই না থাকো
0: আবার হাই ল্যান্ড ড্রপ ল্যান্ড করে
1: দাও ওকা বংনি পাল তাই খরচা থাকছো না
0: তাই খরচা
1: না ফাইনে বুথা যাং না তা
0: বুথা যাং না হ্যাঁ গাই আর আইকো জং মা বা তিনলে মুনি সু বানি খা আসু দাখাই মাস আর না ফাইতে ফাইতে কম সজন না ফাইখা মা দক ফাইখা তা মাসি নিবা তাই মাস সান থাকছো মোতাম হাই দাস মা বাং মাসা পা ফিরগে যে থাকমানি মার নিজে মার দোকি নাই কেবলা বব সাইচুং টাকাশিব থাকা বর তো না হই দাসং বিয়ং থাকমাই থাঙে ইয়াকি ইয়াগ্রা বিয়ং নাই থাকমা গ্রেই পারা আসে বলংকোতো সান পারা মালাই জানে গ্রেই পারা পারা একবারে গ্রেই হলো হই না থাঙা দেখ নখ খুংসা হাই লতা পাতারি নখ আবো বহং বলাই রং নক বাসাই আর থাং মালাই রিগা বেতা সঙ্গে মনু গিয়া এবং মারও মস দাজা বে
1: বেতার জবা খেঙ্গে বা বে মালা সিনে বে
2: আবো রক যতন না থইবে কথা গো
0: আমি ইয়া লেং তোমাই খেতা মারও বিসিঙ্গ গাই না আ তাই মাসা ওলো থানাই বিমুম খাই জামি চলং তা
2: যতন কো যতন না থাকো
1: পাইথানি
0: পাইথানি বুম
1: যতন না থাকো
0: কোসুনি বুম হ্যাঁ অনা না নিজের হর যা তো দাস হর না হমাবো দাস তাহসিনি তমানি খরক সাফা ফিরকা তবে এলে বলং বিশ মামি সংসারানি হর মাইয়া নিজের হর দেখে মানজান হে অ হর তংমালা তো গ্রেলিয়া ও মাইসি গুণনি হর আমন সবই ফান তালাং মাখে তালাং দি নিবন অকং কক সও হই বহাম তলাং না হই হর ফান না হই সবকাতা ফসঙ্গা বাইকে ফসঙ্গা বাইকে ফ ফাই সবকাতে বেমাং না মাইসি গুণানি হর বা সিংরি ব্যাং এর সারি থাং জমাখাই সিংগিয়া হলো খাই বন তাম খাইকা আমন ভাই মকুর বাই তে তে ওকলক ওকলক থাঙে থুপ কেনাকাই হি বকাই সাইমিয়া মনো বউ নি বকাই সাইমিয়া বকাই সবুজ দঙ্গ আরে বরক তাই আছে আং বৌমালে মে ফংসাবাই লেঙে থাকবাই মোটাম হাইসিয়া অনেক অন্য রকম বলা ওয়ান হাজার টাকা বাফর কে ওয়ান হাজার টাকা
2: বকে লেংলি এত না থাকো
0: কেন বসু সবুজ দঙ্গ হর ম তাই সে সতনি মার নাই আবরিছে দে তে বহর সবই টংসানে টংসানে মুকুর কংসা জুটকে নাই আপর সটনি ওয়াই সেই সটনি আগনে হারে থুপ কাইরি খানে ওগুলো হা না না তাম হাই নানো বুসল এহি বুইয়া বলে না না বুইয়া বেরামা বাসং সকলাই বলে না যে বুঝিং নি কক
1: আসে তা তাল না থাকো
0: আসে তা তাল বেরামা বাসং সকলাই বলে না বড় বুনানি বুইয়া গাই
2: বগে থাকো তাঙ্গে বোজা ফোন লেঙ্গিয়া
0: ব ফান গনা কারাক বর তাকুক চিনি ওই বন যতন কারাক তাই তাকুক দিয়েছেন না মনে সাইসং পাইয়া বসে ফানগেন কারাক হাই হর ফু ফুসবি দশ আসে বেকু নুইয়া হতা
1: ফুবাই
0: তাই এসে অকল অকল থাঙে আপ্রকাই তাই সতনে বাথরং মারি কাক সে বখর

0: 통살이 못하나니 몸만이 앞으로 그냥 하 나나 땀 나는 무슬래 나 그렇게 팟 맞아 미냐 라타 색을 라 라타 색을 가래 그냥 구디래라 하 뭐 미니 라타는 약할이야 뭐 미니 라타는 색은 나요 하이 구디래라 하 구디래 이제 그냥 아 뭐로 주동 신이시니 아 주동이 좀 프로 아 마루아 소이때 마루아 컬럽자 파티 배차다
1: 파리 타면 타구나
0: 예 파리 타면 게다가 뭐 다성 몇 번나 아 마루아 미신 합동이면 폴라 폴라 바사이 패배게 그 부파이노 주도 걸 때문에 그 아 뭐 다성 바사이 카르바이게
2: 부파이노 케이자 칼타고
0: 부파용 주도를 때문에 아무리 자 아 아니 하살 그 카리마다
1: 우리 타고 버 그 카스 카르나 버 누구세 아 주도 누 그러면 누구래 카르바케다
0: 아 부파용 그 라이점 아 라이코 중만 봐 라이마니 জনৱাইছে তলা জনাইছে চাকা তাই এলাই মানে আছে গেৰে লাইকা নখ নাখ চবাই লাগে লাইকা আছে গেৰে লাইকা ওলোখাই বিনি ইয়াং মুকুৰ্ণ ও জামি চলং চেগিঙালা হাৰাইকে জমনি আ মুকুৰ্ণ চেগিনেকা মুকুৰ পাইঞ আৰাইকে জন বৈ তগৈ লেংৰি বুথাৰি কিলাই ৰেখা কিলাই ৰেখাতে তাম ফেলে যা জামি চল ৱাই চেনি ইয়াকং ইয়াক চাচই আৰাইকে জন বেমন ইয়াকং ইয়াক চাচই নাই বহু বিশ ডায়েরি রাখা আর আর ডায়েরি রাখে বল হাই পম পম কত মা কি লাই হর
2: মামুইয়া
0: হর মানে
2: যতন দায়
0: হেঁকাই আর তাই বোধাচন তাহক দো তুবই ব্রো ওয়াতানি চাজানাই চাজানাই বা হাই হেলাই ফাইকে মাইব মাসা লাইলে
2: আদিনা
0: গা বিফুকে ওয়াতি বি থাকা ওয়াতি থাকা দে খাইনা ফাইজি দাম খাইনি হর্ন আছে উবে হর্ন মালিয়া পাড়া বেড়ে নিয়ে উবে পাড়া গানা মালাইয়া হর্ন সদি রে ব্রক হর সকা ওয়াতি থাকা বা আপুরকে তাই সব ওয়া বরান মাই খাতা পাঁচ টাইম রাখর র গই ও হর সহ হর তো খাই আর পাঁচ টাইম হর খাতে খাই হর সঙ্গে বলে বল করা অস্তে অস্তে ব গই পয়লা বল পাতলা পাতলা ব গই হর খেলাই তারপর গাই হর খেলাই হর
2: সঙ্গে
0: ওয়া ফালাইব আসলে রাখবা মানিয়া যে নগনি মাইরং তুলং মানি আমি মাইরংব তাই জনসাধব খিয়া কম খেলাই দাও জালাহা আমি ন সঙ্গাই বরক জালাই জাকা জালাই জাকাতে ওখানে আ বলং বরক ফালাই সাথে সাথে ওয়া খিয়া কম খেলাইলাহা আজি সঙ্গর তানই কিছু কম কলাইখা তাইছে হাসালো সঙ্গে থাকলাই
1: কুমন জাগর থানা বাকে বড় কক সাল বাকে
0: থানা কক সাল বাকে আর তাইছে ওয়া আসো দন থাংতে থাংতে থাংতে থাংতে থাংই থাং আয়াং আখনি বলং গো তো থাকা দেখেন ওয়া বতেছে কাম কাম মালাইখা বলং তাইব কতর বলং তাইব
1: তাইব কুথুক মালাইখা
0: তাইব কুথুক মালাইখা আ বলং বুমুখাই দন্ডকারণ্য ব ও দণ্ডকারণ্য বন বলন আব আর থেকেছে ও পুলে রাখি জমা বোথা যা নাই এ আর থেকেছে ব ও এক নম্বর বলন শিক্ষণ ফাই সাবো ফাই নেই রম রমি যাই তমনি আরো মনিষু মালাই মানে আপনি বিবজুক দণ্ডকরণ্য বর তাই মাসা তঙ্কু আব মায়ে বিদি দৈত্য সঙ্গে দল
1: আর তং তংতা
0: তং তংতা আর অন্য মনে বসু মিশি মতনা রমি চাই দেব মশি মশো রমি চাই আর তো কেপ থাকা বরক সিমি নয় ওয়া টানে টানতে ওয়াক গানানি ওয়াক পাই যাগে কাহাম পাই যাগে তাইসে কাহাম তো থাকাটা
1: বলতো থাং সকেতা
0: আর থাঙ্গা দে ইস আর তাই মাসা রায় যে মা বিবি যে বলে আর তংতে মাইনে মতন বাহি মাস মানে যা ইস
2: জাগা তঙ না থাকো
0: ইস দিন বলং মনুষ্য হাফাইছা তিনিলে বরক বহানাং
1: মাসা
0: আর নি সালসা তানো সালসা তৈবে তৈ দেখি চকলাইয়ে ভালো মাইরং তুবই চাফাই বোমা বোফাকে থেবেই জাকা
2: বং নক রে যা থাকো
0: বরং নক আগি নক দো কুড়ি দং নক দং নি বড় রক
2: ও করে হাইকে
0: মা তং তং জাগার হাতা উমা ফকে থেবে গেলে হা হাইকেলে মাসে মাখে ও

আশিক জোড়া কমলাপতি দেববর্মনে খুক্ত রেসব জাগ্রসামু খানাবাইখ্যা আকাশবাণী আগরতলা তাব খানাবাইনে নবরদেবাণী কক্রক আগুলি বীরঘুম খলাতে গানে গানে আমচয়নি নবরদেবাণী কক সাকলাই চাখা খনা নখাচমুই কুপলং তঙ্গনে তাই গরং সাকরং সুথায় ফেরাং কগে ওয়াতে বাউই মানান তুংসামারি তঙ্গনে থামচিবরই ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নকজাকে নৈচি ডিগ্রি সেলসিয়াস গানা গানে তিনি তংসামারি থামচি থাম পয়েন্ট ব্রই ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নকজাকা নৈচি ডিগ্রি নাকারদি নৈচি পয়েন্ট চকু ডিগ্রি সেলসিয়াস নখাও শিবুকমারি রাও চকু চিবা ওয়াতই ফাইমানি মারি নকজাকলিয়া আশেক জোড়া খোনাবাইকে নগবর দেবাণী কক্রক আকাশবাণী আগরতলা।

বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। তিন দিনের সেসেলস সফর শেষে তিনি এখন দেশের পথে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন।

0: এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties. There is nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who is participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right.
0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম গারিব আব্দি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস

0: সভাপতি মল্লিকার্জুন খার্গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী মায়ুম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন। অনুষ্ঠানে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং রাজ্যসভার নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না, রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
1: এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে, এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজে স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মিসহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্টমা পড়িও অমৃতা দেববর্মা তিনি নে কক্টমা বুবাক রকমখা রাষ্ট্রবখরক দ্রৌপদী মর্মুন তিনি দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবনের সংসদজাক নই সাই নৈশিদক বিসিনে উল্লি ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনি নি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি সেসলস নি ইয়মা মানমা বিশি বাসি পুমানুরগৈ বর্ষং সালে পান্ডাও নারওয়াই বখরক নি মানজাখা কেন্দ্রনি বরৈতে চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বরৈতে চেরাই রঙে জুদা জুদা হামক্রাইনি সামনে লোয়াজিমন বলাই ত্রিপুরান হাকতনু কুমন বুখাকনি বাকি মডেল কাইসে হিনি খুরসাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতিলে মঙ্গ তিনি কাইনি থুমু উংখা রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু।

0: তিনি দিল্লী কতালনি রাষ্ট্রপতি ভবন সংসদজাক নৈসাই নৈচিতক বিশ্বনে উলনি ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনিনি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা রাষ্ট্রবক্ষক সিআরপিএফ তাই জুদা জুদা হাস্তে তাই কেন্দ্র বাই নাইকুলজাক আমসাইনি পুলিশ সেঙ্করক বাহিনী নি কাহামকুক সামং খেলাইনে রং ইয়াগো অশাকাট ইয়াফারকা আবনি সকাং অ তালনি চার সালমারি রাষ্ট্রপতি ভবন সংসদজাক নাইমথাং বরম ইয়াফন মুং পান্দানে পুইলে বেরম রাষ্ট্রবক্ষক গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারমানি মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী তিনি সেসেলস নিয়মা মানুষ বিশি বাচি পুমানো রোগী বর্ষং সালনি পান্ডাব নারাবাই বক্রক অঙ্গী মানজাখা বনপুল্যা বরম মানাই ভারতনি মন্ত্রীবক্রক কুচকাওয়াজ ভারতনি রুংতর তাই সেঙ্ক্রাক বাহিনী মার্চিং কন্টিনজেন্ট তাই বেন মানজাখা আইএনএস তার্কেস তাই আইএনএস ইক্ষক পোর্ট ভিক্টোরিয়াও আলাদা ফুরুং মুঙ মানজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সেসেলস নি লোক রং ইয়ংমা মানমা বিশি বাচি পুমা রোগী খা কাহাম ইয়াফারকা পান্ডাও বুহা মন্ত্রী এস জয়শঙ্কর বসং নাইমথাং এডভাইজার অজিত দোবল তাই মরিশাস নি মন্ত্রীবক্রক নবীন চন্দ্র রাম গোলাম মানজাখা বুহা নাইখংনি বখাকটি সাজাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি অ বেড়েমা থাংমা ভারত সেসেলস নি গদংমা জরানি বায়েবনে হালকনো ক্রাক খ্লাইন মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী তিনি হায়ুনি জুদা জুদা হুকুমনি বখাক বরম ফুরুংনাই সাকা ফান বক্সিনকা বাইতাংনি হদালম সংস্কৃত সুভাষিতম শেয়ার খ্লাই বসাকা দাল বিদাল হুকুমনি বখাক বরম ফুরুং মংলো করুনি বিশিং পৈতৃতাই সুবা লাইমংনি ওয়ানসুকুংনো সিসারিও তাই বখাক নিয়ে বায়াব সারিনা হালকনো তেব ক্রাক খ্লাইও কেন্দ্রনি বরৈতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বরৈতাই চেরাই রংনি জুদা জুদা হামক্রাইনি সামংনি লোয়া জিমুন বলাই ত্রিপুরা ন হা কতনি কুমন বখাকনি বাকি মডেল কাইসা হিনে খুরসাকা বসাকা কেন্দ্রতে হাস্তে হাপাং চেরাইতে বরৈ রংনি মথাংমং বাকসাকে নাইকল মংতাই হামক্রাই স্রাই সেক লাইনা নাহারে কেরং কক্সাবনি মথাংমংতাই চংজাক কেরংনি বিশংতে অমরগ্ন মথাংনানি সামং খ্লাইতং তিনি আগরতলা অভয়নগরনি গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন মহিলা আশ্রম কানে সক্ষম অঙ্গনওয়ারী কেন্দ্র তাই সেবক খ্লাইনে বরৈ রংনি বাকি সুনামজাক টংমা হস্টেল নাইকলে বম ককসাকা বসাকা মন্ত্রীবক্ষরংনি বিকশিত ভারত নাহার মংনতি ত্রিপুরাও জুদা জুদা তাং বতাং তাই হামকরণী সামং বতাং মুক্তং খ্লাইজাগৈ তঙ্গ বতৈ বসাকা নৈসাই ব্রিচি সিনি বিশিনি বিশিং কাইসা হামসাজাক ভারত সুনাম তিসামা লগে লগে বরৈতে চেরাই হামক্রাই বেদেনি চেরাই হামক্রাই সেবসাবন ক্রাক খ্লাই তঙ্গ নাইকলমা জরাও বিনিলগে মানজাকা হদা হামক্রাইতে হদা রং মন্ত্রী তিংকুরাই ইয়াংগ কেন্দ্রনি বরৈতে চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি ফুঙ্গ উদয়পুরী মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মতাই নগ মতাই বারোখা বসাকা শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মতাই নগৈ হাই খাকসংখা ব মাতা ত্রিপুরা সুন্দরী থানী হায়ুংনি বাকি টংকসাং ফুয়ার মংতাই লুকুরংনি হামক্রাইনি বাকি দিয়াইখ্যা আবনি উল ব উদয়পুর তেপানিয়ানি সখী ওয়ান স্টপ সেন্টার নাইখ্যা আরও সাতক জাংনাই বুড়ি রক তাই দশাও কলাইজাক বুড়ি রংনি বাকি জুদা জুদা সেপসাপ টংথাই তাই তাং বেক্রমনো বেড়াই নাইখ্যা আবনি লগে লগে গরংজাক অফিসার রক বাই কগলাম সালাই সেপসাপনি হামক্রাইতে বুড়ি মথাংনানি তৈব নাংমাসক ইয়াপ্রি নাহানানি সাকা ফান্ডিখা কেন্দ্রনি মন্ত্রী
1: स्कीम है बिल्कुल इसमें हम सबका ये मकसद है मंत्रालय का ये कि जो भी महिला कहीं भी जो पीड़ित महिला है वो वन स्टॉप सेंटर में आए वो 181 हेल्पलाइन में वो फ़ोन करके आ सकती हैं या फिर थाना के माध्यम से उसे पहुंचाया जाता है तो यहाँ आने के बाद उसे जिस तरह की सुविधा चाहिए मेडिकल चाहिए काउंसलिंग की सुविधा लीगल चाहिए हर तरह की सुविधाएँ उपलब्ध कराई जाती है और उसके साथ अगर उन्हें टेम्पररी रोकना भी हो तो 5 दिन का टेम्पररी यहाँ पे शेल्टर भी दिया जाता है।
0: आकाशवाणी अगरतला केंद्र ने अकोकनमा खनाई तंगायो আকাশবাণী ককটমানে আপডেট মানা বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককটমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেলও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো ত্রিপুরানি রংথং তে লেখমং বেদেনি যুগালি মুম্বাই তিনি আগরতলা প্রজ্ঞা ভবন ফিল নিজে লেখমং শালা বা স্ট্যাটিস্টিক্স দে পালাইজাখা পান্ডাও দাগিফাং দেবানন্দ রিয়াং সাকা হামক্রানি ককচাপ মুঙ্গ লেখামং বেলাইনে নাংকুক মাতাই অমর রায়দা চংনানি সিংলি লুকু লেখামং বেদিনী তাগিফাং রতন বিশ্বাস সাকা ত্রিপুরানি রংথং তাবুকনি জরও নাংমা সুখ সুকাঙ্গি তঙ্গ বতেব সাকা বুসকাংনি লুকু লেখামং ডিজিটাল রায়দাতে মোবাইল এপনি বিশৃঙ্খলি খ্লাইজাগান তাকলাইনি অশালনি কক প্রথমা আংখা হাপাং নাইকল মং অংথত ককঠুঙ পিয়কমুং হাস্তে বৈ বাক্সা সিপাহী জলা হাংক্রব বসকং জুলাই চিসিনে সিমে লুকু লেখামং নৈসাই নৈচিসিনে চেংজাগান সালচিবা রোমই টঙানো ও বাইথাং লেখামংনি সামং সিপাহী জলনে হাংকর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল তিনি ককটমা থুমনা রং থুম মকক শাখা বসাকা বাইথাং লেখামংনি জরাও লুকুরক এস ই ডট সেন্সাস ডট গভ ডট ইন পোর্টাল হাবুই

फाय थामचिब्रै सों मंनो रुखसावै बायथांनि नांखौमा ककथुम बायथांनो रुवै मानानो बुसखां आगस्ट साल पुलियानि सिमि लेखा मुंनि सामं खालायनो र नग नग थाङै नगनि मुं बोदांनि सामं सेंगानो अ जराव बायथां लेखा मुं रुमा ककथुम नायखलमा लगे लगे नांमाने आलादा ककथुमबो नाहार जागानो त्रिपुरा बुरै नायक्रानि चेयरपार्सन जर्नदेव बर्मा तिनी फटिग्राई विधानसभा केन्द्रनि कांचनबारी माल्टिपार्पज कम्युनिटी हल बरि रंगनती केसे केनाखंमानतै संसाजाग हजगमनो सिबिर सिबिनो चेंगिदिखा बसाखा उमर कासुगिया कायमा मोथांनाथाय नुखुनो केसे केरंग क्लाइजाग बरि रंगनो कातिरिनाव बुरै नायक्राय साखथारि सामं तांगै दङ पान्डाव मानजाखा कांचनबारी पंचायतनि बखरक सेलि भट्टाचार्य फटिग्राई पंचायतनि बखरक सुमिता दत्त कर आकर्षण চিসা বেটেলিয়ানি চেতনবাই তিনি কল্যাণপুর গড়িয়া দফাদার আমচাই ও কাইসা সাকাম শিবির তেলুক হজম সামবতাং সংসাজাখা কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারনি চুবাচুবাই সংসাজাক অ শিবির আমচানী লোকডনি সাকচেরি নাই মাগনা বিথি বাগজাখা আবনাকারে ব উমর কাসুগিয়া কাইমা তাই ফেক মু মাননি হামিয়া বাবানীতি লোক হজমং বাংদিনাও আলাদা আওয়ামং সামবতাং খ্লাইজাখা এনসিসি চিথাম নম্বর বেটেলিয়ানি চেতনবাই অতালি নৈচিনি শালমারি সিমে আগরতলা ভগৎ সিং শিখলা তংথাই নগ নখা শালচিনি ফুরং শিবির চেংজাকমানি তিনি শিবির জুদা জুদা দিখল বাতালিয়ামা ও কাহামক খলাইনাই ক্যাডেট ডং ইয়াকো সকাটিয়া ফেরে জাখা আর মানজাখা এনসিসি শালচি শালকা আমসিনি এডিশনাল ডিরেক্টর জেনারেল অনুরাগ ভিস খোরসাতে ক্লাই ও ফুরং শিবির বসকং জুলাই তালনি ফা শালমারি ও পায়েন ফুটবল হায়ুঙ্কাপন নক আউট বেদমনি তিনি সালানী সাল রাউন্ড অফ 32 ও তিনি থা নখরণ কায়দক হাকতর পাইথাক চিদ্দক থাই স্রাই স্রাই খ্লাইনা নাহারে কাইথাম নাংকমা থং সংসাজাগান আবনি বিশৃঙ্গন সাউথ আফ্রিকান মেসনে কানাডা পাইথাক চিদ্দক কোয়ালিফাই খ্লাইকা বারণ জরা তিনি হরনি দামচি সতী থামচি ও ওয়াই বা হায়ুং চ্যাম্পিয়ন অংজাক ব্রাজিল বাতেনে জাপান বাই আবনি উল হর দামনি তামি সতী থামচি ও জার্মানি কেবেঙ্গি থানো প্যারাগোয়ে তাই খানা ফুং দাম দগ নেদারল্যান্ডস বাই বাতেনে মরক্কো ও কাইথাম মেস নি কপলাই বদল থানো ওলনি রাউন্ড অফ 16 পেরাম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতালিয়ামগ তিনি কাইনি থুমুং উংখা উমকান্ত মিনি স্টেডিয়ামও পুলিয়া থুমুঙ্গ কদমতলি যুব সংস্থা থামসা গোলনি ফের বাই পান্টি স্পোর্টিং ক্লাব মেচেনখা ওল থল কেশব সঙ্গ থামনি গোলনি ফের বাই সব সঙ্গ মেচেনখা কেশব সঙ্গনি সান জমাতিয়া রেড কার্ড মানখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বরি রংনে অরণি টি টুয়েন্টি ক্রিকেটও তিনি কাইব্রে থুমুং উংখা নরসিংহনি পিটিএ থংখলাও কাইনি থুমুঙ্গ কর্নেল কোচিং সেন্টার থামচিতাম রান বাই বিদ্যাসাগর কোচিং সেন্টার নতে উসপেলিঙ্গ ক্লাব উইকেট কাইসিনি বাই চলমান সংগন মেচেনখা এমবিবি স্টেডিয়ামও কাইনি থুমুঙ্গ মডার্ন ক্রিকেট একাডেমি উইকেট কাইসার বাই ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার নতে প্রগতি প্লে সেন্টার রান কাইথাম বাই জিবি প্লে সেন্টার মেচেনখা বসকং দামনি শিবরে হাসিনীর বেবাক হাঙ্কর ফেরাঙ্ক ওয়াতি ওয়াইমান হিনে হজমংনিখা নগরতিবা নাইকং খনাশালনি সাকানি তুমারি থামচিবরি ডিগ্রিতে খামানি নৈশিতক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিন ও তঙান তিনি সালনি সাকানি তুমারি তমানি থামচি থাম দশমিক ব্রী ডিগ্রি তে খামানি নৈশিতক দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস তিনি কক কক্টমা তিনবাগে অরণ উপাখ্যা উল্লি কক্টমা আওয়াই ইঙ্গানে খনা ফুং দামশ্রী সতী ব্রিজুয়া

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। হাড্ডাহাড্ডি তিনটি নকআউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে ছটি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা

0: করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা ও সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলিকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। আজ আগরতলার অভয়নগরস্থিত গার্লস ইউনিট টু, চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত দৃষ্টিভঙ্গির নির্দেশনায় ত্রিপুরা কার্যকরভাবে বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক শিশু কল্যাণ ব্যবস্থাকে ক্রমাগত শক্তিশালী করে চলছে। তিনি আরও বলেন, এই ক্ষেত্রে কেবল শিক্ষার উপরই নয়, বরং দক্ষতা উন্নয়নের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিদর্শনকালে তিনি নারী ও শিশুদের কল্যাণে পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সকালে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা করেন। তিনি বলেন, শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে এক অনন্য শান্তি অনুভব হয়। তিনি মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী উদয়পুরের টেপানিয়ায় অবস্থিত সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে নারী নির্যাতনের শিকার এবং সংকটাপন্ন মহিলাদের জন্য চালু বিভিন্ন পরিষেবা, পুনর্বাসন ব্যবস্থা এবং পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করে পরিষেবার মান উন্নয়ন এবং নারী সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর কেন্দ্রীয় মন্ত্রী গুরুত্ব আরোপ করেন।
1: ওয়ান স্টপ সেন্টার কা জো স্কিম হ্যায় বিলকুল ইসমে হাম সবকা ইয়ে মকসদ হ্যায় মন্ত্রালয় কা ইয়ে কি জো ভি মহিলা কহি ভি জো পীড়িত মহিলা হ্যায় ও ওয়ান স্টপ সেন্টার মে আয়ে ও 181 হেল্প লাইন মে ও ফোন করকে আ সকতি হ্যা ফির থানা কে মাধ্যম সে উসে পৌঁছায়া যাতা হ্যায় তো ইহা আনে কে বাদ উসে জিস তরহ কি সুবিধা চাহিয়ে, মেডিকেল চাহিয়ে, কাউন্সিলিং কি সুবিধা, লিগল চাহিয়ে, হর তরহ কি সুবিধায় উপলব্ধ করাই যাতি হ্যায় আর উসকে সাথ আগর উনহে টেম্পোরারি রুকনা ভি হো তো 5 দিন কা টেম্পোরারি ইহা পে শেল্টার ভি দিয়া যাতা হ্যায়।
0: ত্রিপুরা অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 20তম পরিসংখ্যান দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধিকর্তা দেবানন্দ রিয়াং বলেন, উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নীতি নির্ধারণের মেরুদণ্ড। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, ত্রিপুরার অর্থনীতি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেন, আসন্ন আদমশুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে। এবারের মূল ভাবনা প্রশাসনিক তথ্যের সম্ভাবনার উন্মোচন। সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 17 জুলাই থেকে আদমশুমারি 2027 শুরু হচ্ছে। মোট 15 দিন চলবে স্বগণনার কাজ। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, স্বগণনার সময়ে জনগণ ac.census.gov.in পোর্টালে প্রবেশ করে 34টি প্রশ্নের ভিত্তিতে নিজেদের প্রয়োজনীয় তথ্য স্ব উদ্যোগে নথিভুক্ত করতে পারবেন। আগামী 1 আগস্ট থেকে গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকাভুক্তির কাজ শুরু করবেন। সেই সময় স্বগণনায় দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। নিজের সামাজিক মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে তিনি বলেন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান মানুষের মধ্যে আস্থা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্ববোধ মজবুত করে। ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা আজ ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস কমিউনিটি হলে মহিলা সংক্রান্ত বিষয়ে এক সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করতে এবং পারিবারিক হিংসা থেকেও মহিলাদের রক্ষা করতে মহিলা কমিশন প্রয়াস জারি রেখেছে। উপস্থিত ছিলেন কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য, ফটিকরায় পঞ্চায়েতের প্রধান সুমিতা কর, দত্তকর প্রমুখ। এনসিসির 13 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে আগরতলায় ভগৎ সিং যুব আবাসে চলছে 10 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। আজ শিবিরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের এডিশনাল ডিরেক্টর জেনারেল অনুরাগ ভেজ। উল্লেখ্য, প্রশিক্ষণ শিবির আগামী 1 জুলাই শেষ হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে

ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। পুরীতে লক্ষ লক্ষ ভক্ত আজ ভগবান জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা প্রত্যক্ষ করেছেন, যা এবছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা চিহ্নিত করেছে। ঐতিহ্য অনুসারে মন্দির প্রাঙ্গণে অভ্যন্তরে অবস্থিত পবিত্র স্বর্ণকূপ থেকে সংগৃহীত 108 কলসি পবিত্র সুগন্ধি জল দিয়ে দেবদেবীকে স্নান করানো হয়। রাজ্যীয় জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির সহ বিভিন্ন মন্দিরে স্নানযাত্রা উৎসব পালিত হয়। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি মহড়া চালানো হয়। কুমারঘাট মহকুমার ফটিকরাই থানাধীন ডেমডুম নাকা পয়েন্টে আজ সকালে পুলিশ একটি বিলাসবহুল গাড়ি থেকে 271 কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। কুমারঘাটের এসডিপিও উত্তলেন্দু বিকাশ দেবনাথ জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। টিএসআরের 11 ব্যাটেলিয়ানের উদ্যোগে আজ কল্যাণপুরের গড়িয়া দফাদার এলাকায় একটি স্বাস্থ্য শিবির এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালানো হয়। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন পূর্ব রাধা কিশোরপুরে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে প্রায় 1,50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 7,50,00,000 টাকা। মাদক পাচারের দায়ে পুলিশ শিলচরের অনুপ নুনিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় এই খবর জানিয়েছেন। ফুটবল বিশ্বকাপে নক আউট পর্বের আজ দ্বিতীয় দিন, রাউন্ড অফ 32-এ আজ মাঠে নামছে 6টি দেশ। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার লক্ষ্যে 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা ইতিমধ্যে শেষ ষোলোয় কোয়ালিফাই করেছে। ভারতীয় সময় আজ রাত 10:30 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। এরপর রাত 2:30 জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আর আগামীকাল সকাল 6:30 নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর। এই 3টি ম্যাচের বিজয়ী দল খেলবে পরবর্তী রাউন্ড অফ 16 পর্ব। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় কদমতলি যুব সংস্থা 3-1 গোলে পান্থই স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে কেশব সংঘ 3-2 গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। কেশব সংঘের শান জমাতিয়া লাল কার্ড দেখেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় কর্ডিল কোচিং সেন্টার 33 রানে বিদ্যাসাগর কোচিং সেন্টারকে এবং স্পুলিঙ্গ ক্লাব 7 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় মডার্ন ক্রিকেট একাডেমি 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং প্রগতি প্লে সেন্টারের 3 রানে জিবি প্লে সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। হাড্ডাহাড্ডি 3টি নক আউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে 6টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠান।
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে মন কি বাতের 135তম পর্ব, পেনশনারদের আবাস আশ্রয় পরিদর্শনে রাজ্যপাল এবং ক্ষেত বাঁচাও অভিযানে একদিনের কর্মশালা।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাতের 135তম পর্বে রাষ্ট্রীয় ভাবনাকে সম্মান জানানোয় দেশবাসীকে ধন্যবাদ জানান। রবিবার এ মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি বলেন,
1: মে দেশ কে হর নাগরিক কা আভারী হু কি মেরি আপিল কা উনহোনে না সিরফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়। মুঝে কাই পরিবারোনে সন্দেশ ভেজকর अपने अनुभव साझा किए हैं। कितने ही परिवारों ने तय किया है कि घर के विवाह में इस बार सोना नहीं खरीदेंगे, जरूरत पड़ी तो पुराने सोने को रिसाइकल करके नए गहने बना लेंगे। कितने ही लोगों ने सोशल मीडिया पर यह भी लिखा है कि कैसे उन्होंने इस बार विदेश यात्रा को टाल दिया है।
0: জল সংরক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন,
1: আর হ্যাঁ, জল সঞ্চয় তো করনা হি করনা হ্যায়, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায়, ক্যাচ দ্য রেইন, ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি হোনে দেনা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায়, বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে।
0: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজধানীর কুঞ্জবন এলাকায় পেনশনারদের আবাস আশ্রয় পরিদর্শন করেন। পরে তিনি বলেন, প্রবীণ নাগরিকরা দেশের সম্পদ।
2: ইদার স্টেট কা সিনিয়র সিটিজেন্স হোম আকে বহুত আচ্ছা লাগা হ্যায়। গভর্নমেন্ট কে তরফ সে মাই পহলি বার ইয়ে রিটায়ার্ড পিপল কে লিয়ে এক হোম পহলি বার ভিজিট কর রহা হু। Senior citizens, they are the property, real property of the country. Unka jo experience hai, wo sabko milna chahte hain, milna hai. To senior citizens, how best we can utilize unka experience, ye sochne ka hai. Main isiliye un logon ko yehi request kar raha hu ki pehle aapka anubhav jo hai পেপার মে রাখ সকতে হ্যাঁ, ব্লগ মে লিখ সকতে হ্যাঁ। বৈসে ওল্ড এজ পিপল কা জো প্রবলেমস হুসকে লিয়ে আপ বার বার বাকি কে লোগো কো লেকে আকে উনসে লেকচার দিলা সকতে হ্যাঁ।
0: সাইবার প্রতারকের শিকার থেকে প্রবীণ নাগরিকদের রক্ষা করতে রাজ্যপাল বলেন,
2: সাইবার ক্রাইম মে কেসে কেসে বুড়ে আদমিও কো ডুবারে অলগ অলগ কিসম কে ডরম ধমকি দেখতে হুয়ে ওইসে হেলথ কে প্রবলেমস হেলথ কে ইসমে পহলে এজুকেট করনে কা জরুরত হ্যায়। তো কই রিটায়ার্ড ডাক্তারস হই সোশ্যাল ওয়ার্ক করনে ওয়ালে হ্যাঁ, উনকো ভি লেকে আকে ইয়ে কর সকতে বৈসে উনকে লিয়ে উনকা বার্থডেস ও কর সকতে হ্যাঁ, বাকি কে সোশ্যাল অ্যাক্টিভিটিস কর সকতে হ্যাঁ। और प्रोडक्शन वाइज भी देख सकते हैं, क्योंकि खाली है तो वो हेल्थ प्रॉब्लम होता है। तो लेडीज़ है, स्टिचिंग का है, या बच्चों को ट्यूशन पढ़ाने का है, ये ऐसे काम करते हुए उन्हों खुद बिजी होते हुए उनके हेल्थ ठीक रख सकते हैं। यही मेरा उद्देश्य था, इसलिए इधर आए हैं, बहुत अच्छा लगा है।
0: মুখ্যমন্ত্রী প্রফেসর ড

0: মানিক সাহা বামুটিয়ায় শুক্রবার বেরিমুরা স্কুলে ক্ষেত বাঁচাও অভিযানে একদিনের কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্যে মুখ্যমন্ত্রী ক্ষেত বাঁচাও অভিযানের বিষয়ে বলেন,
1: আমাদের দেশের যে শ্রমশক্তি, মোট শ্রমশক্তির যে 60% যে শ্রমশক্তি সেটা হচ্ছে আমাদের কৃষকরা, এবং তাদের যে জীবন জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আজকে আমাদের সমস্ত মানুষ এই কৃষির উপর নির্ভরশীল। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে ভারতবর্ষ পৃথিবীর দরবারে একটা বিশ্বের মধ্যে একটা শস্য ভাণ্ডার হিসাবে যেন ঘটনা হয়, তার জন্য বিভিন্ন স্কিম বিভিন্ন বিষয়ে উনি এনেছেন। বিগত কয়েক দশক ধরে আমরা দেখেছি যে রাসায়নিক সার, এটার উপর যেভাবে আমরা আগে রাসায়নিক সার যেভাবে আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতাম, ইউরিয়া হোক, ডাই অ্যামোনিয়াম ফসফেটই হোক, যাকে শর্ট ফর্মে ডিএপি বলে, এবং সেই ব্যবহারের পরে মাটির তার যে জৈব উপাদান সেটা আস্তে আস্তে করে আমরা দেখছি সেই ক্যারেক্টারটা কমে যাচ্ছে, এবং এতে করে যখন জমির যদি প্রপার তার যে উপাদানগুলো যদি না থাকে তাহলে উৎপাদনও কিন্তু কম হয়ে যাবে।
0: এই প্রকল্পটি নিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন,
1: এই যে আন্দোলন ক্ষেত বাঁচাও অভিযান সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি থেকে শুরু করে কৃষি দপ্তরের সবাই এই বিষয়ে চিন্তিত এবং কাজ করছেন। এই যে বহুমুখী এবং এই যে ঝুঁকি কন্টিনিউয়াস যে এই ঝুঁকি হচ্ছে তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং ওনার নেতৃত্বাধীন যে সরকার আজকে কেন্দ্রীয় সরকারের যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ ICAR এবং সারা দেশের 731টা যারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই 1 জুন থেকে 30 জুন ক্ষেত বাঁচাও অভিযানের কার্যক্রম শুরু হয়েছে। গত 1 জুন মধ্যপ্রদেশের থেকে এটা শুরু হয়, রায়সেন জেলার রামাসিয়া গ্রাম থেকে আমাদের কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী মাননীয় শ্রী শিবরাজ সিং চৌহান উনি আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু করেছেন।
0: কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প উল্লেখ করে তিনি বলেন,
1: মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান, এই হচ্ছে মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান, এই যে স্লোগান আজকের যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ক্ষেত বাঁচাও অভিযানের মেইন স্লোগান, এবং তার যে মেইন উদ্দেশ্য যে আমরা প্রাকৃতিক যে খেতি সেটা আমরা সার, এই যে রাসায়নিক সার সেটা যাতে আমরা কম ব্যবহার করি।
0: আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে এক র্যালি বুধবার অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন,
2: বেরিয়েছি, অ্যাওয়ারনেস করতে বেরিয়েছি আমরা ছাত্রছাত্রীদেরকে বোঝাতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে যে নেশার থেকে যেন বেরিয়ে আসে, এবং যারা ছাত্রছাত্রীরা আছে তারা একদিকে পড়াশোনা, একদিকে দক্ষতা বিকাশ, একদিকে মাঠমুখী হয়, তারা যেন মাঠে খেলাধুলার সঙ্গে যুক্ত হন বা বিভিন্ন দক্ষতা বিকাশের সঙ্গে নিজেদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য যুক্ত হন, নেশার থেকে যেন দূরে থাকে, এবং আমাদের ছাত্রছাত্রীর প্রত্যেকের কাছে আহ্বান থাকবে সকলে মিলে যেন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কেউ নেশা করব না, তবেই নেশামুক্ত সমাজ নির্মাণ করা সম্ভব। এটা সরকারের প্রয়াস, সরকার চাইছে যে নেশামুক্ত সমাজ নির্মাণ হোক, এ নিয়েই সরকারের সমস্ত স্তরের আধিকারিকগণ বা আমাদের বিভিন্ন মন্ত্রীরাও বিভিন্ন জেলাগুলোতেও এই অনুষ্ঠান করছেন যে আরও বেশি করে যেন ছাত্রছাত্রীদের নতুন প্রজন্মের কাছে এই মেসেজটা পৌঁছানো যায় যে নেশা কোনো মানুষকে জীবনে সফলতা দিতে পারে না, আমরা নেশার থেকে যেন দূরে থাকি এবং আমরা খেলাধুলার সঙ্গে বা দক্ষতা স্কিল যে স্কিল ইন্ডিয়া বা আমাদের পণ্ডিত দীনদয়াল বিকাশ যে স্কিল বিকাশের অর্গানাইজেশন রয়েছে যারা স্কিল ট্রেনিং করান, এগুলোতে যেন নিজেদেরকে সামিল করি, বেশি যত এঙ্গেজ থাকব তত বেশি আমরা ছেলেমেয়েদেরকে নেশার থেকে দূরে রাখতে পারি।
0: সংবাদ বিচিত্র এখানেই শেষ হলো। সম্পাদনা আদিত্য দত্ত, গ্রন্থনা ও প্রস্তুতি সহায়তায় সরজু চক্রবর্তী।

0: সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, আজ আমাদের অনুষ্ঠান, এই মুহূর্তের অনুষ্ঠান, এক সূত্রে বাঁধা।

ভারতবর্ষ সাম্যের এক নাম। অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছি তুলে। দেবতাও

ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে মানুষকে দেবতা রূপেও পূজো করা হয়, যেখানে মানুষের জন্য মানুষের ভালোবাসাই ভারতবাসীর প্রকৃত ধর্ম। আর তাই তো বলে, সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে। গঙ্গা যমুনা ভাগীরথীর দেশ আমাদের ভারতবর্ষ। আ সমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল। আবহাওয়া থেকে শুরু করে ভাষা, সংস্কৃতি, জাতি, ধর্ম, আচার অনুষ্ঠান সব কিছুই একে অপরের থেকে অনেক আলাদা। এত আলাদা সব ধরন, এত ভিন্নতার মধ্যেও ভারতে বাজে একতার সুর। আমরা একসাথে বলি বন্দে মাতরম, এক সুরে গাই জনগণ মন। বৈচিত্র্যের মধ্যেও রয়েছে এখানে সাংস্কৃতিক সংহতি। প্রচুর বৈপরীত্য থাকা সত্ত্বেও অসংখ্য সেতুর বন্ধনে এই দেশে ঐক্য বিরাজ করছে। আর তাই ভারতীয় সমাজ সভ্যতার স্বরূপ উন্মোচনের প্রয়াসে ভিনসেন্ট স্মিথ লিখেছেন, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। পৃথিবীর বুকে বৃহত্তম মহাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ভারতবর্ষ আমাদের দেশ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ এই দেশটি পৃথিবীর বুকে আশ্চর্য ভৌগোলিক অবস্থানের কারণে একটি উপমহাদেশ হিসাবেও পরিচিত। পৃথিবীর বুকে ভারতবর্ষের এক সুপ্রাচীন এবং গৌরবময় ইতিহাস আছে। এ বিশ্বে প্রাচীনকাল থেকে যত সভ্যতা গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সভ্যতা হচ্ছে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি। খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে থেকে ভারতবর্ষের বুকে এক অন্যতম সংস্কৃতি গড়ে উঠেছিল। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সংস্কৃতি। তারপর থেকে কালের নিয়মে বহু ছোট বড় সংস্কৃতি ভারতবর্ষের সভ্যতার স্রোতে বিলীন হয়ে গেছে। পরবর্তীতে স্থান নিয়েছে অন্য এক নতুন সভ্যতা, গড়ে উঠেছে নতুন সংস্কৃতি। যেমন এক সময়ে বৈদিক সভ্যতার পতন ঘটেছে এই দেশের বুকে, এবং তারপর মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ প্রভৃতি বৃহৎ সাম্রাজ্যের উত্থান ঘটেছে এবং ভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যময় আবহে পরিপূর্ণ হয়েছে ভারতবর্ষ। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের সভ্যতার টানে এসেছে শক, হুন, পারসিক, গ্রিক নানান জাতি। এরপর এসেছে মধ্য এশিয়ার মুসলমানেরা। এরপরে এসেছে ব্রিটিশ। গিরিপথ, সমুদ্রপথে বহু বিদেশি যেমন অভিযান চালিয়ে এসে পৌঁছেছেন ভারতে, তেমনি বহু বিদেশি পর্যটক এবং ধর্মপ্রচারক এখানে এসেছেন তাদের নিজস্ব মতবাদ নিয়ে। তাদের সকলের কণ্ঠে বৈচিত্র্যময় ভারতে ঐক্যের জয়গানই ধ্বনিত হয়েছে বারবার। এই ভারতেই শক, হুন, দল, পাঠান, মোগল এক দেহে হল লীন। পৃথিবীর সকল প্রকারের মানুষের মিলনে আমাদের ভারতবর্ষ হয়ে উঠেছে মহান। আমাদের দেশের যেমন এক সুপ্রাচীন ইতিহাস আছে, তেমনি রয়েছে সেই প্রাচীনকাল থেকে বয়ে আনা এক মহান ঐতিহ্য। এই ভারতবর্ষের মাটিতেই জন্ম নিয়েছেন গৌতম বুদ্ধ, মহাবীর, শ্রী চৈতন্য, গুরু নানক, স্বামী বিবেকানন্দ। এই মাটিতেই জন্ম নিয়ে এই দেশকে বিশ্ব বরেণ্য করে তুলেছেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু।

0: দেশের একদিকে যেমন রয়েছে হিমালয়ের সুউচ্চ পর্বতশ্রেণী, তেমনি রয়েছে সাগর, উপসাগর, মহাসাগর। ভারতবর্ষের উত্তর পূর্বে যেমন রয়েছে চেরাপুঞ্জির মতো পৃথিবীর সবথেকে আর্দ্র অঞ্চল, তেমনি পশ্চিমে রয়েছে রাজস্থানের উষ্ণ ও শুষ্ক থর মরুভূমি। দক্ষিণে যেমন রয়েছে মালভূমি, উত্তরে রয়েছে উচ্চভূমি, আবার পূর্বে সমভূমি। ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত রাজ্যে বাস করেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ। তাদের ভাষা, ধর্মবিশ্বাস, নৃত্যকলা, সঙ্গীত, স্থাপত্য শৈলী, খাদ্যাভাস, পোশাক পরিচ্ছদ সঙ্গে সব কিছুই আলাদা। তবে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন হয় ভারতীয়দের মাধ্যমে। ধরুন কারো জন্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র ভিন্ন, কাজেই তার নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিশে যায় তার পারিপার্শ্বিক সংস্কৃতি, এবং এই দুই সংস্কৃতির মেলবন্ধনে আমরা বাধা পড়ে যাই। আজ এমনই দুই রাজ্যের মেলবন্ধনের কথা বলবো আপনাদের, যে দুই রাজ্যের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও অনেক ক্ষেত্রে আবার অমিলও রয়েছে, তবে তার মধ্যেও রয়েছে একতার সুর। সেই সুরের টানেই আমরা পৌঁছে গেলাম ত্রিপুরার উইমেন্স কলেজে। সেখানে আমরা কথা বললাম সেই কলেজের অধ্যাপক ডক্টর অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে, যার জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়, কিন্তু কাজের সূত্রে প্রায় 15 বছর ধরে তিনি তার পরিবারকে নিয়ে রয়েছেন ত্রিপুরায়, আপন করে নিয়েছেন এখানের সংস্কৃতিকে। যে যখন তিনি জানতে পারলেন যে তার কর্মক্ষেত্র ত্রিপুরা, সে সময়ের অনুভূতি কি ছিল তিনি বলেন।
1: যখন জানতে পারলাম যে আমার কর্মক্ষেত্র ত্রিপুরা, সে সময়ের অনুভূতিটা একটু মিশ্রিত ছিল। জানতাম যে ত্রিপুরা মূলত বাংলা ভাষী একটি স্টেট, কিন্তু সেখানে অনেক জাতি জনজাতির একটা মিশ্রণ আছে, এবং নর্থ ইস্ট সবচেয়ে বড় ব্যাপার, এটার ইতিহাসটা একটা বিচিত্র ইতিহাস ছিল একটা সময়, সেই কারণে একটু মিশ্রিত অনুভূতি ছিল, কিছুটা ভয় কিছুটা কৌতূহল, এই মেশানো। কিন্তু ওভারঅল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আকর্ষণ।
0: তার কাছে আমরা জানতে চাই যে ত্রিপুরায় আসার আগে ত্রিপুরাকে নিয়ে কি ধরনের ভাবনা ধরা দিত তার মনে, তিনি বলেন।
1: ত্রিপুরায় আসার আগে ত্রিপুরাকে নিয়ে একটা বিশেষ ধরনের ভাবনা ছিল, যে কথাগুলো আগেও বলেছি। সেটা চেয়েও আরো একটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সান্নিধ্য ধন্য ত্রিপুরা। এই ধারণাটা বা এই বিষয়টা সম্পর্কে আমি আগেই অবগত ছিলাম, এবং আমরা ছোটবেলাতেও বিভিন্ন সময়ে নাটক, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। রবীন্দ্রনাথের বিসর্জন আমরা যখন ছোট ছিলাম, মণিমালা ছিল যেটা পরবর্তীকালে কিশোর বাহিনীতে পরিবর্তিত হয়েছে, সেখানে সেই ত্রিপুরা নিয়ে সেই গল্পের মধ্যে সেই শিশু বয়সেই আমাদের একটা ধারণা তৈরি হয়েছিল। পরবর্তীকালে জেনেছি যে ত্রিপুরার একটা রাজন্য ইতিহাস আছে, ত্রিপুরার রাজাদের কথা জেনেছি, পড়েছি, শুনেছি, তো সেই নিয়ে সব মিলিয়ে কিন্তু ত্রিপুরা সম্পর্কে একটা ইতিবাচক ভাবনাই আমার মনে ছিল বরাবরই।
0: তাকে আমরা প্রশ্ন করি যে যখন ত্রিপুরার মাটিতে পা রাখলেন, নতুন করে জানতে শুরু করলেন ত্রিপুরাকে, তখন আপনার ভাবনা আর বাস্তবে কি কি মিল এবং অমিল পেলেন, উত্তরে তিনি বলেন।
1: ত্রিপুরায় মাটিতে প্রথম পা রাখার পরেই যেটা প্রথমেই মনে হয়েছে, যে আগে যেটা শুনেছি ত্রিপুরা খুবই ছোট্ট একটা রাজ্য,

0: এবং আমাকে একজন বলেছিলেন একটা কথার কথা, যে আগরতলায় আমরা সবাই সবাইকে চিনি। কাজেই যখন আমি বিমানে থেকে নামলাম এবং আমার প্রথম যে কর্মস্থল কৈলা শহরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম, তখন কিন্তু অবাক হয়েছিলাম যে এত ছোট তো মনে হচ্ছে না। আগরতলা দেখে সুন্দর একটা সাজানো গোছানো শহর, রাস্তাও সেরকম ঝাঁ চকচকে চওড়া রাস্তা, এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য তো তুলনাই নেই। তখন তো রেল অতটা প্রচলিত ছিল না, মিটার গেজ ছিল। আমি যে সময়ের কথা বলছি, আমি তো গাড়িতেই গেছি, অনেকটাই রাস্তা। তখন দেখে ভালো লেগেছিল, মোটামুটি ভেবেছিলাম যে কিরকম কি জায়গা হবে। আর যে হিল স্টেট, তার যে একটা পার্বতী ত্রিপুরার একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য কিন্তু দুচোখ ভরে উপভোগ করেছি যখন আমি গেছি গাড়িতে প্রথমবার।
1: আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, আপনার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যের মধ্যে কিছু মিল থাকলেও অনেক ক্ষেত্রে অমিল রয়েছে। নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছেন? তিনি বলেন,
0: দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, আমার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে মিলের ব্যাপারে তো আগেই বলেছি, অমিল তো কিছু থাকবে, অমিল তো কিছু থাকবে। কেন, জনগোষ্ঠীর বিন্যাস, ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, সমতল এবং পাহাড়। আমাদের এধারে যেমন সামুদ্রিক ব্যাপারটাও রয়েছে, সমুদ্র আছে, এটা তো ধারে নেই। তাহলে বিভিন্ন জায়গায় মানুষের জীবন ধারার এক একটা প্রকৃতি আছে, ঠিক আছে। ওখানে একটা বড় অংশের মানুষ ত্রিপুরায় দেখছি যে পার্বতী ত্রিপুরার একটা অংশ, নিঃসন্দেহে এটা অনেক ইতিহাস বহন করে। এখানকার মানুষরা অনেক কর্মঠ, তারা অনেক সংগ্রাম করেছেন প্রাকৃতিক কারণের জন্য, ভৌগোলিক অবস্থানের জন্য, ঠিক আছে। আজকে বিভিন্ন সময় সরকার তাদের জন্য চেষ্টা করেছে, এখনো তারা করে চলেছেন, নিরন্তরভাবেই তারা করে চলেছেন, যে জনজাতিদের যাতে জীবন যাত্রার মানটা আরো বাড়ে। তার সাথে বাঙালিরা তো রয়েছেন তাদের কৃষ্টি এবং ঐতিহ্য নিয়ে। আর যে কথাটা আমি আগেও বিভিন্ন প্রসঙ্গে বলেছি, যে একটা খুব সুন্দর একটা হারমোনিয়াস রিলেশন এই ত্রিপুরায় আমি দেখতে পাই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের মধ্যে। আর এই জিনিসগুলো যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা বৃহৎ রাজ্য, তো ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখতে গেলে দুটো বড় জেলা মানেই তো আমাদের ত্রিপুরার ভৌগোলিক আয়তন, কিন্তু সেটাই তো সব কথা নয়। দেখতে হবে সেখানে, যেমন এখানে বিভিন্ন মানে ধরনের পশ্চিমবঙ্গের শিল্পের পরিকাঠামো রয়েছে, সমতলের অনেক রয়েছে, কলকাতাটা কাছাকাছি, ঠিক আছে না। তাহলে এই সব ক্ষেত্রে যেমন মানুষের জীবনযাত্রা এবং প্রায়োরিটিটা একটু অন্যরকম হয়ে যায়, অনেক রকম তাদের অকুপেশন বা কলিং এর ব্যাপার আছে। ত্রিপুরায় তো সেটা প্রত্যাশা করা স্বাভাবিক নয়, সেখানে ভৌগোলিক অবস্থান, খনিজ পদার্থের কতটা অ্যাভেলেবিলিটি আছে, তারপরে যে আমাদের দেখছি যে বিভিন্ন শিল্প স্থাপনের কতটা ফিজিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সেগুলো নিয়ত এক্সপ্লোর করছেন, আর এগুলো আছে। আর ত্রিপুরার মতো ছোট জায়গায় যেমন কিছু কিছু ভালো ভালো, যেমন স্বাস্থ্যক্ষেত্রেও একটা বিরাট বৈপ্লবিক কিছু কিছু পরিবর্তন হচ্ছে, এমনও শোনা যাচ্ছে এইমস হবে না কিন্তু রিমস এর ধাঁচে এখানে ভবিষ্যতে হয়তো কোনো হসপিটালও হতে পারে, এটা যেমন একটা দিক আছে। তেমনি আজকাল তো চাকরি বাকরির কথা যদি বলা যায়, তাহলে তো পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার তুলনাটা করা যায় না। আর এটাও ঠিক যে সর্বত্রই দেখা যাচ্ছে যে চাকরির আজকাল যে ট্র্যাডিশনাল কনসেপ্টগুলো, সরকারি বেসরকারি, এগুলো কিন্তু বদলে যাচ্ছে। তো সরকারি বেসরকারি বলে বিশেষ তফাত নেই, এমপ্লয়াবিলিটি অনেক জায়গাতে আছে। আজকাল অনলাইনের যুগে আমাদের সামনে দিগন্ত খুলে গেছে, সেটা যেমন এখানের মানুষরাও অ্যাভেল করতে পারে, সারা ভারতের মতো পশ্চিমবঙ্গেও মানুষরাও সেটা অ্যাভেল করতে পারে। আর যানবাহনের ব্যাপারগুলো কিছু কিছু আছে, তাও তো দেখছি যে খুবই সাম্প্রতিক অতীতে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন, সুপারফাস্ট ট্রেন, বন্দে ভারত ইত্যাদি, এগুলো যান ব্যাপার আসছে। সুতরাং সব দিক দিয়ে ত্রিপুরা, এই একটা স্লোগান আজকাল শুনি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নিঃসন্দেহে সেটা অনেকটাই সেদিকে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে।
1: নিজেকে ত্রিপুরায় মানিয়ে নিতে আপনার কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে?
0: চ্যালেঞ্জ সেই ক্ষেত্রে আমি কিছু বিশেষ উপলব্ধি করিনি, তবে ছাত্রদের মধ্যে যে একটা যে জনগোষ্ঠী একটা বিন্যাসের একটা ফারাক রয়েছে, এই জিনিসটা অবশ্যই, যেমন বাঙালি এবং যে ট্রাইবেল ছাত্রদের মধ্যে যে একটা যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমাদের ওখানে তো আমরা বিশেষ পাই না, তাই এগুলো আমি এনজয় করি।

0: সেই চ্যালেঞ্জের কোনো প্রশ্ন নেই, কেননা কমিউনিকেশন বা কোনো রকম যে ভাবের আদান প্রদান এসব দিক থেকে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন এখানে আমি হইনি।
1: তার কাছ থেকে আমরা জানতে চাই যে ত্রিপুরায় অনেক ধর্মাবলম্বীর মানুষের বাস, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজের মতো করে কিভাবে সেই বৈচিত্র্যে ঐক্য তিনি খুঁজে পেয়েছেন। উত্তরে তিনি বলেন,
0: হ্যাঁ অবশ্যই, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই যে ধারণাটা, এই ধারণার বোধহয় একটা শ্রেষ্ঠ নিদর্শন হবে ত্রিপুরা, যেখানে এত ধর্ম, জাতি, ভাষা এবং বিভিন্ন বিশ্বাস অবলম্বী বিভিন্ন মানুষ তারা কয়েক দশক ধরে একসাথে বসবাস করছেন। এবং আরেকটা ব্যাপার যেটা আমি দেখেছি, যেটা আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মোটো, যে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সাধারণ জীবন চর্চা কিন্তু উচ্চ আদর্শবোধ, প্রতিনিয়ত যে চেষ্টা করে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনের প্রধান সহায়ক শক্তি, এই ভাবধারা, এই মূল্যবোধ। তো এটা আমি ত্রিপুরাতেও দেখেছি, সারা ভারতবর্ষের সাথে তালে তাল মিলিয়ে ত্রিপুরাও আরও উন্নতির শিখরে পৌঁছাক। আজকের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কেবলমাত্র স্লোগানই সীমাবদ্ধ না থেকে বাস্তবে সেটা প্রতিফলিত হোক, এই বিশ্বাস এবং আশা আমি রাখি।
1: তার কাছ থেকে জানতে চাই ত্রিপুরাতে তার সব থেকে ভালো লাগার বিষয় কি। তিনি বলেন,
0: এক্ষেত্রে বলতে হবে সবচেয়ে যেটা ভালো লাগে একটু অন্যরকম বিষয়, সেটা হচ্ছে মানুষের সরলতা। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে, পশ্চিমবঙ্গ মানুষ হিসেবে আমি এখানে এসে দেখেছি গত 12 বছরের আমার সমস্ত অভিজ্ঞতাগুলোকে যদি ম্যাগনেটে ধরা হয়, তাহলে একটা জিনিস দেখেছি যে এখানকার মানুষের মনের মধ্যে যে ত্রিপুরার যে একটা মনন রয়েছে, এখানে কিন্তু জটিলতার সংখ্যাটা খুব কম, এবং তারা বাইরের মানুষকে ভালোবাসে, বাঙালিকে তো খুবই আপন করে নেয় তারা, পশ্চিমবঙ্গের বাঙালি। এবং পশ্চিমবঙ্গের মানুষ মানেই এখানকার একটা ধারণা হচ্ছে আমরা কলকাতার লোক, যদি আমরা গ্রাম বাংলার লোক, আমি যেমন ব্যক্তিগতভাবে বাঁকুড়া জেলার মানুষ। তো এটা আমার ভালো লেগেছে, মানুষের সরলতা এবং তাদের যে আপন করে নেওয়ার ক্ষমতাটা, এটা নিঃসন্দেহে আমার মন টেনেছে।
1: তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এত বছর ধরে তো ত্রিপুরায় আছেন, এমন কোনো গল্প যা আপনার মনের চিলে কোঠায় আজন্ম যত্নে তুলে রাখতে চান। তিনি সেই গল্পে আমাদের বলেন,
0: এই প্রশ্নের উত্তরে আমাকে একটু স্মৃতি কথায় যেতে হয়। সেটা হচ্ছে, আমি প্রথমে তো কৈলাস শহর কলেজের অধ্যাপক হিসেবে এখানে ত্রিপুরাতে আসি। ওখানে থাকাকালীন আমার একটা ঘটনা খুব মনে দাগ কেটে গেছিল, সেটা হচ্ছে ওখানে একটি ডিস্ট্রিক্ট লাইব্রেরির পেছনে যেটা বর্ডার আছে একটা ভারত বাংলাদেশ, তার কাটা। তো ওখানে আমার মনে আছে একটা দিন আমি বেড়াতে গিয়েছিলাম, দেখেছিলাম দুই পারি কিছু মানুষ, স্পষ্টতই তারা একটাই পরিবারের বিভক্ত মানুষ, কাটা তারে বিভাগ এনে দিয়েছে তাদের মধ্যে, দুই পাশে দাঁড়িয়ে কথা বলছেন, কয়েকজন বয়স্ক মানুষ ছিলেন, বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, তারা কিন্তু কান্নাকাটি করছিলেন আর কি। খানিকক্ষণ আমি ছিলাম, তারপরে দৃশ্যটা এতটাই মনটাকে ভারী করে দিল, আমি সরে গেছিলাম সেখান থেকে। তো এই ব্যাপারটা আমার মনে কিন্তু দাগ কেটে গেছে। কেন, আমাদের ওয়ার্ডসওয়ার্থের একটা কথা আছে না, যে হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। আজকে রাষ্ট্রীয় প্রয়োজন হোক, রাজনৈতিক কারণেই হোক, বিভিন্নভাবেই হোক, কাঁটাতারের যে সীমান্ত, এটা তো একটা অনিবার্য নিয়তি, কিছু করবার নেই। কিন্তু জীবনের এই যে কতগুলো দিক, দেশভাগের যন্ত্রণা, এই ব্যাপারগুলো আমাদের রক্তে রক্তে খেলা করে। তো যারা ভুক্তভোগী তাদের মধ্যে এখানে যারা আছেন তাদের কথা ভেবেই বলছি, এই ব্যাপারটা কিন্তু আমার মনে রয়ে যাবে, এই ঘটনাটা ভোলা কঠিন।
1: তার কাছ থেকে জানতে চাই যে এখন যখন অন্য কোনো রাজ্যে তিনি ঘুরতে যান বা কোনো কাজে যান, ত্রিপুরার কোন বিষয়গুলো তিনি মিস করেন। তিনি বলেন,
0: অবশ্যই অন্য রাজ্যে ঘুরতে গেলে এতটা জনবিন্যাসের এতটা বৈচিত্র্য তো দেখি না, এবং মূলত যে বাংলা ভাষার যে প্রাধান্য, একজন বাঙালি হিসাবে এটা তো একটা অন্য একটা শ্লাঘার জন্ম দেয়, ঠিক না? তো এটা স্বাভাবিকভাবেই আমরা অন্য রাজ্যে পাই না, সেখানে ঘুরতে গেলেও এই ব্যাপারগুলো মিস করি। দীর্ঘদিন ত্রিপুরায় আছি, আজকে পশ্চিমবঙ্গের থেকে বাইরে গেলেও যে জিনিসটা মিস করতাম, ত্রিপুরা থেকে গিয়েও এই যে মিস করছি এই বিষয়টা, যে বাঙালির অস্তিত্ব বা ওই ব্যাপারগুলো,

0: এই ত্রিপুরায় থেকেও যখন ত্রিপুরা থেকে বাইরের অন্য কোনো রাজ্যে যায় বা অন্য কোথাও যায় একই উপলব্ধি।
1: তার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে ভবিষ্যতে তিনি ত্রিপুরাকে কিভাবে দেখতে চান। তিনি বলেন,
0: আগামী 10 বছরেও ত্রিপুরাকে দেখতে চাই যেভাবে সে বিভিন্ন দিক থেকে শিক্ষায়, তারপরে বিভিন্ন পণ্য আমদানি ইত্যাদিতে, যেমন কুইন আনারস এবং বেতের কাজ ত্রিপুরার বিখ্যাত। এছাড়াও আমরা দেখছি যে ত্রিপুরার অনেক ছেলে মেয়ে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি কিছুদিন আগে চন্দ্রযান যে অভিযান, সেখানেও তাদের অংশীদারিত্ব ছিল। তো এই ব্যাপারগুলো খুবই আনন্দ দেয়। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী 10 বছরে পূর্ণতা পাক, এই প্রার্থনা জানাই।
1: তার কাছ থেকে একদম শেষে আমরা জানতে চাই যে বৈচিত্র্যময় ভারতবর্ষে আমরা সকলে ঐক্যের জয়গান গাই, সেই সুরে সুর মিলিয়ে তিনি কি বলবেন। তিনি বলেন,
0: হ্যাঁ, ভারতবর্ষে আমরা ঐক্যের জয়গান গাই, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ, এই কথা তো আমরা বলি। জগৎ সভায় ভারত তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং পার্বতী ত্রিপুরাও আজকে কিন্তু খুব পিছিয়ে নেই ভারতের মেন স্ট্রিম ইন্ডিয়ার ক্ষেত্র ধরে। ত্রিপুরাও কিন্তু তার ছোট রাজ্য হিসাবে বিভিন্ন দিক দিয়ে তার শ্রেষ্ঠত্ব দাবি করে চলেছে। সুতরাং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমি তো আগেই বলেছি আমাদের বিভিন্ন কথাবার্তায় উঠে এসেছে যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য, তাদের ভাষা, ধর্ম, পোশাক, তার সাথে বাঙালিরা বাঙালিয়ানাও তো আছেই। সুতরাং এইসব নিয়েই, বাঙালি প্রাধান্য নিয়েও অন্যান্য জনগোষ্ঠীরা তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হওয়ার দিকে, সেক্ষেত্রে বৈচিত্র্যময় ভারতের মধ্যে যে ঐক্যের জয়গান আমরা গাইছি, স্বাভাবিকভাবেই ত্রিপুরাও সেই গানে সমবেত হয়েছে এবং সে আরো নিজের অস্তিত্ব প্রমাণ করবে সব দিক থেকে, তার শ্রেষ্ঠত্ব জাহির করবে, এই প্রার্থনা জানাই।

ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই দেশের মূল মন্ত্র। প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি এখানে বসবাসকারী মানুষের মধ্যেও সেই বৈচিত্র্য বিরাজমান। স্বাভাবিকভাবেই জাতপাত ধর্মাধর্মের ভেদাভেদ ভুলে সকলেই একসাথে বাস করেন এই দেশে, আর সেখানেই পূর্ণতা পায় ভারতবর্ষ। যুগের পর যুগ এভাবেই একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ভিত্তিতেই এগিয়ে চলেছে দেশ। তাই গর্বের সাথে আমরা উচ্চারণ করি আমরা ভারতবাসী, আমরা একসাথে প্রণাম করি আমাদের দেশমাতৃকাকে, বলে উঠি, জননী মোর জন্মভূমি তোমার পায়ে নোয়াই মাথা, স্বর্গাদপি গড়িয়সী স্বদেশ আমার ভারত মাতা।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। 3 দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের উপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে OBC সংরক্ষণ নিয়ে 2টি বিল। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে, জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ওয়ার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং বান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদকে ভূষিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মধ্যে। সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সেসেলস রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনি, সেদেশের সরকার এবং জনগণকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, 3 দিনের সেসেল সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মধ্যে সংযোগ আরও উন্নত করেছে। দেশে বিশেষ করে পিছিয়ে পড়া ও অনগ্রসর জেলাগুলিতে 23টি নতুন এইমস এবং 157টিরও বেশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people, and now India is the world's largest digital public infrastructure healthcare.
0: শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেনে তাঁর সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য বিনিয়োগ, শিল্পক্ষেত্রের সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন, দোহায় এ সংক্রান্ত বৈঠকের জন্য ইরান অনুরোধ জানিয়েছিল, তবে বৈঠকের ব্যাপারে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়ে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘরিয়া বাবারি বলেছেন, কাতারের সঙ্গে তেহরানের স্বাভাবিক আলোচনাই হয়েছে। এদিকে ইরান ও ওমান আজ মাস্কাটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হেজবোল্লা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3 ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামী 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার পর দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করেছিল। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF-এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। এই মাত্রা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রের দায়বদ্ধতার প্রতিফলন। দেশে পরিকাঠামো বিনিয়োগ আরও ত্বরান্বিত করতে এবং প্রাতিষ্ঠানিক মূলধনের পরিমাণ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহে এই তহবিলে অতিরিক্ত 30,000 কোটি টাকা বরাদ্দ করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, দুটির উপর আলোচনা শেষে জীবনী ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,

0: আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল। বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। সিএ বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া হিংসার একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কার্যকর কোনো পৃথক আইনি ব্যবস্থা এতদিন ছিল না।
1: দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাব না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, সরকারি বেসরকারি যাই ভাঙুক, যা হয়ে গেছে অতীত। এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, বিজেপির এম নাগারাজা, পঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ সহ অন্যান্যরা। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউজিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। ব্রাজিল 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সির শীর্ষস্থানে থেকে নক আউটে পৌঁছেছে। জাপান 3 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে দ্বিতীয় স্থান থেকে রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। 3 দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রক অধীনস্থ সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন এর 2026 সালের বিজ্ঞপ্তিতে গ্রুপ এ, বি এবং সি ক্যাটাগরিতে মোট 179টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে প্রশাসনিক এবং টেকনিক্যাল উভয় প্রকার পদ রয়েছে। এছাড়াও ড্রাইভার, কম্পাউন্ডার, রেডিওগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সহ অন্যান্য পদ রয়েছে। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা। মাল্টিটাস্কিং স্টাফ, ন্যূনতম মাধ্যমিক পাস, বয়সসীমা সাধারণত 18 থেকে 25 বছর। এলডিসি, ইউডিসি, স্টেনোগ্রাফার, যে কোনো বিভাগে স্নাতক বা উচ্চ মাধ্যমিক এবং সাথে কম্পিউটার টাইপিং স্পিড থাকা আবশ্যক। এই সমস্ত বিভাগে অনলাইন আবেদন শুরু হবে 1 জুলাই 2026 সকাল 10:00 থেকে। আবেদনের শেষ তারিখ 31 জুলাই 2026। আবেদন সংশোধন উইন্ডো 13 আগস্ট থেকে 5 আগস্ট। পরীক্ষার তারিখ পরবর্তী অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দেব আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাল্মীকি রামায়ণ থেকে পাঠ। 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। সকাল 6:25 অনুষ্ঠান হায়নি খরাং। সকাল 7:05 রবি কিরণ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দীপম দে। সকাল 9:10 দেশবন্ধনা। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 হিন্দি ছবির গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। বেলা 12:55 চাষের কথা, বিষয় আলু চাষে নতুন দিশা। দুপুর 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দীপম দে। লোকগীতি শুনবেন দুপুর 1:40 শিল্পী অংশুমান রায়ের কণ্ঠে। দুপুর 1:50 শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। বিকেল 5:10 চিত্রগীতি। 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসর। 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। সুস্বাস্থ্য রাত 8:05 রবীন্দ্রসঙ্গীত রাত 9:00 স্পটলাইট রাত 9:15 বাংলা নাটক দ্বিতীয় মরণ রাত 9:30 রচনা জয়কৃষ্ণ গয়াল, প্রযোজনা আশিস গিরি। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশবাণী আগরতলা। আমাদের দ্বিতীয় অধিবেশন আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন রাত 10:29 হয়ে 36 সেকেন্ড। এতক্ষণ আমি শিল্পী ভট্টাচার্য ছিলাম আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে আগামীকাল ঠিক 5:50। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, শুভরাত্রি।